একশোষাট মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারুতি। মূলত বাউলঙ্গের গান শুনছি আজ বিভিন্ন পর্যায়ে। এরপরের শিল্পী প্রথমে পূরবী মুখোপাধ্যায়, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়।

আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

সুপ্রভাত, শুনছেন 100.1 FM গোল্ড। আর স্টুডিওর ঘড়িতে ঠিক এই সময় বাজে ভোর 6:12। সকাল 7টা পর্যন্ত আপনার সঙ্গে আজ আছি গোপা। এই সময়টায় প্রভাত বীণার সুর বেজে ওঠে আমাদের মনে প্রাণে কানে, আর প্রভাত বীণার সেই সুর সঙ্গে নিয়েই আমাদের এই ভোরবেলা ঘুম থেকে উঠে নতুন করে একটা দিন শুরু করা এবং এগিয়ে চলা। সুন্দর হয়ে একটা দিন শুরু হোক এবং আমরা সবাই এগিয়ে চলি, এই প্রার্থনাতেই আমাদের প্রভাত বীণা। প্রভাত বীণায় আমরা প্রত্যেক দিন নানান শিল্পীর কণ্ঠে নানান গান শুনি, এবং আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু মুহূর্তকে নিয়ে আমরা কথা বলি। আজও তাই হবে, কিন্তু ওই যে আমরা শুরুতেই গান শুনতে শুনতে এগোব বাউল হওয়ার গান, বাউল মন নিয়ে আজ আমরা পথ হাঁটব আমাদের প্রভাত বীণার সুরে তালে ছন্দে। তাহলে গোপা আছে আপনার সঙ্গে আজ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আর গান শুনতে শুনতে ফিরে এসেই বাকি কথা হবে। চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে এই গান শুনে শুরু করি আজকের প্রভাত বীণা।

চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে ভোরের নরম আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে, আমরাও প্রত্যেকে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছি। কেউ কাজে বেরিয়ে যাব আজ, বেরিয়ে গেছি আজ, আবার কারুর বা হয়তো পড়ে পাওয়া একটা ছুটির দিন হলেও হতে পারে। এরকমভাবেই একটা নতুন দিনের শুরু, একটা অন্যরকম দিনের শুরু। আজকে আমরা যখন ধীরে ধীরে জেগে উঠব, তখন জেগে উঠে একটু ফিরে যেতে চেষ্টা করব দূর সময়ে। আজকের তারিখটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ, কিন্তু 2026-এর অগস্ট মাসের 12 তারিখে আজকে আমরা দাঁড়িয়ে থাকব না। আমরা আজকে একটু টাইম মেশিনে চেপে পিছিয়ে যেতে চাইব সেই 1765-এর অগস্ট মাসের 12 তারিখ। ভারতবর্ষের ইতিহাসে এমন এক ঘটনা ঘটল যার প্রভাব কেবলমাত্র সেই সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকল না, পরবর্তী বহু বহু বহু সময় জুড়ে সেই দিনটার প্রভাব, সেই সময়টার প্রভাব বাংলার অর্থনীতি, সমাজ এবং রাজনীতির ওপর পড়ল।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি পাওয়ার সময় এটা। আর দেওয়ানি অর্থে রাজস্ব আদায় করবার একটা অধিকার। বাংলার মানুষের কাছ থেকে খাজনা বা রাজস্ব আদায় করা হবে, সেই অর্থ সংগ্রহের অধিকার চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কিন্তু কিভাবে এমন হলো? আদৌ কি এই আজকের দিনেই এমন ঘটনা ঘটল, নাকি এই ঘটনাটা ঘটার সঙ্গে আগে পরের অনেক কিছু যোগাযোগ রয়েছে? আমরা সব কিছুই আজকে জানব। আর জানতে জানতে ক্রমশ ক্রমশ আমরা গান শুনতে থাকব, আর গান শুনতে শুনতে সময়ের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাব। ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা গান শুনি, যে গান বারবার শুনতে ইচ্ছে করে এবং যে গান শুনে আমরা গর্বিত হই, কারণ এদেশে জন্মে সত্যি আমরা তো গর্বিতই।

মান্নাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, সঙ্গে ছিলেন আরো অনেক শিল্পী। শুনছেন 100.1 FM গোল্ড, গোপা আছি আজ আপনার সঙ্গে আজকের প্রভাত বীণায়। প্রভাত বীণায় আজ 12 তারিখ, 12 তারিখে এই কারণেই একটু আমরা আমাদের টাইম মেশিনে চেপে একটু পিছিয়ে গেছি 1765-তে। তার কারণ হচ্ছে আর কদিন বাদ

এই তো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতার দিন। তো মনে হলো যে আজকে যদি শুরু করা যায়, মানে মূলত যেদিন থেকে পরাধীনতার শুরুটা, এর আগে পরে অনেক কিছু ঘটনা রয়েছে, ঐতিহাসিক অনেক কিছু ঘটনা, কিন্তু মূলত যে দিনটা থেকে এই পরাধীনতার একটা শুরু হলো, সেই দিনটা যদি আজকে আমরা বলি বা সেই দিনটার কথা যদি একটু জানি, তাহলে আমাদের স্বাধীনতার দিন যে অনুষ্ঠান এখানে করতে বসবে, সেই অনুষ্ঠানটা আরও অনেক বেশি আমাদের কাছে অন্যরকম একটু হবে। কারণ পরাধীনতার কথা জানবার পরে স্বাধীনতার যে স্বাদ, সেটার গ্রহণযোগ্যতাই একটা অন্যরকম একটা ব্যাপার। আর যেহেতু আমাদের ঐতিহাসিক নানান রকম দিনক্ষণ, নানান কিছু নিয়ে নানান রকমভাবে আমাদের এগোতে হয়, ফলে একটু এদিক ওদিক আর আমাদের সাল তারিখ আর এতগুলো বছরের ঘটনা, ফলে সমস্ত কিছু নিয়েই কিছু কিছু জায়গায় হয়তো একটা বিস্ময়বোধক চিহ্ন বা একটা মনে হয় যে এই দিনটাই তো নাকি অন্য দিনটা, এরকমভাবে আমাদের ঐতিহাসিক যে বহু পুরনো যে জায়গা, মানে বিশেষ করে এক একটা দিন সম্পর্কে যখন অনেক রকম মতামত থাকে, তখন এরকম কিছু কিছু প্রশ্নচিহ্ন তৈরি হয়। কিন্তু মূলত আমাদের বাংলার রাজনীতিকে ঘিরে যে দিনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমাদের দাঁড় করিয়েছে, তা হচ্ছে কিন্তু এই অগস্ট মাসের 12 তারিখ। আর এই অগস্ট মাসের 12 তারিখ থেকেই, তার আগে থেকে যে নানান রকম ঘটনা পরম্পরা আমাদের চারপাশে এসছে, সেই ঘটনা পরম্পরা থেকে যদি আমরা ধরি, সেই জায়গার থেকে কিন্তু আমাদের এই 12 তারিখটা, যেখানে অন্য রকমভাবে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি বা ইংরেজরা বলি, আমাদের দেশে তো এসেছিল ব্যবসা করবার জন্য, এবং সেই ব্যবসার জায়গার থেকে কিভাবে তারা আমাদের একেবারে দেশের রাজা হয়ে বসল এবং আমাদের সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে নিল ধীরে ধীরে ধীরে ধীরে, সেই জায়গাটার শুরু হয়েছিল তো অনেক আগেই, কিন্তু এই 12 তারিখটা কোথাও না কোথাও একটা মোড় ঘোরবার দিনও বটে। এর আগে 1757 আমরা দেখলাম পলাশির যুদ্ধ, যেখানে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। বাংলার রাজনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব আরও বাড়তে শুরু করল। এরপর আমরা দেখলাম বক্সারের যুদ্ধ, এবং বক্সারের যুদ্ধে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হলো, তখন মুঘল সম্রাট শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব এবং বাংলার নবাবের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে তারা কিন্তু জয়ী হয়েছিল। আর এই জয়ে কোম্পানি তখন অবস্থানটা, তাদের অবস্থানটা যে কতটা শক্তিশালী, সেটা নিজেরাও বুঝেছিল এবং অন্যদেরও সেটা বুঝিয়েছিল। এরপর আরও নানান কিছু ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে দেওয়ানি লাভের ঘটনা ঘটল এই অগস্ট মাসেই, এবং একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ধীরে ধীরে আমাদের দেশের রাজা হয়ে বসল। কিভাবে, কেমনভাবে, সমস্ত কিছু আমরা অনেকটাই জানি, অনেকটাই আবার ইতিহাসের সঙ্গে সঙ্গে কেমন যেন একটুখানি ঝাপসা হয়ে যায়, কিন্তু আমার দেশের ইতিহাস, আমার দেশের পুরনো কথা, যে কথা বহন করে নিয়ে আসছে আমার পরিবারের লোকজন, তাদের সঙ্গে সঙ্গে যে জিনিস আমার কাছে এসছে, তো ফলে সে জিনিস তো ভুলে যাওয়ার নয়, সে জিনিস মনে রাখার এবং মনে রেখে তা থেকে শিক্ষা নেওয়ার, এবং সেই জায়গার থেকে কিভাবে আমরা আবার ফিরে এলাম, সেটা সেই জায়গাটা মনে রেখে আবার গর্ববোধ করবারও। তো সেই জন্য আজকে মনে হলো যে যদি টুকরো টুকরো করে একটু ছুঁয়ে যাওয়া যায় অগস্ট মাসের বিভিন্ন নানান ঘটনাই তো ঘটেছিল 15ই আগস্ট ছাড়াও, সেই জায়গাটা একটু ছুঁতে চেষ্টা করা। আর ঘড়ি যদি মেলাতে চান, অবশ্যই এক্ষুনি মিলিয়ে নিতে পারেন, ভোর 6:30 হয়ে 30 সেকেন্ড। আর গোপা আছি আজ আপনার সঙ্গে প্রভাত বিনয় 100.1
FM.

0: Golce.
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

কালকের ইউথ কোয়ারের এ গান আমরা শুনলাম। শুনতে শুনতে আবার ফিরে যাই সেই সেই সময়টায়, যে সময়টা 1765। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিভাবে একটি দেশের রাজস্ব আদায়কারী শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলল, নিজেকে নিয়ে গেল সেই জায়গায়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাজস্ব মানে তো শুধু টাকা নয়, রাজস্ব মানে কৃষকের জমি, রাজস্ব মানে কৃষকের ঘাম, রাজস্ব মানে বাংলার অর্থনীতির প্রাণশক্তি। এই 1765-এর অগস্ট মাসের এই 12 তারিখটা, এই তারিখটাকে ঘিরে বেশ কতগুলো ঘটনা ঘটে গেল, যে ঘটনাগুলো কিন্তু আমাদের একটা অন্যরকম ইতিহাস তৈরি করে দিল। এবং একটি বাণিজ্যিক কোম্পানির শাসন

মমতার দিকে কিভাবে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কতটা বুদ্ধির সঙ্গে ধীরে ধীরে এগিয়ে গেল, অবশ্যই সেই জায়গাটা মনে করবার যে সময়, সেই সময়টাও কিন্তু ওই অগস্ট মাসের 12 তারিখ 1765। নানাবিধ ঘটনা আগে ঘটল, পরে ঘটল। ওই দিনে কিছু ঘটনা হয়তো ঘটল না, কিন্তু না ঘটবার পরেও এমন কিছু ঘটনা আবার আবর্তিত হলো ওই দিনে, যা কিন্তু পরবর্তী সময়ে ইতিহাসের জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিল। কোম্পানি পেল দেওয়ানি, বাংলার প্রশাসনের সমস্ত ক্ষমতা তারা কিন্তু নিজেদের হাতে নিল না, একটা অদ্ভুত ব্যবস্থা তৈরি করলো, দ্বৈত শাসন। একদিকে নবাবের হাতে রইল প্রশাসনের বেশ কিছু আনুষ্ঠানিক ক্ষমতা, অন্যদিকে রাজস্বের আসল যে নিয়ন্ত্রণ সেটা চলে গেল কোম্পানির হাতে। অর্থাৎ কি হলো, একদিকে দায়িত্ব আর একদিকে ক্ষমতা। যার হাতে দায়িত্ব রয়েছে তার হাতে ক্ষমতা নেই, আর যার হাতে ক্ষমতা রয়েছে সে দায়িত্বটাকে কাঁধেই নিল না। কোম্পানি এবার রাজস্ব আদায় করবে, কিন্তু প্রশাসনের সমস্ত দায়ভার সমস্ত কিছু তারা নিজেরা নেবে না, সেটা রয়ে গেল ওই নবাবের হাতে। এবং সেই সময় থেকে পরবর্তী সময়ে বাংলার সাধারণ মানুষের ওপর এর গভীর প্রভাব পড়ল, এবং যে গভীর প্রভাবের ফলে আমরা দেখলাম নানান রকম টুকরো টুকরো টুকরো টুকরোভাবে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে হতে, অসন্তোষ তৈরি হতে হতে ধীরে ধীরে ধীরে ধীরে একটা বিপ্লব তৈরি হয়ে গেল আমাদের চারপাশে। তো সেই জায়গা থেকেই আমাদের জন্মভূমি এমন একটা জায়গায় পৌঁছলো যে জায়গায় পৌঁছানোটা কখনোই কাম্য ছিল না, কিন্তু ওই নানান রকম বুদ্ধি, নানান রকম কিছু নিয়ে এগোতে এগোতে এগোতে এগোতে একটা জায়গা তৈরি হলো। আপাতত একটা গান শুনে আসি, গান শুনে বাকি কথা হবে।

অমানি সাগেছে উঠেছে সূর্য আধারে রহসান, মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, বাংলাদেশের জনতার জয় এবারে সুনিশ্চয়, জয় বাংলা জয় বাংলা জয়।

শোনো বাংলার মাঠে ঘাটে আজ আগুনের জয়গান, মুক্তি লভিতে বুকে রক্ত ঢালে তারাই অবদান। শোনো বাংলার মাঠে ঘাটে আজ।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। ইতিহাসের পাতায় আমরা অনেক বড় বড় নাম দেখি, অনেক ঘটনা দেখি, শাহ আলম, রবার্ট ক্লাইভ, সিরাজউদ্দৌলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের ইতিহাসের বেশ কিছু জায়গায় এই নামগুলো এমনভাবে রয়ে গেছে যা কিন্তু ভুলে যাওয়ার নয়। আর রয়ে গেছে সাধারণ মানুষ, যে কৃষক জমিতে চাষ করতেন, যে তাঁতি কাপড় বুনতেন, যে ব্যবসায়ী বাজারে পণ্য নিয়ে যেতেন। তাঁদের জীবনে এই যে একটা অদ্ভুত রাজনৈতিক, প্রশাসনিক সমস্ত কিছুর একটা পরিবর্তন হলো, সেটার একটা বড় প্রভাব পড়তে শুরু করলো ওই সময় থেকে, 1765-এর ওই অগস্ট মাসের 12 তারিখ, এই সময়টা থেকে। বারবারই বলছি, এর আগে আরও নানান ঘটনা ঘটে গেছে, এর পরেও আরও নানান ঘটনা ঘটেছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গা তো থাকে যে জায়গাটা থেকে ওই প্রভাবের যে ব্যাপারটা সেটা বোঝা যায়। তো সেইটা হচ্ছে মূলত এই সময়টা। একটা দেশের অর্থনৈতিক ক্ষমতা যখন অন্যের হাতে চলে যায়, তখন সেই দেশের মানুষের জীবনে পরিবর্তন আসে। এবং এটা শুধু ইতিহাসের প্রশ্ন নয়, অর্থনৈতিক প্রশ্ন নয়, স্বাধীনতার প্রশ্ন নয়, এটা আমার নিজের দেশে, আমার নিজের মাটিতে আমি কিভাবে থাকতে পারছি এই সমস্ত পরিবর্তনের জন্য, এই প্রশ্ন সেই প্রশ্ন। এ কেবলমাত্র যে বাংলা ভোগ করেছে তা নয়, বা বাংলা যে মুখোমুখি হয়েছে এমন নয়, যেখানে যেখানে এই সমস্যাটা এসছে সেখানকার সেখানকার মানুষই এই বিষয়টা, পুরো বিষয়টাই ভোগ করেছেন এবং অনেক কিছু হারিয়েছেন, আবার নতুন করে হয়তো অনেক কিছু পেয়েওছেন। কিন্তু ওই যে জায়গা, ওই যে ক্ষত, সেটা তো কখনো মুছে যাওয়ার নয়। তাই ওই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সময়ে যেটা এলো, সেটা হচ্ছে 1770-এর দুর্ভিক্ষ। এবং এই দুর্ভিক্ষের কারণে নানান রকম, মানে এই দুর্ভিক্ষের কারণ নিয়ে নানান রকম মতামত রয়েছে। প্রাকৃতিক কারণ কেউ বলেন, কৃষি ব্যবস্থার কথা কেউ বলেন, রাজস্ব নীতির কথা কোনো কোনো ঐতিহাসিক বলেন, প্রশাসনিক ব্যর্থতার কথা বলেন অনেকেই। কিন্তু সেই সময় বাংলার অর্থনৈতিক কাঠামো গভীর সংকটের মধ্যে পড়েছিল, এই কথা সবাই স্বীকার করেন। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিল, কৃষি, অন্যান্য উৎপাদন ব্যবস্থা সমস্ত কিছু ভেঙে পড়েছিল। আর এই বিপর্যয় আমাদের বারবারই মনে করে দিয়েছে যে সাধারণ মানুষ সমস্ত কিছুর জন্য তাদের জীবনের উপর বিপর্যয় নেমে আসে অনেক বেশি। তাহলে কি এই যে কথা দিয়ে শুরু করলাম, যে আজকের এই দিনটা কি শুধুমাত্র পরাধীনতার ইতিহাসের একটা বিশেষ জায়গা? হয়তো তার থেকেও বেশি কিছু। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় এই সময়টা, এই যখন থেকে দেওয়ানি হস্তান্তর হলো, মানে রাজস্ব আদায়টা, আদায় করবার অধিকার যবে থেকে ইংরেজরা পেলো, তবে থেকে আমাদের কিন্তু এই সময়টা বা এই ঘটনাগুলো এখনও আমরা যখন পড়ি বা আমরা যখন বুঝতে চেষ্টা করি, তখন বারবারই মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল অস্ত্র নিয়ে হয় না, এবং দখল, দেশ দখল বা কোনো ক্ষমতা দখল, সেটাও কেবলমাত্র অস্ত্র দিয়ে হয় না। অর্থনীতি, বাণিজ্য, রাজস্ব, অনেক কিছুই যুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করে, নিয়ন্ত্রণের জায়গা হিসেবে কাজ করে। একটা শক্তি, একটা কেবলমাত্র একটা বাণিজ্যিক শক্তি, যারা কেবল ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তারা ধীরে ধীরে কীভাবে একটা দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তার অন্যতম উদাহরণ আমাদের ইতিহাসের ক্ষেত্রে। ফলে আজকের এই সময়টা ঠিক আমাদের স্বাধীনতার আগে যে সময়টা, সেই সময়টা একটুখানি ওই সময়ের ইতিহাস মনে করবার চেষ্টা করছি, যে জায়গাগুলো কিন্তু পরবর্তী সময়ে ওই 1947-এর স্বাধীনতা আমাদের এনে দিল, 15ই আগস্ট, এবং স্বাধীনতার যুদ্ধের জন্য দেশবাসীকে তৈরি করেছিল, যে যে

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার আমরা ফিরে যাব সেই বাংলার ইতিহাসের সেই জায়গায়, যে জায়গা মোড় এনেছিল, অন্যরকম একটা মোড় এনেছিল আমাদের বাংলার ইতিহাসের ক্ষেত্রে, বাংলার মানুষের ক্ষেত্রে, বাংলার রাজনীতির ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সমস্ত দিক থেকে। এই যে দেওয়ানি হস্তান্তর হলো, এই জায়গাটা, এই পরিবর্তন আমাদের বারবার মনে করায় যে আমরা কেবলমাত্র আমাদের যে ক্ষমতাটাই চলে গেল এমন নয়, সমস্ত দিক থেকে আমরা কেমন আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে গেলাম। পলাশির যুদ্ধ আমাদের রাজনৈতিক পরিবর্তনের কথা মনে করিয়ে দেয়, বক্সারের যুদ্ধ আমাদের কোম্পানির যে সামরিক শক্তি তার কথা মনে করায়, আর এই যে রাজস্ব আদায়ের

পুরো জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিল, দেওয়ানি লাভ করল, সেইটা কিন্তু আমাদের মনে করায় বারবার যে একটা দেশের কাছে তার অর্থনৈতিক ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই অর্থনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণটাও কতটা গুরুত্বপূর্ণ। কারণ অর্থনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ যার হাতে থাকে তার হাতেই কিন্তু ক্ষমতাটা শেষ পর্যন্ত থেকে যায়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাই করল, ক্ষমতাটা নিয়ে নিল কিন্তু বাদবাকি সমস্ত দায় দায়িত্ব, প্রশাসনিক দায় দায়িত্ব দিয়ে দিল নবাবের ওপর। ফলে যা হওয়ার সেটাই হলো, ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্ব ছাড়া একটা উদ্দাম ক্ষমতা সমস্ত কিছুকে ক্রমশ ক্রমশ ক্রমশ ক্রমশ গ্রাস করতে লাগলো। আর এইভাবেই চারপাশে আমাদের মানুষজনের ক্ষেত্রে যেটা হলো, ধীরে ধীরে ধীরে ধীরে অসন্তোষ তৈরি হলো, তারপর সেই অসন্তোষ একে একে একে একে ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট করে স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত তৈরি করে দিল, শুধু আমাদের নয় গোটা দেশকে।

সবিতা চৌধুরী, মন্টু ঘোষ এবং অন্যান্য আরও শিল্পীদের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। গান শুনতে শুনতে আমরা একেবারে কিন্তু আমাদের শেষের দিকে এসে পৌঁছেছি, যেখানে কিন্তু আজকে আমাদের প্রভাত বিনা শেষ করতেই হবে, সময় তেমনটাই বলছে। আসলে ইতিহাসের পাতায় তারিখ বদলে যায়, রাজা বদলে যায়, শাসক বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু মানুষের মনে পরম্পরার পর পরম্পরায় প্রশ্নগুলো ঘুরতে থাকে, ঘুরপাক খেতেই থাকে। অধিকার, স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং জীবনের ওপর নিয়ন্ত্রণ, দেশের ওপর নিয়ন্ত্রণ। আসলে আজকে আমরা একটা বিশেষ দিনের থেকেও বলা ভালো, এমন একটা সময়ের কথা মনে করলাম যে সময়টা একটা বড় পরিবর্তনের জন্য দায়ী, এবং কোম্পানির ক্ষমতা কিভাবে কেন্দ্রে উঠে এলো সেই গল্প শুরু হওয়ার মূল জায়গা। আর সেই জায়গার কথা মনে করতে করতেই আজকের মতন আমাকে বলতেই হবে যে এবার ছুটি নিতে হবে প্রভাত বিনা থেকে, ফিরে আসব আবার ঠিক 8:30। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে প্রভাত বিনায়। আমরা শুনছিলাম আমাদের ইতিহাসের কথা, এখন তো চলবেই ধীরে ধীরে ইতিহাসের কথা, কারণ যুদ্ধের শুরু এবং তারপর স্বাধীনতা, সমস্ত কিছু নিয়েই আমাদের ইতিহাস, আমাদের দেশ এবং আমরাও। একেবারে শেষে সমবেত কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। ভালো থাকুন, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি

সুপ্রভাত, ঘড়িতে এখন সময় সকাল 8 বাজে 30 মিনিট হয়ে 15 সেকেন্ড। মনের মেলোডি নিয়ে গোপা আপনার সঙ্গে শুনছেন 100.1 FM গোল্ড। আর 10টা পর্যন্ত আপনার সঙ্গে কথা হবে, গান শোনা হবে, আর যেটা হবে সেটা হচ্ছে মাঝখানে একটা ছোট্ট খবরাখবর, সমস্ত জায়গায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সে খবরও নিতে হবে, সব কিছু নিয়েই 100.1 FM গোল্ডে ঠিক এখন থেকে সকাল 10টা পর্যন্ত আমি এবং আপনি অবশ্যই আছি।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম আমাদের মনের মেলোডির পথে। মনের মেলোডিতে মন থেকে মনে সুর তাল লয় ছন্দ সমস্ত কিছু ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়ে মনের কথা। এবার মনের কথা কোথায় ছড়িয়ে পড়ে? 9903055992 এই নাম্বারে। আজকে আপনার সঙ্গে যে বিষয় নিয়ে কথা হবে, আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রত্যেক মুহূর্তের এক একটা সিদ্ধান্ত আমাদের অনেক কিছু বদলে দেয়। আমাদের প্রত্যেক দিনের চলা, আমাদের অনেক কিছু, আমাদের জীবনের অনেক কিছুই বদলে দিতে পারে যে কোনো একটা সিদ্ধান্ত। জীবনে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি যে সিদ্ধান্তের জন্য জীবনের অনেকটাই বদলে গেছে? একটা সিদ্ধান্ত যা গোটা জীবনকে আপনার বদলে দিয়েছে, যদি সেরকম ঘটে থাকে তাহলে অবশ্যই সেই সিদ্ধান্তের কথা আজকে আপনি জানিয়ে যেতে পারেন 9903055992 এই নাম্বারে। মাঝে মাঝে কোনো কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের খুব প্রয়োজন হতে পারে, এবং সেই কখনো কখনো খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়, কখনো কখনো আবার হট করে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু একটা সিদ্ধান্ত জীবনের অনেক মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সেই রকম যদি কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, তার কথা অবশ্যই সাহসের সঙ্গে আজকে বলে যেতে পারেন। সেদিন হয়তো আপনাকে কেউ মেনে নেয়নি, বা সেদিন হয়তো আপনার সিদ্ধান্তকে মনে করেছিল এই ভুলভাল কথা বলছে, কিন্তু আজকে যখন আপনি সফল হয়েছেন তখন আপনি বলতে পারেন কিন্তু সেই সিদ্ধান্তের কথা। অথবা যদি পরবর্তী সময় আপনার নিজেরও মনে হয় তখন সেই সিদ্ধান্তটা না নিলে ভালো হতো, সে কথাও বলতে পারেন। কারণ তাতে করে অনেকেই হয়তো হটকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকবে। তাই আপনি চলে আসতে পারেন আপনার সিদ্ধান্তের কথা জানাতে। 9903055992 খোলা আছে। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, শুনছেন 100.1 FM গোল্ড। আমরা শুনবো পরের গান, পরের গান, পরের গান, পরের গান। কার গান শুনবো আমরা? আচ্ছা, এই গানটা শুনি, শুনে ফিরছি।

0: শ্যামল মিত্রের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে একটা মেসেজ এসে পৌঁছেছে, ছটপট বলে দিসটা। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুখের ওপর না বলার, এখন মুখের ওপর না বলতে পারি। আগে হ্যাঁ বলতাম কোনো কাজে, আর না করতে পারলে খুব কথা শুনতে হতো, বা হ্যাঁ বললাম বিবেকের খাতিরে, পরে বুঝলাম এটা তো করতে পারবো না, নিজের ওপর তখন অনুতাপ হতো। এখন আমি না বলি আর তাতে আমি ভালোই থাকি। সৌভিক ঢাকুরিয়া। আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রেই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, কখনো সেটা ভাবনা চিন্তা করে নিতে হয়, কখনো হট করে নিতে হয়, যে সিদ্ধান্তটা আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেরকম কোনো সিদ্ধান্তের কথাই আজকে হচ্ছে। আমি ডাল দিয়ে ভাত খাবো না মাছ দিয়ে ভাত খাবো, এরকম সিদ্ধান্ত নয়, এমন কোনো সিদ্ধান্ত যেটা কিন্তু জীবনটাকে বদলে দিতে পারে। তো সেই রকম সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই 9903055992 আজকে আপনার জন্যই খোলা আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। 100.1 FM গোল্ড শুনছেন।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আমাদের জীবনে প্রত্যেক সময় বা কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্তটা যখন নেওয়া হচ্ছে তখন মনে হচ্ছে কি কঠিন সিদ্ধান্ত, আবার খুব অক্লেশেই কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেদিন সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত কঠিনই হোক বা সহজ, আজকে যখন সেই দিনটার দিকে ফিরে তাকাই তখন আজকে কি মনে হয়, সেই সিদ্ধান্তটা যদি নেওয়া না হতো তাহলেও কি জীবনটা অন্যরকম হতো?

আমাদের প্রত্যেক দিনের জীবনে সিদ্ধান্ত এমন একটা জায়গা যে জায়গাটা কিন্তু আমাদের জীবনের অনেক মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই কারণেই আজকে হঠাৎ মনে হলো, আমরা এমন হঠাৎ হঠাৎ একটা সিদ্ধান্ত নিই বা খুব ভাবনা চিন্তা করেও হয়তো সিদ্ধান্ত নিই, যে সিদ্ধান্ত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তো সেই রকম কিছু সিদ্ধান্তের কথাই হবে, আপনি নিশ্চয়ই আমাকে জানাবেন আপনার জীবনে নেওয়া কিছু সিদ্ধান্তের কথা। কারণ আজকে আপনাকে সেই সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করছি, সেই সিদ্ধান্ত যখন নিয়েছিলেন তখন হয়তো চারপাশের অনেক মানুষ আপনার দিকে রে রে করে তেড়ে এসেছিল। যদি তাই হয় তাহলে 9903050992 শুধুমাত্র আপনার জন্য খোলা আছে, আর গোপা আছে আপনারই সেই মেসেজের অপেক্ষায়, যে মেসেজ কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আমাদেরও অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেরকম না বলা খুব কঠিন কাজ, কিন্তু একবার যদি না বলা যায় তাহলে কিন্তু তার থেকে সহজ জীবনে আর কিছু হতেই পারে না। সেই রকম এক একটা সিদ্ধান্ত আমাদের এক একটা জায়গায় পৌঁছে দেয়, আমাদের মানসিকভাবে পৌঁছে দেয়, আমাদের শারীরিকভাবে পৌঁছে দেয়, এবং নানাভাবে আরও শক্তপোক্ত করে তোলে এক একটা সিদ্ধান্ত। আবার হ্যাঁ, কখনো কখনো এমনটাও হয়, এমন এক একটা সিদ্ধান্ত হয়তো নেওয়া হলো, পরবর্তী সময় গিয়ে আফসোস হয় সেদিন কেন ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম। দুটোই হয়, দুটোই জানতে চাইছি, কারণ ভুল থেকেও তো আমরা শিখি। ঠিক থেকে যেমন আমরা আরও বেশি দৃঢ় হই, ভুল থেকে আমরা শিখি। সেজন্য ঠিক ভুল সে তো সময়ের হাতে ছেড়ে দিতে হবে এবং সময় বলবে, কিন্তু ততক্ষণ আমরা গান শুনব। আর অবশ্যই আপনি কিন্তু লিখে চলে আসুন আমাদের কাছে যে সিদ্ধান্তটা ঠিক কী ছিল যা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু হতে পারে।

গীতা দত্তের গান শুনতে শুনতে এবারে একটু স্বাগতদের গান শুনতে শুনতে চলে যাব আমরা খবরে। খবর শুনে আমরা ফিরে আসবো তারপরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গোপা আছি আজ মনের মেলোডিতে।

আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আমরা চলে যাব মেসেজে, কারণ অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে আমার কাছে। কোন নাম্বার সে তো আপনি নিশ্চয়ই জানেন, 9903050992। কথা হচ্ছে আজকে জীবনের পথে এগোতে গেলে, জীবনের পথে চলতে গেলে আমাদের বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়। কখনো সেই সিদ্ধান্ত আমরা হট করে নিই, কখনো আমরা অনেক বুঝে শুনে মেপে জুপে নিই, কখনো সেই সিদ্ধান্ত ভুল হয়ে যায়, কখনো আবার সেই সিদ্ধান্ত একদম ঠিক হয়ে যায়, কখনো আবার সিদ্ধান্তের বদলও ঘটে। সমস্ত কিছু মিলিয়ে সিদ্ধান্ত কিন্তু আমাদের জীবনে একটা বড় জায়গা দখল করে থাকে। এরকম কোনো সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে সিদ্ধান্ত নিয়ে আপনি সফল হয়েছেন, বা পরবর্তী সময় আক্ষেপ হয়েছে কেন সেদিন ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম? আসলে আজকে আমাদের মেসেজের বিষয় হচ্ছে একটা সিদ্ধান্ত যা আপনার জীবন বদলে দিয়েছে। জীবনে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি বা নিতে পারিনি, জীবন ভালো মন্দ করে কেটে যাচ্ছে, আমূল পরিবর্তন সেরম হয়নি। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আসলে এটাই বোধ হয় আসল কথা, আমূল পরিবর্তন হওয়া খুব মুশকিল, এবং অনেকের ক্ষেত্রেই বোধ হয় সে আমূল পরিবর্তনটা হয় না, সে আমূল পরিবর্তনের একটা চেষ্টা করা যেতে পারে মাত্র। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি সবসময় মানুষের কাছে ছোট হলে হবে না, তাহলে সবাই আমাকেও ছোট করে রাখবে, তাই সবার সঙ্গে প্রয়োজন মতন ব্যবহার করতে হবে। রজত বিশ্বাস, বোনপুর, নদিয়া। এই প্রসঙ্গে একটা কথা বলি, সবসময় মানুষের কাছে ছোট হলে হবে না, এটা একদম ঠিক কথা, কারণ যত ছোট হবে তত আরও ছোট করবার চেষ্টা তাকে করা হয়, কিন্তু মানুষের সঙ্গে তা বলে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, ব্যবহারটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আমি যদি কোনো কিছু তাকে নাও বলি, তাহলে কিন্তু সেটা এমন সুন্দর করে নাটা বলতে হবে যাতে করে উল্টে তার রাগ করবার কোনো জায়গা না থাকে, বা তাকে যদি কোনো কথা আমি বলি সেটা এমনভাবে বলতে হবে, নিজে রেগে গিয়ে নয়, নিজের মাথা ঠান্ডা রেখে এমনভাবেই তাকে বলতে হবে যাতে করে ব্যবহারটা কিন্তু খারাপ করলে চলবে না। সিদ্ধান্ত যা কিছু নেওয়া যেতে পারে, কিন্তু ব্যবহারটা সব সময় ভালো রাখতে হবে যাতে করে উল্টো দিকের লোকটা আমাকে কিছু বলতে না পারে। এটা হচ্ছে মোদ্ধা কথা। এবং এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আমি মানে জ্ঞানের ঝুড়ি থেকে একটা একটা করে বের করে বলছি এমনটা নয়, এটা আমার নিজের জীবনের শিক্ষা। আমি দেখেছি যেখানে সুন্দর করে ব্যবহার, মানে সুন্দর কথা বলে যেখানে কথা বলি সেখানে হয়তো অনেক কঠিন কাজ যেটা হবে না বলে মনে হয়েছিল সেটা হয়ে যায়। আবার সবসময় তো মানুষ, তো সবসময় মাথা বা মেজাজ ঠিক থাকে না, সবসময় কথা বলবার ধরনও হয়তো ঠিক থাকে না, তখন আমি দেখেছি খুব সহজ কাজ যেটা হওয়ার ছিল সেটা হয়তো গেল কেচে। সুতরাং আমি না বলবো কি আমি হ্যাঁ বলবো, আমি ছোট হব কি আমি দৃঢ়চেতা থাকব, সেটা একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা সিদ্ধান্ত আপনাকে আজকে নিতেই হবে, ব্যবহার কখনো খারাপ হলে কিন্তু চলবে না, ব্যবহারটাকে

সবসময় ভালো রাখতে হবে। আর আপাতত আমরা যা করি, সুন্দর সুন্দর গান আমরা শুনতে থাকি। ঠিক এই মুহূর্তে আরও একটা গান আমরা শুনি, শুনে ফিরে আসছি। লতা মঙ্গেশকরের এই গানটা ভীষণ এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে।

লতা মঙ্গেশকরের গান শুনতে শুনতে আরও মেসেজ এসে জমা হয়েছে, একটু টুক করে পড়ে নিই। ক্লাস ফোর থেকে ফাইভের অ্যানুয়াল পরীক্ষায় আমি র্যাঙ্ক করেছিলাম 18। ফাইভে উঠে আমি জিমন্যাস্টিক্সে ভর্তি হয়ে নিজের পড়ার সময়টা নষ্ট করে ফেলি, তাই র্যাঙ্ক করি হাফ ইয়ারলিতে 49, অ্যানুয়ালে 61। তারপর আমি জিমন্যাস্টিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, আমি র্যাঙ্ক করি 30। পুনম চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা থেকে তিনি পাঠিয়েছেন তার সিদ্ধান্তের কথা। এবারে জিমন্যাস্টিক ছেড়ে যদি আপনি ভালো থাকেন তাহলে ঠিক আছে, না হলে অনেকে তো, যদি কারুর জিমন্যাস্টিকটাই প্রথম পছন্দের হয় তাহলে যদি পড়াশোনায় একটু র্যাঙ্কটা পরের দিকে হয় জিমন্যাস্টিকটাকে তার হিসেবে বেছে নেবে। এবার এই যে সিদ্ধান্ত কিন্তু একেবারেই যার যার নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। কোন জিনিসটাকে সে বেছে নেবে এবং কোন জিনিসটাকে সে রেখে দেবে সেটা তো একদম যার যার নিজের ব্যাপার, ঠিক যেরকম জানিয়েছেন আমাদের কাছে যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। একটা চাকরি করতে করতে দুটো ভালো চাকরির সুযোগ আমার কাছে এসেছিল, কিন্তু অনেক ভেবেচিন্তে ওই দুটো চাকরির সুযোগ প্রত্যাখ্যান করে একই জায়গায় আমি রয়ে গেলাম, যেখানে অনেক সুযোগ সুবিধে আমার অফিসের বস আমাকে দিয়েছেন। আজ বুঝতে পারি আমার সেদিনের সিদ্ধান্ত সঠিকই ছিল, আজ আমার কোনো অভাব নেই, শান্তিতেই রয়েছে। এবার আপনি যদি আপনার চেনা জানা যে কাজের জায়গা রয়েছে, চেনা জানা যে কাজের পরিধি রয়েছে, যেখানে অনেকদিন ধরে কাজ করছি, সেখানে যদি সুযোগ সুবিধা সমস্ত কিছু আপনার যা চাহিদা, এবার প্রত্যেকটা মানুষের চাওয়াটাও ভিন্ন ভিন্ন হবে, তো আপনার চাহিদা মতো যদি সেখানে মানে হয়ে যায় তাহলে অন্যান্য নতুন জায়গায় যাওয়ার যে একটা ভীতি সেটা কিন্তু অনেকের মধ্যেই কাজ করে, যেমন আমার মধ্যেও ভীষণ কাজ করে যে অন্য একটা জায়গায় যাব, আবার নতুন একটা পরিবেশ, নতুন লোকজন, সেখানে মানিয়ে নেওয়া নিজেকে, ঠিক

যেমন উল্টো দিকে হয়, আমার বাড়িতে যারা স্টাফেরা আছেন, যারা কাজ করেন, তারা যখন ছেড়ে চলে যায়, হয় না, অনেক সময় 5 বছর 6 বছর কাজ করবার পর হয়তো চেঞ্জ হয়ে গেল, চলে গেল, তখন আমার মনে হয় বাবা আবার একজন নতুন লোক আসবে, তাকে আবার নতুন করে শেখাতে হবে। এই যে নতুন কোনো কিছুর মধ্যে ঢোকাটাতে যে একটা অ্যালার্জি, সেটা কিন্তু অনেকেরই আছে। আবার অনেকে এটাই মনে করে যে আমি যেখানে আছি সেখানে আমি ভালো আছি, বাবা শান্তিতে আছি, পুরনো জায়গার যে একটা ভালোবাসা, পুরনো জায়গার যে একটা আবেগ, সেটা কিন্তু একটা অন্য বিষয়। কিন্তু তা বলে সিদ্ধান্তের যে চেঞ্জ হবে না কখনো কোনো দিন, এমনটা তো নয়। সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার চাওয়া বদলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার চারপাশের ভালো লাগার জায়গা বদলে যেতে পারে, আবার যে জায়গাটা খুব খারাপ লাগতো সেই জায়গাটাও ভালো লেগে যেতে পারে, যে জায়গাটা খুব ভালো লাগতো সেই জায়গাটাও খারাপ লাগতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আমরাও চলি এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তেরও বদল হয়ে যায়। তাই সময় এবং সিদ্ধান্ত দুটো খুব পাশাপাশি চলতে থাকে, আর তার সঙ্গে সঙ্গে চলতে থাকি আমরাও। আমরা চলতে থাকি সুরে তালে ছন্দে লয়ে সমস্ত কিছু মিলিয়ে, তাই আমাদের সঙ্গে কেবলমাত্র আমাদের সিদ্ধান্ত থাকে এমনটা নয়, থাকে নানান শিল্পীর কণ্ঠে সুন্দর সুন্দর গান। ঠিক সেরকমই একটা গান আমরা শুনবো, শুনে ফিরে আসব, আপনার মেসেজ নেই, কারণ সিদ্ধান্ত আপনি কি নিয়েছিলেন সেটা অবশ্যই জানতে হবে।

মোহাম্মদ রফির কণ্ঠ শুনছিলাম আমরা। এই গান আর গান শুনতে শুনতে চট করে দুটো মেসেজ আমি পড়ে নিতেই পারি। আমি সেই ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কখনো মিথ্যে কথা বলবো না এবং কোনো অন্যায়কে মেনে নেব না। আমার এই সিদ্ধান্ত আমার জীবনে শান্তির বাতাবরণ এনে দিয়েছে, আমি খুব ভালো আছি। রমা রায়, দাসনগর, হাওড়া, 5 থেকে।

তিনি পাঠিয়েছেন তার কথা। আর খুব বড় নয়, তবে বছর দুই আগে নিজের জন্য একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আগে ননভেজ খেতাম, কিন্তু নিজের তৃপ্তির জন্য একটা জীবন নষ্ট করা উচিত? এই প্রশ্নটা আমায় খুব নাড়া দেয়। তারপর থেকে আমি ননভেজ খাওয়া ছেড়ে দিই, মনে শান্তি আসে, মন থেকে হিংসার ভাব ধীরে ধীরে মুছে যায়। মনীষ হলদিয়া। ওই যে সিদ্ধান্ত একেবারেই যার যার নিজের, সিদ্ধান্ত বদল কিন্তু অন্য কেউ করতে পারে না। কারণ সিদ্ধান্ত একটা আমি ভাবলাম, ভাবার পর অন্য কারোর কথাতে আমি আমার সিদ্ধান্তটাকে বদলে ফেললাম, তার মানে যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেটা ঠিক ততটা পোক্ত ছিল না বলেই এই গণ্ডগোলটা হয়েছিল। কিন্তু আপাতত আমাদের যেটা করতে হবে, আমরা একটা গান শুনবো, গান শুনতে শুনতে একটা ছোট্ট বিরতি নেব, নিয়ে তারপরে আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড, শুনছেন মনের মেলোডি। গোপা আজ আপনার সঙ্গে আছি একটা সিদ্ধান্ত যা আপনার জীবন বদলে দিয়েছে, সেই নিয়ে অবশ্যই আপনি লিখে ফেলতে পারেন আমাদের কাছে মেসেজ 9903050992 এই নাম্বারে।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: গানে কথায় গোল্ডেন সময়।

আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম ভীষণ প্রিয় একটা গান, এবং সেই গান শুনতে শুনতে আবারও চলে যাই আপনার মেসেজে, কারণ ঘড়ির কাটা বলছে 9:34 হয়ে 15 সেকেন্ড। গোপার সঙ্গে শুনছেন আজকের মনের মেলোডি। দেখেছেন, ফোনটা নিতে গিয়ে মানে অনেক সময় হয় না, সিদ্ধান্ত ফসকে চলে যায়, সেরকম ফোনটাও ফসকে চলে যাচ্ছিল। যাই হোক, ধরে ফেলেছি। সিদ্ধান্ত নাও যদি পৃথিবী রঙিন হবে, হৃদয় ছবির ক্যানভাসে সবুজ হয়ে রবে। সিদ্ধান্ত নাও যদি খারাপ হবে না আর, সঠিক সিদ্ধান্ত নিলে হবে জীবন নদী পার। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া থেকে। এরপর কার মেসেজ পড়ব? একটা সিদ্ধান্ত আমার জীবনকে ওলটপালট করে দিয়েছিল। লেখাপড়ায় বেশ ভালো ছিলাম, বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে ঠিক করেছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার। শিক্ষকদেরও ধারণা ছিল আমি একেবারে পাশ করে যাবার মতন মেয়ে, পাশ করার সব গুণাবলী আমার ছিল, কিন্তু শুধু মনের জোর, দৃঢ়তা আর খাটার ক্ষমতা এটুকুই ছিল আমার। যেদের

বসে বারবার পরীক্ষা দিতে লাগলাম আর মন ভাঙতে লাগলো, কিন্তু সরেও আসতে পারলাম না। শেষে বাবা মা বলেছিলেন, এবার তুমি আমাদের কথা শোনো, কারণ তোমাকে আমরা চিনি বলেই বারণ করেছিলাম। আমিও বুঝেছিলাম সিদ্ধান্ত যখন আমি ব্যক্তিগতভাবেই নিয়েছিলাম তখন আমার নিজেকে সেভাবেই তৈরি করা উচিত ছিল। অনিন্দিতা ঘোষ, বেহালা থেকে। এরপর হচ্ছে, উপযাজক হয়ে আগে অনেক কাজে এগিয়ে আসতাম এবং মতামত দিতাম, কিন্তু এখন না এসে অনেক ভালো আছি। সোমেন, যাদবপুর। এইটা তো একদম ঠিক কাজ, মানে উপযাজক হয়ে নিচে থেকে কোনো কাজে এগিয়ে না যাওয়াটা, এটা যে কত বড় ভালো সিদ্ধান্ত নিজের মস্তিষ্ক এবং মনের সুস্থতার জন্য বা ভালো থাকার জন্য। কিশোর বালি, হাওড়া থেকে। কখনো কখনো আমাদের সিদ্ধান্ত নিতে হয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বার ভালো করে ভাবা উচিত, শেষ পর্যন্ত পারবো তো? আমি অনেককে দেখেছি কুকুর বিড়াল পশু পাখির দায়িত্ব নেয়, কয়েক বছর খুব ভালোবাসা দেখায়, পশু পাখির যখন শরীর খারাপ হয় কাউকে দিয়ে দেয় বা রাস্তায় ছেড়ে দেয়। এগুলো করবেন না, ওরা আপনার কাছে আসতে চায়নি, আপনি ভালো করে সিদ্ধান্ত নিয়ে ওকে আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন, আপনার আদর ফুরিয়ে গেল, আপনি ওকে রাস্তায় ছেড়ে দিলেন বা কাউকে দিয়ে দেবেন, আপনি তো বেঁচে গেলেন, কিন্তু পশুটার মনের ভেতর কি হলো, কতটা কষ্ট পেলো একটু ভেবে দেখবেন। এরকম সিদ্ধান্ত যারা নেয় 100 বার ভেবে তারপর এই দায়িত্ব নেওয়া উচিত। একদম ঠিক কথা, আমি 200% আপনার সঙ্গে একমত। যারা পশু পাখির দায়িত্ব নেন, যে কোনো পশু পাখির দায়িত্ব, বিশেষ করে পাখি, কুকুর, বেড়াল, এদের দায়িত্বই সাধারণভাবে নেওয়া হয়, যে কোনো পশু পাখির দায়িত্বই যদি নেওয়া হয়, মানুষের দায়িত্ব নেওয়া একরকম, মানুষ কথা বলতে পারে, মানুষ নিজের কাজ নিজে করতে পারে, মানুষ এই যে সিদ্ধান্তটা মানুষ নিতে পারে, কিন্তু পশু পাখির ক্ষেত্রে যেটা হয়, বেচারারা কথা বলতে পারে না, কিন্তু ওদের মনের ভেতর ভীষণ দুঃখ হয়, খুবই কষ্ট হয়, কিন্তু ওরা কাউকে বোঝাতেও পারে না। আর যে প্রাণীটা বেশ কয়েক বছর একটা বাড়িতে আনন্দের সঙ্গে ভালোবাসায় ছিল, হঠাৎ করে সে রাস্তায় চলে এলো বা হাত বদল হয়ে গেল, এটা যদি আমার ক্ষেত্রে হয়, যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে কেমন হবে সেটাও কিন্তু একবার ভেবে দেখবার খুব প্রয়োজন আছে। একদম এটা ঠিক কথা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার যদি কেন 1000 বারও ভাবতে হয়, তাহলে ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, শুভ সকাল গোপাদি। সর্বশক্তিমান ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাসের সিদ্ধান্ত মানুষের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এটি কেবল একটি সাধারণ সিদ্ধান্ত নয়, বরং এটি মনের ভেতর শান্তি, ভরসা এবং সঠিক পথ খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায়। এই বিশ্বাসের ফলে কঠিন সময়ও মানুষ ভেঙে পড়ে না এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এক নতুন আলো দেখতে পায়। আমার জীবনেও খুব কঠিন পরিস্থিতি এসেছিল, সেই পরিস্থিতি থেকে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই পারেন যে কোনো কঠিন সময়ের সঙ্গী হয়ে আমাদের মুক্তি দিতে। এর ভেতরে শান্তি পাওয়া যায়, সে কথাই উনি বলেছেন। এবার ওই যে বললাম, সিদ্ধান্ত এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তাই অবশ্যই যে যাতে শান্তি পায় এবং যার উপর ভরসা করে সে ভালো থাকতে পারে, সেটাই তার সিদ্ধান্ত এবং তার উপযোগী সিদ্ধান্ত। পরবর্তী সময়ে বলবে যে সেই সিদ্ধান্ত ঠিক না সেই সিদ্ধান্ত বেঠিক, তবে সিদ্ধান্ত কিন্তু যার যার নিজের। আমি 8 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি করব, ঠিক 1 বছর বাদে আমি বাড়ি করা শুরু করি, একার উপরেই সব কিছু, আর্থিক দিক দিয়ে হোক আর পরিশ্রমের দিক দিয়ে হোক, পাশে নিজেকে ছাড়া কাউকে, নিজের ছাড়া কেউ নেই, এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম বলে আজ আমি ভালোভাবে বসবাস করছি আমার পরিবারকে নিয়ে। যখন অঝোরে বর্ষা হয় তখন আমি বাড়িতে বসে চিন্তা করি, আজকে বাড়ি করেছিলাম বলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না। চিন্তা করি এই জন্য যে আগে দাদাদের বাড়িতে ছিলাম, 3 তলার ওপরে একটা এক কামরা ঘরে, শীত, বর্ষা, গ্রীষ্ম সব ঋতুতেই অসুবিধা ছিল, খুব কষ্টে থাকতাম, তাই হঠাৎই এই সিদ্ধান্ত। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। একটা বাড়ি কেবলমাত্র পুরুষদের জন্য নয়, এর আগেও একদিন আমি একটা অনুষ্ঠান করেছিলাম এই নিয়ে, একটা বাড়ি বা একটা বাসস্থান, সেই বাসস্থানের নেমপ্লেটে নিজের নামটা থাকা খুব প্রয়োজন, সে পুরুষই হোক বা মহিলা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা বাসস্থানে নিজের নাম থাকাটা, ওই সবাই মিলে একসঙ্গে একটা বাড়িতে আছি,
এটা খুব ভালো পরিকল্পনা, খুব ভালো বিষয়, কিন্তু একসঙ্গে থাকলেও যে কোনো একটা বাসস্থান, সেটা এক কামরার বাসস্থানও হতে পারে, যে কোনো একটা বাসস্থান, যেই বাসস্থানের নেম প্লেটে আমার নামটাই থাকবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপাতত একটা গান শুনে নিই, আপাতত একটা গান শুনে তারপর টুক করে ফিরে আসবো। আচ্ছা, ছোট্ট করে একটা মেসেজ পড়ে দিতে পারি, কার্তিক মণ্ডলের মেসেজ, দাউদপুর থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার জীবনে নেওয়া দুটি বড় সিদ্ধান্ত ভুল হয়েছে, একটা পড়াশোনা, অন্যটি বিয়ের জন্য মেয়ে বাছাই। দুটোই প্রশ্নচিহ্ন। যাই হোক, আমি চলে যাই পরের গানে। সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্ততে অটুট থাকার মধ্যেও একটা বিষয় রয়েছে, এবং সেইটা কারা কারা থাকতে পাচ্ছেন, কোন সিদ্ধান্ত কার জীবন বদলে দিয়েছে, সব কিছু নিয়ে চলে আসতে পারেন আপনি আজকে আমাদের কাছে। আপাতত একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি।

উষা মঙ্গেশকরের কণ্ঠে আমরা এই গান শুনলাম। গান শুনতে শুনতে বেশ কিছু মেসেজ জমা হয়ে রয়েছে, এবার আমাকে কিন্তু পড়তেই হবে, কারণ সময় ক্রমশ এগিয়ে চলেছে। সিদ্ধান্ত নেওয়া জীবনে চলার পথকে সুগম করে দেয়। সিদ্ধান্ত না নিয়ে যদি মানুষ থাকতে চায়, তাহলে সে না এগোতে পারবে না পেছোতে পারবে। তাই ডিসিশন মেকিং ইজ মাস্ট ফর ফার্দার প্ল্যানিং। যাই হোক, আমি একটি ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি, কম কথা বলে থাকা। অমিতাভ হোর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। এই সিদ্ধান্ত তো আপনি নিয়েছেন, আমি বহুবার নেওয়ার কথা ভেবেছি ওই পর্যন্তই, তারপরে আর থাকতে পারিনি। কথা বলাই যেখানে কাজ, সেখানে আর কম কথা বলে কী করে থাকবো বলুন দেখি। আচ্ছা, পরের মেসেজ হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চাকরি করব না, ব্যবসা করব। সেই মতো ব্যবসা শুরু করি, ভালোই চলছিল, কিন্তু আজ আমার 65 বছরে বুঝতে পারছি ঠিক করিনি, এখন আর পরিশ্রম করতে পারি না। আমার পরিবারের সবাই সরকারি চাকরি করছে। বাবু গাঙ্গুলি, সালকিয়া, হাওড়া। ব্যবসা করতে গেলে ব্যবসাটা একটা সময় নিজেকেই করতে হয়, নিজেকে দাঁড় করাতে হয়, তারপর সত্যি যদি লোকজন না থাকে পাশে, তখন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তবে মনে জোর রাখুন, সিদ্ধান্ত যখন একবার নিয়েছেন, তখন সেই সিদ্ধান্তে হেরে গেলে কিন্তু চলবে না। আচ্ছা, পরে হচ্ছে, প্রত্যেকের একটা সময় আসে যে নিজের জীবনের একটা সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যৎ জীবনের পরিকল্পনার জন্য, তাই বলে সবাই যে সেই সিদ্ধান্তে সফল হয় এমনটা নয়। তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি, জোড়া মন্দির। একদমই, আমি শুরুতেই বলেছি, সিদ্ধান্ত একটা নেওয়া হতে পারে, সেই সিদ্ধান্ত সঠিক হতে পারে, সেই সিদ্ধান্ত ভুল হতে পারে, সেটা সময় বলে দেবে যে সিদ্ধান্তটা ঠিক ছিল না সিদ্ধান্তটা ভুল। সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্তর একটা খুব গভীর যোগাযোগ রয়েছে। আর বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন, সিদ্ধান্ত নেওয়া বড় কঠিন কাজ, একদম ঠিক কথা। যেমন দুটো হাঁটু পাল্টানোর সিদ্ধান্ত, ও বাবা, এই সিদ্ধান্ত তো আরও কঠিন কাজ। যেমন দুটো হাঁটু পাল্টানোর সিদ্ধান্ত দুদিন আগে পর্যন্ত নিয়ে উঠতে পারিনি। মজার কথা হলো, গতকাল বিকেলে এক ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম, নো রিপ্লেসমেন্ট। এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক হলো সময় বলবে। গতকাল বিকেল থেকে আমি কিন্তু খুব আনন্দে আর শান্তিতে আছি, সময় বলবে ভালোই হয়েছে। আপনি নিজের পায়ে, নিজের হাঁটুর ওপর ভরসা করে আপনি দাঁড়িয়ে চলাফেরা করতে পারেন, এবং ভালো থাকুন আপনি। এরপর চলে যাচ্ছি, আমার মা বাবা চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম, জীবনের পথে চলতে গেলে সব কিছুই শিখে নিয়ে সেই পথে চলা, কেউ দেখবে না, নিজেকেই নিজে দেখতে হবে। আমি তাই করে চলেছি, এতে ভালোই আছি, দিন চলে যাচ্ছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। একদমই তাই, কেউ কাউকে দেখতে পারে না, দেখাটা হয় নিজের। কেউ পাশে থাকতে পারে, সময়ে কেউ পাশে থাকতে পারে, কিন্তু দেখাটা, নিজেকে দেখাটা কেবলমাত্র নিজেকেই দেখতে হয়। আমি জীবনে অনেক চ্যালেঞ্জ বা সিদ্ধান্ত নিয়েছি উইথ লিটল রিস্ক। কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে নতুন কাজ নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করেছি, অনেক বাধা অনেক চ্যালেঞ্জ ছিল। এখন মনে হয় আমি ঠিক করেছি এবং ভালো ফল পেয়েছি। আমার মনে হয় সবাইকেই একটু কমফর্ট জোন থেকে বেরিয়ে চ্যালেঞ্জ নিতে হবে যদি উন্নতি করতে হয়। উন্নতি করতে গেলে ওই সিদ্ধান্ত সবার আগে একটা নিতেই হবে। তো আমি একটা গান শুনে তারপর ফিরে আসি, বাকি যে কটা মেসেজ রয়েছে নিশ্চয়ই আমি তারপর পড়ে দেবো।

মানাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার একটু মেসেজে পৌঁছে যাই, কারণ অনেকগুলো মেসেজ আমার হাতে রয়েছে। আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেরা সিদ্ধান্তটি ছিল নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন এক পেশায় পা রাখা। শুরুর দিকে ভয় আর অনিশ্চয়তা থাকলেও সেই ঝুঁকি নেওয়ার সাহসী পদক্ষেপটি আমার চিন্তাভাবনা এবং জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছে। এই সিদ্ধান্ত আমাকে শুধু স্বাবলম্বী করেনি, বরং নিজের সুপ্ত মেধা এবং আত্মবিশ্বাসকে নতুন করে আবিষ্কার করতে শিখিয়েছে। শুভ্রা ভট্টাচার্য বাজদ্রোণী কলকাতা 70 থেকে পাঠিয়েছেন তার কথা। আর ছোটবেলা থেকে রেডিওতে অনুষ্ঠান শোনা, চিঠি লেখা এবং অনুরোধের গান পাঠানোর অভ্যেস ছিল, এখনও আছে। দেশে বিদেশের অনুষ্ঠান শোনা ভীষণ ভালোবাসি। সিদ্ধান্ত নিয়েছিলাম রেডিও কালেকশন করব। ফলস্বরূপ এখন আমার কাছে মোট 1000খানা সংকলন রয়েছে রেডিওর। কদমা উলিয়ান জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, মিনি রেডিও মিউজিয়াম উনি বানিয়েছেন, সে কথাও লিখেছেন। আচ্ছা, আরেকটা মেসেজ রয়েছে, সেটাও একটুখানি দেখে দিই। কলেজে পড়বার সময় পঁচিশে ডিসেম্বর বন্ধুরা মিলে সবাই ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিলেন। ট্রেনে প্রচণ্ড ভিড়, কোনো ক্রমে গাদাগাদি করে এসে হাওড়া স্টেশনে যখন নামেন তখন দেখেন যে এক ভদ্রমহিলা প্রচণ্ড চিৎকার করছে, কান্নাকাটি করছে, কারণ তিনি ভাবছিলেন তার মেয়ে তার বাবার কাছে আছে এবং বাবা ভাবছিলেন মায়ের কাছে আছে। এই করে মেয়েটি হারিয়ে যায় এবং পরবর্তী সময় মিসিং ডায়েরি করানো হয় পুলিশের কাছে, রেল পুলিশের কাছে মিসিং ডায়েরি করে তারপরে তারা ট্রেনে, মানে বাড়ি যাওয়ার ট্রেনে তাদের তুলে দেওয়া হয়। এবং যিনি তুলে দিলেন তিনি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন, একটা বছর চার পাঁচের মেয়ে কাঁদতে কাঁদতে ভয়ে এদিক ওদিক দৌড়চ্ছে। এদিকে ট্রেন এসে গেছে, বাচ্চাটাকে ট্রেনেও তুলে নিতে পাচ্ছেন না। কোনো ক্রমে তিনি সাঁতরাগাছি পৌঁছে রেল অফিসের কাছে সেই বাচ্চাকে জমা দেন এবং মুচলেখা দিয়ে বাড়ির ঠিকানা দিয়ে তারপরে ফিরতে হয় ওনাকে। এবং ফেরার কদিন বাদে রেল দপ্তরের লোক এসে তাকে সম্মান দিয়ে গিয়েছিলেন। ভাগ্যিস তিনি সেদিন সেই সিদ্ধান্তটি নিয়েছিলেন মেয়েকে দেওয়ার। আর নন্দা রায়পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে তিনি পাঠিয়েছেন। আর সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ কাজ নয়, অনেক সমালোচনা এবং কটূক্তি শুনতে হয়, বিশেষ করে আমার মতন দৃঢ়চেতা মানুষের ক্ষেত্রে। তবে গর্ব করে বলতে পারি আমার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিকই ছিল, পেছনে হলেও অনেকেই তা মেনে নিয়েছে। কোন্নগর থেকে মানসী বৈদ্য। আর সময় আমার কাছে নেই, আর মেসেজ আমি পড়তে পারবো না, কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু সিদ্ধান্ত যদি একবার নেওয়া যায় তাহলে কখনো সেই সিদ্ধান্ত সফল হওয়া যাবে, কখনো সেই সিদ্ধান্তে আমরা বিফল হব, কিন্তু শেষ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে সিদ্ধান্তটা নিলে সেই সময়ের জন্য অন্তত শান্তি পাওয়া যাবে। আর ভুল বা ঠিক সে তো সময় বলবে, তবে আপাতত আমি কিছুই আর বলতে পারছি না, কারণ সময় আমাকে সে সময় দিচ্ছে না। আশা ভোসলে তার গানে গানে যা বলবার বলবেন, বাকিটা গোপা আজকের মতো সবাইকে বলছে, ভালো থাকুন, সিদ্ধান্তে থাকুন এবং সুস্থ থাকুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করেছেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। এএফসি চ্যাম্পিয়নশিপ লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টা প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যার রামমন্দির অনুদানের অনিয়মের বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস, দেশের শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
1: আজ আন্তর্জাতিক যুব দিবস আর বিশ্ব স্তর পর ভারতের যুবাওনে শিক্ষা, বিজ্ঞান, অন্তরিক্ষ, বিজ্ঞান, টেকনোলজি, উদ্যমিতা কই ক্ষেত্রকে অন্দর বিশেষ পেচান বনাই হ্যায়। আজ উনকা সামর্থ্য কে কারণ দুনিয়া মে ভারত কা নাম হো রাহা হ্যায়। দেশ কা যুবা ভি চাহতা হ্যায় কি উনকে বিষয়ো পর চর্চা হো।
0: অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা, খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রেটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তাঁর বিষয়ে অবমাননাকর মন্তব্যের উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোন সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরের বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্থতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন।
2: इससे हर किसी को काफी कुछ सीखने को मिलेगा। मैं रामनाथ कोविंद जी को इस आत्मकथा के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, कोविंद जी ने अपनी पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक माई लाइफ माई स्ट्रगल्स।
0: আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবার উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের ১৪টি রাজ্যে ৩৩টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ১৫০টি হাতির চলাচলের পথ করা হয়েছে। এছাড়াও হাতি ও মানুষের সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, হাতির ভবিষ্যৎ সুরক্ষিত হলে জীববৈচিত্র্য ও পরিবেশগত ঐতিহ্য রক্ষা পাবে। তিনি এ ব্যাপারে নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হরঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেন।
1: These expressions capture the awakening as powerfully as Vande Mataram that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were a source of courage, sacrifice and hope. Many marched to the gallows with Vande Mataram on their heart and raising their voice, Vande Mataram all the time.
0: এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনের সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। এই 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10:00 সংবাদও বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম চেয়ারম্যান ডক্টর বিক্রম সারাভাইয়ের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তাঁর স্বপ্ন ভারতের মহাকাশ গবেষণায় এক যুগের সৃষ্টি করেছে। তিনি ডক্টর সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসেছে। সেখানেই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। ইতোমধ্যে হাওড়া পুর নিগম সংশোধনী বিলের ওপর আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে আরসার তুম্বা ঝালদা গ্রামে বছর 45-এর শচীন নাথ মাহাতো স্থানীয় হাটে বাজার করতে গিয়েছিলেন, ফেরার সময় তিনি বজ্রাহত হন। এলাকার লক্ষ্মণপুর গ্রামে ভারতী মাহাতো নামে এক পৌরা মাঠে কাজ করার সময় বাজ পড়লে প্রাণ হানার গরু চড়াতে গিয়ে বলরামপুর রাঙ্গাডির বাসিন্দা 68 বছরের গৌর গড়াইয়ের মৃত্যু হয়েছে। জয়পুর থানা এলাকায় মৃত্যু হয়েছে 50 বছর বয়সী সুনিতা গোপের, তিনিও মাঠে কাজ করছিলেন। মানবাজার 1 নম্বর ব্লকে হাটচিরি গ্রামে প্রবল বজ্রপাতে 5টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মরিশাসের অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন এর উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন আইআরপিসি ডক্টর ভূমা ভিজি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রাক্তন সিভিল সার্ভিস কলেজের নাম পরিবর্তন করে AIPSI করা হয়েছে। এই কলেজটি যৌথভাবে উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও

কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মধ্য মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নক আউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা ১টা বেজে ৩০ মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
4: ঘড়ি বলছে 1:11 হয়ে 48 সেকেন্ড, আর আজকের তোমায় গান শোনাবো নিয়ে আপনাদের সঙ্গে এসে গেছি আপনাদের বন্ধু কোয়েল। আজকে এই সময়টা পুরোটাই আপনাদের সঙ্গে আমি থাকব, এবং তার সঙ্গে থাকবে আপনাদের পছন্দের গান। ইতিমধ্যেই কিন্তু আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে, আমাদের অনুষ্ঠানের যে পোস্টার তার কমেন্ট বক্সে প্রচুর গানের অনুরোধ এসেছে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি গানে চলে যাব। প্রথমেই মান্না দে শুনব, মান্নাদের গান দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন সবাই কোয়েলের।

শুনছিলাম মান্নাদের কণ্ঠে আমি নিরালায় বসে গানটি। এই গানের জন্য কে অনুরোধ করেছিলেন সেটা বলে দিই, উত্তম দালাল প্রতিমা দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য। আমরা শুনছিলাম শ্যামল গুপ্তর কথায় এবং মান্নাদের নিজের সুরে এই গানটি। এর পরবর্তীতে চলে যাব আরও একটি গানে। আমাদের হিতেন্দ্র দাস অনুরোধ করেছেন আসাম থেকে, বলেছেন আমাদের পছন্দের গান, যে কোনো গান শুনতে চেয়েছেন তিনি। চলে যাব হিতেন্দ্র দাসের অনুরোধে। পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, সলিল চৌধুরীর কথায় এবং সুরে। আমরা চলে যাব আমাদের পরের অনুরোধে। পরের অনুরোধ করেছেন সমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর হাওড়া থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। তার আগে আরও একবার বলে দিই, আপনারা অনুরোধ করছেন আমাদের ফেসবুকের FM গোল্ডের পেজে, আজকের অনুষ্ঠানের পোস্টে, তার কমেন্ট বক্সে, আর ইতিমধ্যেই অনেক অনুরোধ করেছেন। আর এছাড়াও আপনারা অনুরোধ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903099992 নাম্বার, আপনাদের সকলেরই জানা, তাও আরও একবার বলে দিলাম, সেখানেও অনুরোধ জানাতে পারেন। চলে যাবো হেমন্ত মুখোপাধ্যায়ের গানে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপর দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজ কে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সে বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিয়ে যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু কাজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনালদা, একটু ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানে সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এইরকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

ফিরে এলাম বিরতির পর এবং গানের ওপারে আপনাদের সঙ্গে কথায় কথায় আবারও আপনাদের বন্ধু কোয়েল। এক্ষুনি যে গানটি শুনছিলাম শ্যামল মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এটা আমরা শুনছিলাম আলো আঁধারের ছবি থেকে, পবিত্র মিত্রর কথায় এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে। তো এই গানটি শোনার জন্য যিনি অনুরোধ করেছিলেন, এবারে তার কথা বলি, সুনীত সেনগুপ্ত এবং সোনালী সেনগুপ্ত, ষাট হিন্দুস্তান পার্ক, কলকাতা 29 থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য। শ্যামল মিত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পরে এবারে আমরা একটু চলে যাব আশা ভোঁসলের গানে। আশা ভোঁসলের গান শুনে আসি, ফিরে এসে বলছি কার অনুরোধে শুনছি এই গান।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলাম এই গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে। আর আশা ভোসলের এই গান আমরা শুনলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, আদি বর্মনের সুরে। পরবর্তী অনুরোধে আমরা চলে যাব অদিতি সেন বাঁশদ্রোণী থেকে, অনুরোধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আমরা এর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান শুনেছি, এবারে অন্য আরেকটি গান এটি আমরা শুনব। পৃথিবী আমারে চায় ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম এই গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন কে সেটা এবারে বলে দেব। অনুরোধ করেছিলেন শুভদীপ মণ্ডল, শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এই গানের জন্য। এই গানটি আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, কিশোর কুমারের নিজের সুরে। এর পরবর্তীতে আমরা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনব। শুনতে চেয়েছেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর হাওড়া থেকে। শুনে নি সাবিনা ইয়াসমিন।

সময় আমাদের একটু একটু করে এগিয়ে আসছে শেষের দিকে, মানে এই অনুষ্ঠানের শেষের দিকে, তাই চটপট বাকি অনুরোধগুলোও রাখবো। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে দেয়ানিয়া ছবি থেকে গান শুনতে চেয়েছেন বর্ষা বড়ুয়া, শ্যামনগর থেকে বর্ষা বড়ুয়া অনুরোধ করেছেন এই গানের জন্য। শুনে নি আরতি মুখোপাধ্যায়।

শেষ গান শুনবো আজকের অনুরোধের এই অনুষ্ঠানের, তোমায় গান শোনাবো। শুনবো মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছেন স্বর্ণশ্রী ভট্টাচার্য, আজাদগড় টালিগঞ্জ থেকে। এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব এই অংশ থেকে, কোয়েল বিদায় নেব আপনাদের কাছ থেকে, কিন্তু ফিরে আসবো আবারও 2:30 আবারও আপনাদের সঙ্গে সুরেলা সফরে। সঙ্গে থাকবেন কিন্তু।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

পারেন কিনা, সেজন্যই শুরুতে গানটা শোনালাম। ভালো করে শুনে দেখুন, চিনতে পারেন কিনা। আসলে চিনতে আমরা সবাই পারি, প্রথমেই যেটা চিনতে পারি সেটা হচ্ছে শিল্পীর গলাটা। লতা মঙ্গেশকর আমরা শুনেই প্রথম বলবো লতা মঙ্গেশকরের গান, লতাজির গান। অবশ্যই এটা লতাজির গান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কতগুলো প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো যে এই যে লতাজি গাইলেন, এই কথাগুলো কে লিখলেন, এই সুরটা কে দিলেন? লতাজি তো গাইলেন, কিন্তু এই গানের কারিগর কারা? তো যখনই সেই গান তৈরির গল্প আসে, গান তৈরির যারা কারিগর, যারা স্রষ্টা, তাদের কথা আসে, তখনই আমরা একটু মাথা চুলকাই। আচ্ছা হ্যাঁ, এই গানের সুরটা যেন কার? আচ্ছা ও হ্যাঁ, এই গানের কথাটা যে কে লিখেছিল, ইস, পেটে আসছে মুখে আসছে না, এরকম একটা হয় আমাদের ভেতরে। তো এইটা কিন্তু শিল্পীর নামটা আমরা খুব অনায়াসে, খুব সহজে বলে দিতে পারি আর কি। তো আজকে অমূল্য আধুনিক অনুষ্ঠানে এমন একজন শিল্পী, আমি ইনিও শিল্পী, তার কথাই বলবো, অবশ্যই শিল্পী, কারণ শিল্প যার হস্তগত তিনিই শিল্পী, সেটা যে ধরনের শিল্পই হোক না কেন। তো আজকে তার কথাই আমরা থাকব। এই গানের এবং এরকম আরও অজস্র গানের, অসংখ্য গানের কথাকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আমাদের আজকের এই সুরেলা সফর অমূল্য আধুনিকে। আমরা যদিও জানি যে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অজস্র গান আছে যেগুলি ছায়াছবিতে ব্যবহার হয়েছে, এছাড়া কি বেশ কিছু ফোক সং আছে, অনেক রকমের গান আছে তার লেখা, ক্যালকাটা ইউথ কোয়ারের গান আছে, কিছু সংগ্রামী গান আছে, সব রকমের, সব জায়গায় বিচরণ তার, তার বিচরণ ক্ষেত্রটা অনেক প্রশস্ত, অনেক বড়। কিন্তু আজ যেহেতু আমাদের অমূল্য আধুনিক এই অনুষ্ঠানের নাম, তাই আমরা আজকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা আধুনিক গানগুলোই শুনব। সত্যি কথা বলতে যদি সেটুকুও শুনি, তাহলেও আমাদের হাতে যা সময় তাতে আমরা শেষ করতে পারবো না, শুনে উঠতে পারবো না। এবারে আরেকটা অন্য গানে চলে যাব। একটু লতা মঙ্গেশকর শুনলাম, তাহলে একটা পুরুষকণ্ঠে যাই। পুরুষকণ্ঠ বললে কিশোর কুমার, ভূপেন হাজারিকা সবার আগে মনে পড়ে, শিবদাস বন্দ্যোপাধ্যায় বললে আমি জানি, কিন্তু আপাতত আরও একটা নাম, যে নামটাও মনে পড়ে, সেই নামটায় যাব, অপরেশ লাহিড়ী, বিখ্যাত সেই গান একটু শুনে আসি।

যেখানে যাও লাইন লাগাও, এইটা মানে আজও যে কত বড় সত্যি এই কথাটা, যেখানেই আমরা যাই সেখানেই। এখন তো অবশ্য ডিজিটাল জমানা, তাহা ডিজিটাল জমানাতেও কিন্তু আমরা ওই অনলাইনে লাইন লাগিয়েই বসে থাকি আর কি। যাই হোক, এবারে একটু অপরেশ লাহিড়ী এবং শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা অবশ্যই আসব, তাদের বন্ধুত্বের কথায়, তাদের সম্পর্কের কথায় নিশ্চয়ই আসব। তবে তার আগে একটু শুরুর দিকটায় যেতে হবে। একেবারে শুরুর দিকটায় যদি যাই তাহলে দেখব এই মানুষটি নিজেকে সবসময় ছিন্নমূল বলতেন। 1932 তার জন্ম খুলনায়, বাংলাদেশের খুলনায়। এবং তার যে আত্মকথাটি, তার যে জীবনী যেটা তিনি নিজেই লিখছেন, সেখানে তিনি লিখছেন যে খুলনা শহর আমার জন্মভূমি, মনের ফ্রেমে বাঁধানো আছে শৈশব কৈশোরের দেখা দেশের ছবি। খুলনাকে ঘিরে রেখেছে ভৈরব নদ আর রূপসী রূপসা নদী, ছোট পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে সাজানো যেন এক রঙিন ছবি। সেই ছবির দেশ জানি না এখন কেমন আছে। ৪৩-এর দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, 40-50-এর দশকের একটা উত্তাল, একটা দুর্যোগপূর্ণ সময়, যে সময়ে কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের শৈশব কৈশোর যৌবন সব কিছুর ওই প্রারম্ভিক অংশটা, একটু একটু একটু করে বড় হয়ে ওঠাটা, বেড়ে ওঠাটা তার কিন্তু এই উত্তাল সময়টার মধ্য দিয়ে। এবং তিনি যখন খুলনায় ছিলেন সেখানে পড়াশুনো করতেন, সেখানকারই একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার লেখাপড়া চলছিল। দেশভাগের পর যখন চারিদিক ভীষণ অস্থির, সময়টা ভীষণ অস্থির, এবং বাড়িঘর সহায় সম্বল সব কিছুকে ছেড়ে দিয়ে জন্মভূমিকে শেষবারের মতন প্রণাম জানিয়ে তিনি যখন চলে আসছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে, তখন তার মনের অবস্থাটা কী ছিল সেটা তিনি ভবিষ্যতে তার অনেক অনেক লেখার মধ্য দিয়ে, বহু কবিতার মধ্য দিয়ে, গান তো আমরা অনেক পরে গিয়ে পেয়েছি তার কলম থেকে, সে ছায়াছবির গানই হোক বা আধুনিক গানই হোক বা যে গানই হোক না কেন, প্রথমে তো তার অজস্র কবিতা পেয়েছি। তো সেই কবিতাগুলোর মধ্যে ওই যে ছিন্নমূল হয়ে থাকার যে যন্ত্রণাটা, ওই যে ছিন্নমূল হয়ে উদ্বাস্তু হয়ে যাযাবরের মতো ঘুরে বেড়ানোর যে অসহায়তাটা, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু ফুটে উঠেছে। এটা তার একটা ভয়ঙ্কর কষ্টের জায়গা ছিল। একটা ছোট্ট লেখা তার মনে পড়ছে যখন তিনি দেশ ছেড়ে চলে আসেন, বুক ভরা বেদনা, সেটা নিয়ে তিনি লিখছেন, অনেক দূরে চলে যাচ্ছি আমি, অনেক দূরে চলে যাচ্ছি আজি তোমায় ছেড়ে মাগো, মন ভুলানো কত কী যে দেখি তোমায় আমি ভুলতে পারি না গো। আমরা আরেকটা গানে যাই, গানের ওপারে ফিরে আসব। এখন যার গান শুনবো তিনিও একটা সময়

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং তার তিনি এবং তার পরিবার, পুরো পরিবারটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছিলেন, খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলেন। শুনে নি পরবর্তী গান রোমাঙ্কু ঠাকুর তার কণ্ঠে।

0: আমরা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় আছি, সেই কথায় অবশ্যই থাকব, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতির পর্ব রয়েছে, সেই বিরতি পর্বে আমাদের একটু যেতেই হবে, কিছু করার নেই। এই বিরতির পরে আমরা ফিরে আসব আবারও তার কথায়, তারই গানে গানে। সবাই সঙ্গে থাকুন।
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: এটা কলকাতার মানিকতলার মুরারী পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনদিন যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম ভিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কুণাল দা, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলুন।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
1: ফিরে এলাম আবারও অনুষ্ঠানে, কিন্তু আমাদের আবারও যেতে হবে একটা সংবাদ বিরতিতে। কিন্তু যে মানুষটির কথায় রয়েছি সেই মানুষটিকে নিয়ে একেবারে বিকেল চারটে পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবো কোয়েল, শিবদাস বন্দ্যোপাধ্যায়। একেবারে তার জীবনের শুরুর কথাটা আমরা বলেছি, একদম তার স্কুল জীবন এবং কলেজ জীবন। কলেজ জীবনটাতে এখনও ঢুকিনি, কলেজ জীবনে তিনি আশুতোষ কলেজ থেকে পড়াশুনো করেছিলেন এবং তারপর কীভাবে এই লেখালেখির জগৎটাকে তিনি আঁকড়ে ধরলেন। প্রথমে কবিতা, পদ্য, গদ্য, বিভিন্ন জায়গা থেকে প্রশংসা, এই সব কিছু পাওয়ার পর থেকে কীভাবে আস্তে আস্তে একটু একটু একটু করে বিভিন্ন সুরকার তার কথাকে, তার গানের, মানে তার কথাকে গান করে তোলার জন্য উৎসাহী হয়ে উঠলেন, সেসব কথাতে আসব। এবং বিভিন্ন সুরকারের সুরে তার কথায় তার রচিত যে গানগুলো, সে গানগুলো তো অবশ্যই শুনব। এই মুহূর্তে একটি গান শুনতে শুনতে ভূপেন হাজারিকার কণ্ঠেই শুনব। ভূপেন হাজারিকা তার অজস্র গানের সাক্ষী, সঙ্গী, যা কিছু বলা যায়। ভূপেন হাজারিকার এই গানটি শুনতে শুনতে আমরা একটি বিরতিতে যাব, সংবাদ বিরতিতে। ফিরে আসবো আবারও, সঙ্গে থাকবেন।

0: He said that the government is fully prepared to discuss any issue, including the students' issue, and answer any questions raised by the members in the parliament. Speaking to reporters at the parliament premises, Mr. Shah said that the government has nothing to hide and is ready for discussion. The Union Home Minister said the opposition may submit the notice to the speaker for holding a discussion on the issue so that the debate can start.
1: Please submit that letter to the speaker by 3 p.m. today. From 3 p.m. today until 3 p.m. tomorrow, we are ready for a discussion on all matters. I will remain present in the house, listen to everyone, and respond to all the points raised. The government has nothing to hide. Everything will become clear before the people of the country.
0: Mr. Shah alleged that the opposition is not allowing the House to function. He said that on such a serious issue, discussion should take place according to parliamentary procedure. Meanwhile, Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, said the opposition is seeking accountability from the government over the alleged police action against NEET protesters. Lok Sabha today referred the Foreign Contribution Regulation Amendment Bill 2026 to the Joint Parliamentary Committee for further scrutiny. The bill aims to further amend the Foreign Contribution Regulation Act 2010. The objective of the bill is to make the use of foreign contributions more transparent and accountable. Minister of State for Home, Nityanand Rai, moved the bill to refer it to JPC, comprising members of both the houses, for wider consultation. He said the committee will consist of 21 members from the Lok Sabha, nominated by the Speaker, and 10 members from the Rajya Sabha, nominated by the Chairman. Mr. Rai said the committee will submit its report to this House by the last day of the first week of the winter session. Rajya Sabha has taken up the National Cooperative Development Cooperation Amendment Bill 2026 for consideration and passing. Minister of State for Cooperation, Muralidhar Mohal, moved the bill, which aims to further amend the National Cooperative Development Corporation Act 1962. The bill allows the corporation to undertake its activities in industrial goods. The legislation also allows the state governments to extend funding from the corporation to any entity engaged in cooperative development. The corporation can also provide loans and grants directly to any cooperative society or entity engaged in cooperative development. Prime Minister Narendra Modi has urged youth to read the autobiography of anyone they admire and avoid shortcuts in life in the age of reels and social media influencers. He also stressed on the continuous need for dedicated youth to carry the mission of Vikasit Bharat forward. Mr. Modi called for a generation that remains undeterred by obstacles and maintains the courage to forge paths, to forge paths toward national self-reliance.
2: हमें भविष्य में कोविंद जी जैसे अनेकों युवा चाहिए जो परेशानियों से परास्त न हो, जो मुश्किलों से मायूस न हो, बल्कि अपनी मेहनत से हर मंजिल को आसान बनाने का हौसला रखे। इसी बदलाव से सशक्त भारत के निर्माण का संकल्प पूरा होगा। यहीं से आत्मनिर्भर और विकसित भारत का रास्ता बनेगा।
0: Vice President C.P. Radhakrishnan has said that the spirit of Vande Mataram had inspired India's freedom struggle and continues to strengthen the nation's identity today. Participating in Har Ghar Tiranga bike rally organized by the Culture Ministry, Mr. Radhakrishnan highlighted the Har Ghar Tiranga campaign as a people's movement that encourages citizens to actively participate and strengthen the spirit of unity and service. He urged people to actively participate and promote the campaign. India Meteorological Department has issued an orange colour warning over heavy to very heavy rainfall at isolated places over Rajasthan, Gangetic West Bengal, Madhya Maharashtra and Orissa today. The Met Department predicted heavy rainfall along with thunderstorms and lightning over Andaman and Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Meghalaya and Chhattisgarh. And that is the end of this news bulletin.
3: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে সুরেলা সফর সুরেলা সফর সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক অমূল্য আধুনিক
4: অমূল্য আধুনিক নিয়ে আবারও ফিরে এলাম কোয়েল আপনাদের সঙ্গে অনুষ্ঠানে। আর কথা হচ্ছে আজ আমাদের বিখ্যাত গীতিকার, কাছের মানুষ, অত্যন্ত গুণী একজন শিল্পী মানুষ শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কলেজ জীবনের কথায় আমরা পৌঁছেছিলাম একটু একটু করে। শিবদাস বন্দ্যোপাধ্যায় যখন কলেজে পড়ছেন বা কলেজ পাশ করে সদ্য কলেজ পাশ করে বেরিয়েছেন এরকম যখন জায়গাটা, তখন কিন্তু ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় একটু একটু একটু একটু করে লেখালেখি শুরু করেছেন এবং তার সাথে তিনি টিউশনি করতেন, ছোটদের পড়াতেন। এবং সেই সময় এতটাই দারিদ্রতা বা এতটাই কঠিন একটা সময় তার জীবনে ছিল যে রোজগারের তাগিদেই কিন্তু তাকে বেশিরভাগ সময়টা ঘুরে বেড়াতে হতো। কিন্তু তার একটা একটা সুবিধে হয়েছিল বলা যেতে পারে, সেটা হচ্ছে যে তার যে দিদি ছিলেন, সেই দিদির যে বাড়ি ছিল, যে দিদির বাড়িতে তার যাতায়াত ছিল, সেই দিদির বাড়ির কাছে তখন এই শিল্প সাহিত্য জগতের বা অভিনয় জগতেরও বলা যায় বেশ কিছু দিকপাল মানুষ সেই এলাকাটায় বসবাস করতেন। তাদের মধ্যে নামগুলো বললে হয়তো মানে অনায়াস হবে বিষয়টা, ছবি বিশ্বাসের মতো মানুষ, কানন দেবী, বসন্ত চৌধুরী, মঞ্জু দে, ছায়া দেবী, মীরা মিশ্র, অভি ভট্টাচার্য এবং আরও একটা নাম যেটা বলবো, অপরেশ লাহিড়ী। এবং অপরেশ লাহিড়ী, আমরা অপরেশ লাহিড়ীর গান যখন শুনলাম তখনই বলছিলাম যে কী করে অপরেশ লাহিড়ীর সঙ্গে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পরিচয়, বন্ধুত্ব, সম্পর্ক, এটা কিন্তু পুরোটাই একজন প্রতিবেশী হিসেবে শুরু হয়েছিল বিষয়টা। কিন্তু এই প্রতিবেশী হিসেবে অপরেশ লাহিড়ীর সঙ্গে পরিচয়টা ধীরে ধীরে গভীর হওয়া, আত্মিক সম্পর্ক তৈরি হওয়া, দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হওয়া, সব কিছু হতে হতে একটা সময় পর গিয়ে দেখা গেল যে অপরেশ লাহিড়ীর জীবনের যে সেরা গানগুলি, সেই গানগুলির কথাকার হয়ে উঠলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। তো এই এইভাবে কিন্তু অপরেশ লাহিড়ীর সাথে প্রতিবেশী থেকে বন্ধু, বন্ধু থেকে তার গানের গীতিকার, একটু একটু একটু একটু করে অনেকখানি পথ চলা। এই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের স্কুল জীবনে, এটা তো কলেজ জীবনের কথা, স্কুল জীবনেও এমন হয়েছে যে বিভিন্ন নামকরা পত্রপত্রিকায় তার লেখা তিনি পাঠিয়েছেন, প্রকাশিত হয়েছে, সেখান থেকে পুরস্কৃত হয়েছেন এবং তার শিক্ষকরা তাকে ডেকে বাহবা দিয়েছেন, তাকে বলেছেন যে তুমি এই এইটা নিয়েই তুমি এগিয়ে চলতে পারো, তো এটা নিয়ে কেন তুমি এগিয়ে চলো না। এবং এর পরবর্তীতে যখন কিছু নামি দামি মানুষের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে, তখন গিয়ে প্রেমেন্দ্র মিত্রের মতন মানুষও তাকে বলেছেন যে তুমি কবিতা লিখছো, এত ভালো ভালো লেখা লেখো, তুমি গান লেখো না কেন। তো একটু একটু করে এভাবেই তার আশেপাশের এই গুণী মানুষদের সান্নিধ্য পেতে পেতে, তাদের উৎসাহ পেতে পেতে বলা যায় তিনি কিন্তু একটু একটু করে গান লেখার কথাটা ভাবতে শুরু করলেন। আমরা অপরেশ লাহিড়ীর কথায় ছিলাম, অপরেশ লাহিড়ীর একটি গান শুনেছিলাম, যেহেতু তার কথায় আবারও আছি তো আরেকটু শুনে নিই তার আরেকটা গান। এই গানের ওপারে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি এবং ফিরে আসবো আবারও অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
4: এই যে গানটা আমরা শুনলাম অপরেশ লাহিড়ির কণ্ঠে টক্কা টরে, এর আগে আমরা শুনেছি লাইন লাগাও। তো এই যে গানগুলো, এই গানগুলোর সুর, এই গানগুলোর সুর একটু অন্যরকম, এবং এই গানগুলোর সুর কেন অন্যরকম সে কথাটা বলবো। তবে তার আগে মানে কে করলেন এই সুর সে কথায় তো আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলতে হবে। এই যে দেশভাগের ক্ষতটা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ভীষণভাবে ছিল, নানান রকম যন্ত্রণা বঞ্চনা সব কিছুতে তিনি জর্জরিত ছিলেন, সেই জায়গাটায় একটু উস্কানি দিলেন বলা যায় সলিল সেন। এবং সলিল সেনের এবং অপরেশ লাহিড়ি, এরা তো এরাই এরা এদের কথাই বলবো। তো সলিল সেনের উস্কানিতে অপরেশ লাহিড়ির তার অনুপ্রেরণায় সব কিছু করে শিবদাস বন্দ্যোপাধ্যায় কবিতা এবং গান এই দোলাচলের মধ্যে থাকতে থাকতে কিছু কথা লিখে ফেললেন, এবং অপরেশ লাহিড়ি সেই কথায় সুর বসালেন। সুর বসিয়ে ঠিক করলেন যে একটা গান বানিয়ে ফেলবেন আর কি। তো এবং যখন এটা ঠিক করলেন সেই রাতেই তিনি শিবদাস বন্দ্যোপাধ্যায়কে বললেন যে কিছু একটা লিখে ফেলো, আমি তাতে একটা সুর করব। তো সেরকমই ব্যাপারটা হলো, সেই গানটাই কিন্তু একটি অনুষ্ঠানে পরিবেশন করা হলো। সবাই বলেন যে এই গানটি ছিল শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম গান। গানটা কী ছিল? না এই কি পৃথিবী সেই হেথায় আশার আলো শুধু ছলনা করে, চোখের তারায় যে আশা কেঁদে মরে।

পৃথিবীর বুকে তবু কি মমতা নেই? তো সকলে বলেন যে গানের জগতে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গৃহপ্রবেশ এই গানটি দিয়ে। এইবার এই যে ঘর গৃহস্থালিটা শুরু হয়ে গেল গানের জগতের সাথে, এর পরে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে গান লেখার কাজটাও কিন্তু শুরু হয়ে গেল তার। একটা সময়

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অসংখ্য লোক সুর দিয়েছেন, কিন্তু এই যে দুটো গান আমরা অপরেশ লাহিড়ীর কণ্ঠে শুনলাম, সেই দুটো গানের সুর কে করেছিলেন? একজন ছোটোখাটো সুদর্শন পার্সি যন্ত্রশিল্পী, বিবাল সারা। বিবাল সারা তখন একটা নতুন যন্ত্র নিয়ে কলকাতায় এসেছেন এবং এই যন্ত্রটির সুরে গানের ভুবন একেবারে মাতোয়ারা হয়ে রয়েছে। তো অপরেশ লাহিড়ী শিবদাস বন্দ্যোপাধ্যায়কে বিবাল সারার ঠিকানা দিয়ে বললেন যে দুটো গান তুমি ওখানে পৌঁছে দিও। তো বিবাল সারার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায় আগেই শুনেছেন। তিনি খুব একটা বাংলা ভাষী নন, মানে বিবাল সারা খুব একটা বাংলা ভাষী নন বলে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মনে একটা দ্বিধা ছিল। তো সেই দ্বিধা নিয়েই তিনি দুটো গান দিয়ে এসেছিলেন। তো সেই দুটো গানের একটি কিন্তু ছিল লাইন লাগাও লাইন লাগাও, যেখানে যাও লাইন লাগাও, এবং অন্য গানটা ছিল আমি জন্মে মুখে কান্না নিলাম তোমার কোলে এসে, দু চোখ ভরে অস্ত্র নিলাম তোমায় ভালোবেসে। এই দুটি গান দিয়ে আসা হয়েছিল বিবাল সারাকে। তো এই তো গেল বিবাল সারার সাথে অপরেশ লাহিড়ীর সাথে তার কোলাবোরেশনের কথা, তার কাজের কথা, এই সব কিছু। এবারে একটু চলে যাই অন্য একজন সুরকারের দিকে, অনল চট্টোপাধ্যায়। অনল চট্টোপাধ্যায়ের সুরে আমরা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গান একটু শুনব। একটা কাজ করি, আগে গানটা শুনে আসি, তারপর ফিরে এসে বলছি সেই গানের কথা। সনৎ সিংহের কণ্ঠে

কিলো মিলো, হেক্টা মিটার, লিটার মিটার, তারপরে আরও কিছু কথা আছে, ধুলোয় কুপোকাত, শুনলে তোমার দুঃখ হবে মা গো। একটা জিনিস ভাবতে ভীষণ অবাক লাগে, খুব অদ্ভুত লাগে, এটাই বোধহয় এইভাবেই বোধহয় এই জন্যই বোধহয় এনারা শিল্পী। যে মানুষটি আমরা প্রথম শুরু করেছিলাম আজকে লতা মঙ্গেশকরের গান দিয়ে, আমার দু চোখে চোখ রেখে দেখো বাজে কি বাজে না মনোবিনা, সেই মানুষটি আবার যখন রুমা গো ঠাকুর তার কণ্ঠে গান লিখেছেন একেবারে অন্য রকমের কথা, আবার যখন সনৎ সিংয়ের গলায় এই গানটি আমরা শুনলাম অনল চট্টোপাধ্যায় সুরে, সরস্বতী বিদ্যাপতি ছোটদের গান বলেই বেশিরভাগ ক্ষেত্রে এটাকে বিচার করা হয়, তার আবার কথার ধারা একেবারে অন্য রকম, এক একটা গানের কথা কেমন বদলে বদলে যাচ্ছে, অথচ লেখক এক, হ্যাঁ পরিপ্রেক্ষিত বদলে যাচ্ছে, পরিস্থিতি যেই বদলে যাচ্ছে তার ভাবনারও বদল হচ্ছে, তার কলমেরও বদল হচ্ছে, সব কিছু মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ একজন গীতিকার। কত অজস্র শব্দ তার মাথায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছে, কিন্তু এই অজস্র শব্দের মধ্য থেকে ছোট্ট ছোট্ট করে বেছে বেছে বেছে বেছে নিয়ে এক একটা গানকে তিনি এক এক রকমভাবে রূপ দিচ্ছেন, ঠিক যেমন করে আমরা এক একটা মালা গাঁথি, কোন কোন পুঁথির সঙ্গে কোন কোন পুঁথির মিল হয়ে একটা মালা তৈরি হবে সেটা যেমন যে বানায় সে জানে, ঠিক একই রকমভাবে ইনিও এনারও সেটাই কাজ, তিনিও তাই করছেন। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অসাধারণ। যাই হোক, আমরা ফিরে আসি একটু তার কথায়। রুমা গো ঠাকুর তার কথা বলতে গিয়ে, রুমা গো ঠাকুর তার কথা আরও একবার এলো তাই বললাম, যে ক্যালকাটা ইউথ কোয়ার প্রসঙ্গে যখন শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন তখন তিনি বলছেন, মানুষের সামনে আমাকে প্রতিবাদী এবং প্রগতিশীল গীতিকার হিসেবে তুলে ধরার কৃতিত্ব যদি কেউ দাবি করতে পারেন তাহলে একমাত্র তিনি শ্রীমতী রুমা গুহ ঠাকুরতা, যিনি তার ক্যালকাটা ইউথ কোয়ারের অধিনায়িকা। দেশে বিদেশে শহরে হাটে মাঠে ঘাটে যেখানেই তিনি অনুষ্ঠান করতে গেছেন সেখানেই এই নগণ্য গীতিকারের নাম উচ্চারণ করেছেন। কত বিনয়ী হওয়া যায়, এত কিছুর পরেও তিনি নিজেকে নগণ্য গীতিকার বলে পরিচয় দিচ্ছেন। যাই হোক, এবারে আমরা সনৎ সিংহর কণ্ঠে গান শুনলাম, সনৎ সিংহর কণ্ঠে আমরা আরও একটা গান শুনবো, কারণ আমরা একটু বিভিন্ন সুরকারের সুরে তার কথায় গান শোনার চেষ্টা করব আজকে। এরপরে আরেকটা গানে চলে যাব, সন্ধ্যা মুখোপাধ্যায়ের, সময় কম তাই একটু গান বেশি শুনতে চাইছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনবো, অত্যন্ত পরিচিত গান, নচিকেতা ঘোষের সুরে। একটু শুনে নি, শুনে এসে বাকি কথা।

কি অসাধারণ গান, কি অসম্ভব সুন্দর এই গানের সুর এবং চলন, আর তার সঙ্গে এই গানের কথা, উফ কি অসম্ভব ভালো এই কথা। এবারে না একটু কিশোর কুমারের কাছে যাব, কারণ কিশোর কুমার কি বলে যে একটা ঘর বানাতে গেলে যেরকম চারটে খুঁটি বা চারটে শক্ত পিলারের প্রয়োজন হয়, সেরকমই শিবদাস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীত জীবনের বা সঙ্গীত গৃহ যদি বলি আমরা, তার যে চারটে খুঁটি সেই হিসাবে যাদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন অপরেশ লাহিড়ী, আছেন বেবালসারা, আছেন রুমা গুহ ঠাকুরতা এবং কিশোর কুমার অবশ্যই। মানে এদের প্রতি তার ঋণ, তার কৃতজ্ঞতার যেন কোনোদিনও শেষ হয়নি। এরকমই একটা পর্যায়ে গিয়ে কিশোর কুমারের সঙ্গে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের এতটাই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে তিনি কিশোর কুমারের পরিবারের প্রায় সদস্য হয়ে উঠেছিলেন বলা যায়। তার সংসার, তার ব্যক্তিজীবন নানান টানাপোড়েনের সাক্ষী ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, এমনকি তার বিপর্যয়ের দিনেও পর্যন্ত তিনি পাশে থেকেছেন। তো একটা অসম্ভব সুন্দর গান, ভীষণ পরিচিত গান, আমরা বারবারই শুনি সেই গানটি, তা সত্ত্বেও আজকে আবারও একবার শুনবো শুধুমাত্র শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্য। পুজোর গান হিসেবে রিলিজ করেছিল এটি কিশোর কুমারের সুরে, সেই বিখ্যাত গানটা আরেকবার শুনি।

তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। আসলে আমরা না এই গানগুলো শুনি, বারবার শুনি, অনেক সময় আমাদের যে বন্ধুরা অনুরোধ করেন আমাদের অনুরোধের গানের অনুষ্ঠানে, সেখানে অনেক বন্ধু এই গানটি শুনতে চান বিভিন্ন সময়। কেন ভালো লাগে এই গানগুলো, কেন মানুষ শুনতে চান? সুর তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কথাটাও, কথাটাও কানে বাজে, এবং ওই যে কানের ভেতর দিয়ে গিয়ে মরমে পশিয়া যায়, মরমে স্পর্শ করে মনের ভেতরে, সেটাই তো একজন গীতিকারের উদ্দেশ্য, যে যে কথা লিখব সে কথা যেন কানের ভেতর দিয়ে গিয়ে একেবারে মনের ভেতরে ঢুকে পড়ে এবং ওখানেই গেড়ে বসে যায়, ওখান থেকে আর ওঠার নাম না করে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু আমাদের কাছে অনেকটা তাই। এবারে একটু আসি ভূপেন হাজারিকার কথায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সবথেকে বেশি সংখ্যক গানের সুরকার হচ্ছেন ভূপেন হাজারিকা। আমরা যতগুলো মানে আধুনিক গান তো বটেই, অন্যান্য গানও, আধুনিক গানই বেশি, যেখানে পর পর আমরা দেখব যে তার গানের সুর করেছেন, ম্যাক্সিমাম গানের সুর ভূপেন হাজারিকার। বিভালসারা করেছেন 18-19, প্রায় 20 গানের সুর করেছেন। অমিত কুমার প্রায় 20 গানের সুর করেছেন। কল্যাণ সেন বরাট একটি জায়গায় একটি সাক্ষাৎকারে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কোনো একটি ছায়াছবির গানের কথা বলছেন তিনি, কোনো একটা ছায়াছবিতে 6 গান ছিল এবং সেটার সুরারোপ করছিলেন কল্যাণ সেন বরাট, গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। তাকে প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা করে তাকে পেমেন্ট করা হবে, টাকা দেওয়া হবে, সেইভাবেই কিন্তু কন্ট্রাক্ট হয়েছে, যে চুক্তি হয়েছে যে প্রত্যেকটা গান অনুযায়ী টাকা। তো শিবদাস বন্দ্যোপাধ্যায় 5 গান

লিখেছেন কল্যাণ সেন বরার, তাতে সুরও করেছেন। ছ নম্বর গানটিতে গিয়ে তিনি বলছেন যে এই যে যে দৃশ্যটাতে আপনি, মানে প্রডিউসারকে বলছেন যে দৃশ্যটাতে আপনি গানটা রাখতে চাইছেন সেই দৃশ্যটা গান ডিমান্ড করে না, সেখানে গান থাকলে ভালো লাগবে না শুনতে, এখানে গান একটা এই পরিবেশটাকে এই দৃশ্যটাকে নষ্ট করে দেবে, আপনি এখানে গান রাখবেন না। তখন প্রডিউসার বলছেন যে সেটা তো আমি বুঝবো, আপনি আপনাকে তো গান লিখতে বলেছি, খালি আপনি একটা গান লিখে দিন না, এমন তো নয় যে আপনাকে আমি টাকা পয়সা দিচ্ছি না, আমি তো সবই দেব, আপনি গানটা লিখে দিন। তো কল্যাণ সেন বরাট বলছেন যে কি অদ্ভুত মানুষ শিবদাস বন্দ্যোপাধ্যায়, তিনি অবলীলায় বলে দিলেন একটা গানের পয়সাও আমি নেব না আপনার কাছ থেকে, আপনি সমস্ত গান ক্যান্সেল করে দিন, আমি এখনও অবধি যা যা লিখেছি আপনি অন্য কাউকে দিয়ে সব কটা গান লিখিয়ে নিন, আমি গান লিখব না, কারণ আমার সত্যি ভেতর থেকে মনে হচ্ছে, অন্তর থেকে মনে হচ্ছে এই দৃশ্যটা কোনো গান ডিম্যান্ড করে না, এখানে আপনি গান রাখলে এই দৃশ্যটা নষ্ট হয়ে যাবে, কেন আপনি নষ্ট করবেন, অথচ তিনি ওই গানটির জন্য টাকা পাবেন। কতখানি সৎ, কত অন্তর থেকে একটা শিল্পের প্রতি কতখানি সৎ হলে মানুষ এভাবে রিয়্যাক্ট করতে পারেন, এইভাবে তিনি প্রতিক্রিয়া দিতে পারেন। কল্যাণ সেন বরাট বলছেন যে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম শিবদাস বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার কথা শুনে, যে এমন মানুষ হন, এত নির্লোভ মানুষ, শুধুমাত্র শিল্পকে ভালোবেসে এতটা নির্লোভ, এতটা নির্মোহ হওয়া যায়। আজকে তার কথায়, তার আলোচনায় বা তার গানে থাকতে থাকতে এই কথাগুলো বারবার মনে হচ্ছে, বিভিন্ন গুণীজন তার সান্নিধ্য পেয়েছেন এবং তারা জানেন যে তিনি কতখানি শিল্পটাকে আঁকড়ে বেঁচেছেন বরাবর। আমরা ভূপেন হাজারিকার কথায় যখন থাকলাম, সেই বিখ্যাত গানটা শুনবো, যে গানটার জন্য আমি জানি আপনারাও অপেক্ষা করে বসে আছেন, শুনে নিই গানটা।

সলিল চৌধুরীর সুর, ক্যালকাটা ইউথ কয়ারের গান আমরা শুনছিলাম। সলিল চৌধুরীর সুরে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এই গান এক্ষুনি শুনলাম আমরা। সব রকম সুরকারের সুরে তার কথায় যে গানগুলো হয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি একটু একটু করে শোনার। বহু মানুষ সুর করেছেন তার কথায়। পবিত্র চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ তো আগেই বললাম, হেমন্ত মুখোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় সেটাও আগে বলেছি।

আন্না দে, সুনীল চৌধুরী, পান্নালাল ভট্টাচার্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমরা শুনবো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গান, বাপ্পী লাহিড়ী, হৈমন্তী শুক্লা, অলোকনাথ দে, মৃণাল বন্দ্যোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, শৈলেন মুখোপাধ্যায়, কে করেননি তার সুরে গান, এবং মানে তার কথায় সুর কে করেননি, এবং গেয়েছেন অসংখ্য মানুষ, মানে একটা বর্ণময়, এক বর্ণময়ের থেকেও বেশি বলবো একটা একটা সুরে থাকা, একটা সুরেলা জীবন। আজকে আমরা সুরেলা সফরে তাকে নিয়ে কথা বলছি। এমন বিচিত্র একজন মানুষ, বৈচিত্র্যময় একজন মানুষ, যার গানের একটা গানের সাথে আরেকটা গানের কথার মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য, এবং কত অনায়াসে তিনি শব্দের পর শব্দের মালা গেঁথে গেঁথে গেঁথে গেঁথে এই গানগুলো তৈরি করে গেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান শুনবো বলছিলাম, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। এবারে একটু শুনে নিই আবারও একবার সনৎ সিংহ, খুব সুন্দর একটি গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, শুনে নিই।

মুখে বোকা হাসি বড়ই ভালোবাসি একের থেকে আসি অনেক রকম হাসি আছে টাটকা যে বঙ্গবাসী হাসির বয়স নানা রকম।

ঘুরি আমাদের চোখ রাঙাচ্ছে, বলছে সময় একেবারে শেষ হয়ে এসেছে। শিবদাস বন্দ্যোপাধ্যায় তার সারা জীবনে 300-এরও বেশি গান লিখেছেন, তার মধ্যে নানান ধরনের গান আছে, দেশাত্মবোধক, শাক্তসঙ্গীত, ভক্তিগীতি, সিনেমার গান, আধুনিক গান, সব রকমের গান লিখেছেন তিনি। এবং তার গানে কণ্ঠ দিয়েছেন কে কে কণ্ঠ দেননি, ভূপেন হাজারিকা, অপরেশ লাহিড়ী, রুমা গো ঠাকুরতা, এদের তো আমরা শুনলামই, সনৎ সিংহ, সন্ধ্যা মুখোপাধ্যায়, তার পাশাপাশি মৃণাল চক্রবর্তী, শ্যামল মিত্র, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, ধনঞ্জয় ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুবীর সেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায়, কে গাননি তার সুরে। অসম্ভব একজন বর্ণময় মানুষ ছিলেন মানুষ শিবদাস বন্দ্যোপাধ্যায়।

আজকে আমাদের একেবারে হাতে আর সময় নেই, একটা গান শুনতে শুনতে বিদায় নেব আমরা। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই গানটি শুনতে শুনতে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। এই গানটির সুর করেছিলেন ভূপেন হাজারিকাই। ভূপেন হাজারিকা তো সব থেকে বেশি সুর করেছেন তার গানে, অসম্ভব সুন্দর একটি গান। এই মানুষটির জীবনটা ঠিক এই গানের মতনই ছিল, জলে ভাসা পদ্ম, টলমল টলমল করতে করতে শুধুমাত্র শিল্পটাকে আঁকড়ে, শুধুমাত্র কলমটাকে আঁকড়ে সারাটা জীবন কিভাবে বেঁচেছেন সেটা আমরা সবাই তার প্রত্যেকটা লেখার মধ্য দিয়ে একটু একটু করে খুঁজে পাই। শিবদাস বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের কথাকার, অমূল্য আধুনিকের কথাকার ছিলাম এতক্ষণ তাঁরই কথায়, তাঁরই গানে। এখন প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: Yes, listeners, that was the group Bad English with a track called When I See You Smile. And Bad English, a late 1980s hard rock supergroup, which was formed. And the group, the band, combined key members from the bands Journey and the Babies, scoring a number one hit before breaking up due to internal tensions. And the track, the song, the number was When I See You Smile. And I'm sure, listeners, you are smiling, you're feeling happy after listening to that lovely track. And we have just begun our program, Musical Bandbox, on 100.1 FM Gold. And here is a short break. Stay tuned.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতা পুরসভা নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনী বিল আজ বিধানসভায় গৃহীত হয়েছে। ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যার পরিবর্তন, বস্তির বিস্তার, ভৌগোলিক পরিস্থিতি এবং পুরসভার প্রশাসনিক প্রয়োজনের উল্লেখ করে এই সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বিলের উদ্দেশ্য শুধুমাত্র কলকাতা পুরসভার আসন সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করা। ওয়ার্ডের সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাসের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তিনি বলেন, কমিশন খসড়া প্রকাশ করবে, দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে, সর্বদলীয় বৈঠকের পরেই চূড়ান্ত ওয়ার্ড তালিকা প্রকাশ করা হবে, তাই সরকার নিজের মতো করে ওয়ার্ডের মানচিত্র তৈরি করছে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে কলকাতার বহু ওয়ার্ডে জনসংখ্যার মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। কোথাও প্রায় 80,000 মানুষ, আবার কোথাও মাত্র 18,000 বাসিন্দা। ফলে সমানভাবে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজন। বিলের বিরোধিতা না করলেও কিছু প্রক্রিয়াগত বিষয়ে সংশোধনের দাবি তুলেছে বিরোধী শিবির। প্রাক্তন পুর

0: নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়ানো উচিত। এর আগে হাওড়া পুর নিগম সংশোধনী বিলও ধনী ভোটে পাশ হয়। বিলের ওপর আলোচনার জবাবি ভাষণে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সেখানকার অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক পরিস্থিতি এবং জনসংখ্যার নিরিখে বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করা হল। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বৈঠকের পরেই হাওড়ায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। গত দেড় দশকে হাওড়ায় অবৈধ নির্মাণ সহ প্রচুর অনিয়ম হয়েছে অভিযোগ করে পুরমন্ত্রী বলেন, 2013 সালের পর সেখানে হাওড়া পুর নিগমে কোনো নির্বাচন না হওয়ায় এলাকা উন্নয়ন খাতে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের 200 কোটি টাকা পাওয়া যায়নি, ফলে নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত থেকেছেন। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি ও পুরসভার বেহাল নাগরিক পরিষেবার অভিযোগে কংগ্রেস আজ কলকাতা পুরসভা অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলে অংশ নেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। মিছিল কলকাতা পুরসভার দিকে এগোতে থাকলে বিশাল পুলিশ বাহিনী ধর্মতলার কাছে যানবাজার এলাকায় এসএন ব্যানার্জি রোডে ব্যারিকেড করে কংগ্রেসের মিছিল আটকে দেয়। সেখানে পথে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাও ওরফে ওয়াহাব নামীয় ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল, পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। ধৃতকে আজ বনগাঁ আদালতে তোলা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। এসএসসির তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে আজ তিনি সাংবাদিকদের বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো রকম আলোচনা এড়িয়ে চলেছে।
1: सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और ओपोजिशन भाग रहे हैं, ये कल्पना करना मुश्किल है, क्योंकि पार्लियामेंट डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
0: লোকসভা আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠিয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 আরও সংশোধন আনায় বিলটি উত্থাপন করার উদ্দেশ্য। রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি উত্থাপন করেন। জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 আরও সংশোধনী আনায় এই বিলের উদ্দেশ্য। এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জসওয়ান ফার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকারী কমিটির প্রতিবেদনের সংসদের উভয় কক্ষে আজ পেশ করা হয়েছে। লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং 1968 সালের বিচারপতি তদন্ত আইনের অধীনে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের হিন্দি ও ইংরেজি সংস্করণ এবং তদন্ত চলার সময় এই সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসে 6 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 4। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে 224 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই।

0: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: Well, listeners, time flies, and once again at the receiving end, it's me, Ranjan Dutta, signing out with Western Waves on FM Gold for today. Stay tuned, keep on listening to 100.1.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জঙ্গিদের সেফ করিডোর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ এবং কলকাতা থেকে ধৃত মোহাম্মদ এজাজকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে 209 এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে 68 হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা মিথ্যে এবং অপমানজনক প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হয়েছে ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লীগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। জঙ্গিদের নিরাপদ যাতায়াতের পথ হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে।
2: বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে। এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোর ভাবেই এটা চলবে।
1: উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলম এবং কলকাতার তোপসিয়া থেকে ধৃত তার সহযোগী মোহাম্মদ এজাজকে আজ বারাসত আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদতে পাকিস্তানের নাগরিক রানা 2012 সালে নেপাল হয়ে ভারতে এসেছিল বলে জানা গেছে। ভুয়ো আধার ও ভোটার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয়পত্রও বানিয়েছিল সে। এই কাজে তাকে সাহায্য করেছিল এজাজ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে এদের দুজনেরই যোগাযোগ ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এবং দেশের রেল পরিকাঠামো সংক্রান্ত তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে হাবড়া থেকে ওয়াহাবকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এজাজকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ।

0: আগে গত মাসেই বর্ধমানের রেনেসা আবাসন থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবককে এসটিএফ গ্রেপ্তার করে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রের আর বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। যোগ্য চাকরিহারাদের পুনর্বহাল, চলতি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ একাধিক দাবিতে আজ পথে নামেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ওয়েস্টবেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। এদিকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধন করে কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার সংস্থান রয়েছে এই বিলে। একদিনের বিশেষ অধিবেশনে আজ এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিলের উদ্দেশ্য শুধুমাত্র কলকাতা পুরসভার আসন সংখ্যা বৃদ্ধি, ওয়ার্ডের সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাসের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তিনি বলেন, কমিশন খসড়া প্রকাশ করবে, দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে, সর্বদলীয় বৈঠক হবে এবং তারপরেই চূড়ান্ত ওয়ার্ড তালিকা প্রকাশ করা হবে। তাই সরকার নিজের মতো করে ওয়ার্ডের মানচিত্র তৈরি করছে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।
1: 1980 সালের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে আপনার আইন আছে, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই যে 144 জায়গায় 209 করলাম, এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন, এই দায়িত্বটা দেবে।
0: বিলের বিরোধিতা না করলেও কিছু প্রক্রিয়াগত বিষয় সংশোধনের দাবি তুলেছে বিরোধী শিবির। প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়ানো উচিত। এদিকে হাওড়া পুর নিগম সংশোধনী বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভৌগোলিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং জনসংখ্যার নিরিখে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে 50 থেকে বাড়িয়ে 68 করা হল। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বৈঠকের পরই পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে 462 কোটি টাকা খরচ করে হাওড়ার শালকিয়ায় একটি পানীয় জল পরিশোধন কেন্দ্র তৈরি করা হবে বলেও মন্ত্রী জানান। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে এবং বেহাল পরিষেবার অভিযোগে কংগ্রেস আজ কলকাতা পুরসভা অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরুর পর যানবাজারের মুখে পুলিশ তাদের পথ আটকায়। সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তার জন্য তৈরি এই সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে 30,000 টাকা অর্থ সহায়তা দেবে সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি প্রতিটি কেন্দ্রে রাখা বাধ্যতামূলক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা অপমানজনক ও মিথ্যে প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিজেপি পরিষদীয় দলের তরফে দীপক বর্মনের নেতৃত্বে উত্তরবঙ্গের একাধিক বিধায়ক আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দোষীদের চিহ্নিত করার পর কোন রাজনৈতিক রং না দেখে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, এমন জায়গায় এই হোর্ডিং বা বোর্ড টাঙাতে হবে যাতে তা সহজেই সাধারণ মানুষের নজরে আসে। সেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কমিশনের ফোন নম্বর, ইমেল আইডি এবং ওয়েবসাইটের নাম লিখে রাখতে হবে। 80তম স্বাধীনতা

0: দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসসির মুখোমুখি হয়েছে। খেলা এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। এদিকে কিশোর ভারতী স্টেডিয়ামে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হয়েছে। বিরতিতে মোহামেডান 1-0 এগিয়ে আছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 24 ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জঙ্গিদের সেফ করিডর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: স্টুডিওর ঘড়িতে এখন 8:06। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতা, আকাশবাণী মৈত্রী FM গোল্ড ও নিউজ অন AIR।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: প্রতি বুধবার 8টা থেকে 8:30 আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কোন বিষয়ে আলোকপাত হবে এই আশার কথা অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমাদের একেবারে গ্রামীণ ক্ষেত্রে যারা এই স্বাস্থ্য পরিষেবার একেবারে স্তম্ভ বলা যায় সেই আশা দিদিদের ভূমিকার কথা, আশা কর্মীদের ভূমিকার কথা আজকে যে বিষয়ে আলোচিত হবে, তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীর ভূমিকা। দেখুন, যখন আপনি সিনেমা দেখতে যান বা ধরুন আজকাল ওটিটির যুগ, বারবারই যখন সেই ছবিটা সামনে আসে না, আর বলা হয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তামাক ক্যান্সারের কারণ, তখন আমরা কী করি বলুন? রিমোটটাকে মিউট করে দিই, কিংবা ঠিক সেই সময় আপনি ফোনের জরুরি যে মেসেজগুলো এসেছে সেগুলো দেখে নেন। ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের খুব একটা কানে বা মনে রেজিস্টার করে না। তবে যখন ওরকম একটি বিপদ বাড়িতে হানা দেয় বা ধরুন পরিচিতদের মধ্যে হানা দেয়, তখন মনে হয় ইস, আগে যদি একটু সচেতন হতাম, আগে যদি এই নেশাটাকে ত্যাগ করতে পারতাম, কি আছে? অনেক তো সিগারেট ধরালেন, ধরিয়ে আপনি বললেন যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারলেন না, এবার ছেড়েই দিন। কারণ ওই আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে উন্নত গতিতে। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ, এই উদ্যোগে পাশে আছেন আপনারা, পাশে আছি আমরা, সবচেয়ে বড় কথা পাশে আছে সরকার। আজকের যে বিষয়, তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীদের ভূমিকা, যে দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে উপস্থিত তাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট কনসালট্যান্ট NCD সেল তোয়া বাগচি, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: আরও একজন মানুষ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, NCD প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা।
2: নমস্কার।
0: যে বিষয়টার কথা বললাম, খুব ভালো লাগে আমাদের কিশোরী বয়সে এই ছবিটা দেখতে যে একটা সিগারেটের ধোঁয়া উঠছে, বা উত্তম কুমারের ছবি, এটা ছাড়া ভাবতেই পারি না। কিন্তু সেই ধোঁয়া শুধু যে নিজের বিপদের কারণ তা তো নয়, আশেপাশে যারা আছেন তাদের কাছেও বিপদের কারণ, সে প্রসঙ্গে তো পরে আসবো। কিন্তু এই যে তামাক, শুধুমাত্র তো সিগারেট নয়, তাহলে তামাক বলতে আমরা কী বুঝি?
1: স্বাধীনতা দিবসের প্রাককালে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, আমরা যেন একটা সুস্থ তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। সেই জন্য আজকে আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তর থেকে এই আশা দিদিদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তামাক বর্জন বা তামাক বলতে আমরা বুঝি ধূমপানযোগ্য বিড়ি, সিগারেট, হুটকা। আর শুধু যে ধূমপানযোগ্য নয়, ধোয়াবিহীন যে জর্দা, গুর্খা, পান মশলা আমরা খাই, এগুলোকেও কিন্তু তামাকজাত দ্রব্য হিসেবে আমরা গণ্য করতে পারি।
0: ঠিক। এবার এই যে তামাকজাত দ্রব্য, যেটা আমরা ওই বারবার যে কথাটা বলছি, মনে হয় একটা খেয়ে নি, আচ্ছা একটুখানি কমিয়ে আনি, একটু একটু করে ছাড়বো, কিন্তু একটু একটু করেও বোধহয় কোথাও ছাড়তে পারি না। তো তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে তো ডেফিনেটলি ক্ষতিকর, কিন্তু কেন?
1: তামাক সেবন করলে আমাদের কিন্তু কিছু কিছু রোগ হয়, সেই রোগগুলো কিন্তু মানে উৎস আমরা জানি, এই রোগই এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, সেটা হলো ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, COPD যাকে আমরা বলি, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, এবং এই সব রোগের কারণে কিন্তু অকাল মৃত্যু হচ্ছে। সেই জন্যই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে আমাদের এই টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই জন্যই আমরা তামাক সেবন যে কেন ক্ষতিকারক, এই এই রোগের জন্য তামাক সেবনটা কিন্তু বর্জন করতে হবে।
0: আমরা তো সবসময় ভাবি যে সিগারেট খেলে অতটা ক্ষতি হবে না, সিগারেট বিড়ি খেলে সেই তো ধোঁয়া খানিকটা ইনহেল করা হচ্ছে, খানিকটা বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে, বেশি যারা গুটখা পান মশলা খায় তাদেরই বোধ হয় ক্ষতির সম্ভাবনা মারাত্মক। তো আপনি কি বলেন? আপনি তো এই প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সময় মানুষকে অ্যাওয়ার করছেন, সেই দিক সেই জায়গা থেকে আপনার কি মনে হয়, এই যে ধোঁয়া, ধোঁয়াবিহীন তামাক নিরাপদ নাকি একইভাবে বা ক্ষতি করে বিড়ি, সিগারেট, এই তামাকও?
3: হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে তামাক কথাটার সঙ্গে সিনোনিমাস কিন্তু আমাদের কাছে সিগারেট বা বিড়ি, কিন্তু এর বাইরেও যে তামাক বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য বা চিউইং, যেগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই বা মুখে নিয়ে অনেক সময় মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করি, তার মধ্যেও যে তামাক ইনজেক্ট করা থাকে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। এবং এই প্রসঙ্গে আপনি আরও একটা কথা বলি যে আমাদের কিন্তু ফুড সেফটি একটা অ্যাক্ট আছে, যে সেই আইন অনুযায়ী কিন্তু আমরা কোনো খাদ্যদ্রব্যে তামাক দিতে পারি না। তার কারণ সিগারেট যখন খাচ্ছি, তখন যখন আমি ধোঁয়াটাকে ইনহেল করছি, সেটা যেমন সরাসরি আমার ফুসফুসে চলে যাচ্ছে, একই রকমভাবে যখন আমি তামাক যুক্ত কোনো খাবার, সেটা গুটখা হোক, পান মশলা হোক, জর্দা হোক বা অন্য যে কোনো মাউথ ফ্রেশনার, আজকাল তো বিভিন্ন মাউথ ফ্রেশনারে মানে আমাদের, আমরা হয়তো অবগতও থাকি না, আমরা না জেনেই অনেক সময় তামাকজাত দ্রব্য গ্রহণ করি, সেগুলো কিন্তু সরাসরি আমাদের মুখে বা জিভে এবং আমাদের লালা থুতু সালাইভার সঙ্গে মিশে গিয়ে শরীরে যাচ্ছে, এবং এর থেকে কিন্তু মুখের ক্যান্সার, দাঁতে নানান রকম সমস্যা, এগুলো কিন্তু ক্রমবর্ধমান।
0: আচ্ছা, তো মানে সেক্ষেত্রে কি আপনি সাজেস্ট করছেন যে আমরা যে মিন্ট জাতীয় যেগুলো ব্যবহার করি মাউথ ফ্রেশনার হিসেবে, সেগুলো ব্যবহার করব না?
3: সেখানে একটু দেখে নেওয়া দরকার ইনগ্রেডিয়েন্টসে তামাক মানে টোব্যাকোর কোনো কিছু কতটা পরিমাণ আছে বা আছে না নেই, সেটা একটু একবার চেক করে নেওয়া দরকার। হ্যাঁ, এবার মিন্ট জাতীয় কিছু আমি একটা খেলাম, সেটা তো অন্য জিনিস, কিন্তু অনেক সময় দেখবেন যে

0: হয়তো একটা কিছুতে নেই, বিশেষ করে আমরা রাস্তাঘাটে দেখবো বাস ড্রাইভার বা যারা, তারা দুটো মানে একটা তামাকের একটা প্যাকেট কেনে আর একটা যেটা তামাক ফ্রি সেটা কিনে দুটো একসঙ্গে মিশিয়ে খায়।
1: হ্যাঁ, একটা সুন্দর গন্ধ।
0: হ্যাঁ, একটা সুন্দর গন্ধ, আমরা তাতে ভুলে যাই যে না হয়তো এর মধ্যে ক্ষতি কিছু হবে না। কিন্তু খুব নিঃশব্দে তামাকের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমাদের এই খাদ্যদ্রব্যের মধ্যে আস্তে আস্তে তামাক ঢুকিয়ে আমাদের সেটা আসলে কি হচ্ছে আলটিমেটলি সেটার আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি।
1: মানে ওই যে একটা গন্ধ, এবং আমরা আমরা ছোটবেলাতে বা অনেক সময় উপন্যাসে দেখেছি না যে আগেকার দিনের মানুষদের মধ্যে পানে ঠোঁট পুরো রাঙা হয়ে থাকতো আর জর্দার একটা অদ্ভুত গন্ধ ছাড়ত,
0: সেই মা ঠাকুমারা,
1: হ্যাঁ হ্যাঁ, সেই গন্ধ দিয়েই তাদের পরিচয় হতো,
0: এবং সে থেকেই নেশাটা তৈরি হয় কিন্তু, যেটা পরবর্তীকালে ছাড়া যায়।
1: হ্যাঁ হ্যাঁ, যে একটা তিনি আসছেন মানে তার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ একটা ভুরভুর করছে, সেই গন্ধের মধ্যে দিয়ে অজান্তেই আমরা একটা নেশাকেও ডেকে আনছি। এবং যে নেশাটা শুধু যে আমার ক্ষতি করছে তা নয়, যে কথাটা আপনিও বলছেন বা বারবার আমরা শুনি যে এই যে নেশা বা ধোঁয়ার এই যে নেশা সেটাকে পরোক্ষভাবে কি করে ক্ষতি করে?
0: পরোক্ষভাবে ক্ষতি করে বলতে দেখুন, মানে আস্তে আস্তে আমাদের এই চিন্তাভাবনাগুলো অনেক ডেভেলপ করেছে। এখন আমরা, আগে আমরা যেটা জানতাম যে তুমি সিগারেট খাচ্ছ ঠিক আছে, তবে আমরা চেষ্টা করতাম তার সামনে থেকে সরে আসার, সেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলতাম। সেই প্যাসিভ স্মোকিং এর সংখ্যাটাও কিন্তু আরেকটু এক্সটেন্ড হয়েছে, মানে আমরা এখন ফার্স্ট হ্যান্ড স্মোকিং বলি, অর্থাৎ আপনি স্মোক করছেন, আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি তবে সেই ধোঁয়াটাও আমি সরাসরি ইনহেল করছি। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার, একজন স্মোকার যতটা সেই তামাক বা টোব্যাকো তার যতটা ক্ষতি করে, যে প্যাসিভ স্মোক করছে তার ক্ষেত্রেও কিন্তু ততটাই ক্ষতিকর। এখান থেকেই আসে সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা, অর্থাৎ ধরুন আমার বাড়িতে বাচ্চা আছে, আমি মনে করলাম যে আমি ঘরে খাবো না, আমি বাইরে সিগারেটটা খেয়ে আসি, বাইরে সিগারেটটা খেয়ে এসে আমি বাচ্চাকে জড়িয়ে ধরে হয়তো চুমু খেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তামাকের বিভিন্ন যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেটা কিন্তু বাচ্চার শরীরেও ট্রান্সমিটেড হয়ে যায়। এবং এরপর আসে থার্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা, যেখানে বলা হচ্ছে যে আপনি ঘরে স্মোক করলেন কিন্তু সেই স্মোকের বিভিন্ন যেই পদার্থগুলো রয়েছে আপনার ঘরের, আপনার পোশাক আশাকে, পর্দায় থেকে গেল, সেগুলোও কিন্তু পরবর্তীকালে যে নন স্মোকার সেই ঘরে ঢুকছে বা থাকছে তার শরীরে আস্তে আস্তে ট্রান্সমিশন হয়। তো স্মোকিং যে শুধু করছে তার জন্য ক্ষতিকর নয়, তার সঙ্গে যারা রয়েছেন ছোট থেকে বয়স্ক মানুষ অবধি প্রত্যেকের জন্যই কিন্তু সমানভাবে ক্ষতিকর।
1: অর্থাৎ আমরা ভাবি যে শুধুমাত্র যে কথা বললেন যে বাইরে সিগারেট বা বিড়িটা খেয়ে সে ঘরে ঢুকলেন, কিভাবে সেটা যে ঘর পর্যন্ত চলে আসছে এবং আমরা সেটা জানি না এবং সেই বিষয়ে এখনও কতটা সচেতনতা দরকার, সেটা আজকে যে বা যে কথাটা উনি বলছিলেন যে স্বাধীনতার আগের দিন, কিছুদিন আগে দাঁড়িয়ে আমরা আর মাত্র তিনটে দিন দেরিতে আছি, স্বাধীনতার 80 বছর পেরিয়ে এসেছি, তারপরেও আমাদের একটাই লক্ষ্য হোক যে তামাক মুক্ত একটা দেশ আমরা গড়ব। টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিসগড় কথা বলছি।
1: বলুন।
2: নমস্কার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ধূমপান আগে অনেকটা কমেছে, এক নম্বর, আর দু নম্বর, নস্যি নেওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক?
1: কি নেওয়া আবার যদি একটু বলেন?
2: নস্যি
1: নেওয়া। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা আশিস বাবুর, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশিস বাবুর মতো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি চলে আসবেন 2248-8085-এ। নস্যি।
0: হ্যাঁ, এই উনি প্রথমেই একটা তথ্য দিলেন যে ধূমপান আগের থেকে অনেকটা কমেছে, তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে ধূমপান কিন্তু আগের থেকে একদমই কমেনি। আমাদের গ্লোবাল, মানে আমাদের ন্যাশনাল লেভেলে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে বলে একটা সার্ভে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, এবং সেখানে দেখা যাচ্ছে লাস্ট সার্ভে অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে ধূমপানের সংখ্যা যে ওভারঅল শুধু বেড়েছে তাই নয়, তার সঙ্গে মহিলাদের মধ্যেও কিন্তু ধূমপানের পার্সেন্টেজ বেড়েছে। আর দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলে রাখি, হ্যাঁ, নস্যি নেওয়াও স্বাস্থ্যের পক্ষে একই রকম ক্ষতিকারক, এবং এটাও এক ধরনের নেশাতেই পরিণত হয় মানুষের। এবং যে কোনো নেশার জিনিস আপনি জেনে রাখবেন, যখন আপনি নিয়মিত ব্যবহার করছেন তখন সেটা শরীরে একরকম ক্ষতি তো অবশ্যই করছে, এবং নস্যিও স্বাস্থ্যের জন্য মানে উপকারী, এর কথা তো কোনো মতেই বলা চলে না।
1: অর্থাৎ যারা যারা নস্যি নেন, ভাবলেন কি আর হয়, একটু বেশ ভালো করে হেঁচে

0: নাকটা বেশ একটু পরিষ্কার হয়ে যায়। বলুন, আপনারও কিন্তু আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন। চিন্তার ভাঁজ সেখানেও, ভালো কি জানেন, গান শোনা, রেডিও শোনা, সেই নেশায় আপনার কোনো ক্ষতি নেই। বাকি যে কোনো নেশা যা আপনাকে টানছে তাই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিকর। ঠিক যেমন আজকের যে আলোচনা বিষয়, তামাক, তামাক সেবন, তামাকজাত দ্রব্য থেকে কী কী হতে পারে সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। স্টুডিওতে আছেন তনুশ্রী সাহা এবং তোয়া বাগচি, তারা তাদের মতামত দিচ্ছেন, আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করে নিচ্ছেন। এই যে বারবার যে কথাটা উঠে আসে বা শ্রোতা বন্ধুরা বলেন যে অনেক চেষ্টা করছি ছাড়তে পারছি না, বা আমি যেটা বলছি সব আচ্ছা একটা দুটো তিনটে, এই তামাক ছাড়তে গেলে কী করে, তার প্রসেসটা কী হবে, কীভাবে ছাড়বেন, দুম করে ছেড়ে দেবেন নাকি সত্যিই একটা দুটো করে ছাড়া যায়, তার প্রসেসটা কী বলবেন?
1: হ্যাঁ, তামাক ছাড়তে গেলে আপনাকে আগে মনের দিক থেকে একটা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তার জন্য আপনার মনে হতে হবে যে একটা দিন ঠিক করতে হবে যে না, রবিবার আজকের দিন আমি বাড়িতে থাকবো, আজকে আমি তামাক একদমই নেবো না, বা যেই তামাকজাত দ্রব্যখান সিগারেট বিড়ি যাই হোক সেটা আমি নেবো না। একটা নির্দিষ্ট দিন ঠিক করতে হবে এবং আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে এটা আমি আজকে করবই। এরপর আপনি জিনিসটা নিজে করলেও হবে না, তার সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। তাতে কি হবে, আপনি একটা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শ পাবেন। তার ফলে আপনার এই যে আপনি নিজে সংকল্পবদ্ধ হচ্ছেন, এটা আপনার তামাক মুক্ত জীবনের দিকে প্রবেশ করতে সহায়তা হবে। সেই জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিক মানে NCD ক্লিনিকে যান, এবং সেখানে গেলেই আপনারা জানতে পারবেন কোথায় আপনাদের কাছাকাছি তামাক টোবাকো সিজেশন সেন্টার, তামাক নিরাময় কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু আরো বেশি ভালো কাউন্সিলরদের থেকে পরামর্শ পেতে পারেন।
0: হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
2: আমি তারকেশ্বর থেকে সোমনাথ খামরি কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: বলছিলাম যে অনেকে আমি দেখি যে অনেকে খৈনি খান, মুখে খৈনি মানে চুন টুন দিয়ে বেশ করে খৈনি খায় আর কি, ওইটা কি কোনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে?
0: শুনতে থাক,
2: তাই আমার প্রশ্ন ছিল।
0: অনেক ধন্যবাদ।
3: এই প্রসঙ্গে আমি বলি, খৈনি কিন্তু আমরা যেটা আমরা বলি তামাক কিন্তু দুরকম হয়, একরকম হচ্ছে ধোঁয়াযুক্ত এবং আরেকটি হচ্ছে ধোঁয়ামুক্ত। তো খৈনি কিন্তু সেই ধোঁয়ামুক্ত তামাকের মধ্যেই পড়ে, যেখানে আপনি সরাসরি তামাকজাত দ্রব্যটা মুখে দিয়ে চিবিয়ে খাচ্ছেন এবং তা থেকে সেই তামাকের প্রতি আপনার একটা নেশা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে খাওয়ার পরিমাণও আপনি বাড়াচ্ছেন। তো এবং তার ফলে আপনার মুখগহ্বরে, গলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং এছাড়াও দাঁতের নানান সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি হয়তো বিড়ি সিগারেট খাচ্ছেন না কিন্তু খৈনি খাচ্ছেন, তার জন্য আপনি নিরাপদে রয়েছেন। বরং আমি তো বলবো যে আপনি সরাসরি তামাক মানে চিবিয়ে খাচ্ছেন এবং আপনার শরীরের বিভিন্ন অংশ দিয়ে সেটা আপনার মানে স্টমাকে গিয়ে পৌঁছাচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হতে যাচ্ছে, তাই খৈনি খাওয়াও কিন্তু একদমই নিরাপদ নয়।
0: একটা কথা এর আগেই আপনারা বলছিলেন যে তামাক ছাড়ার ক্ষেত্রে নিজে নিজে হবে না, সেখানে একজনের সাহায্য লাগবে, পরামর্শ লাগবে। সেক্ষেত্রে সরকারি কী কী পরিষেবা রয়েছে সেটা যদি একটু জানান, যে সরকার কীভাবে যারা তামাক ছাড়তে চাইছেন তাদেরকে হেল্প করতে পারে, বা যারা ছাড়তে চাইছেন তারা কীভাবে সরকারের হেল্প পেতে পারে।
1: আমরা যেহেতু এখানে আশাকর্মী দিদিদের প্রোগ্রামে এসেছি, সেই জন্য আমি আগে আশাকর্মী এই প্রোগ্রামে মানে আমাদের তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশা দিদিদের যে ভূমিকা কী সেটা বলছি। আশা দিদিরা কিন্তু আমাদের পরিবার বাড়ি বাড়ি গিয়ে এই তামাকের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। তামাক সেবন করলে কি কি হয়, তামাক সেবন করলে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, এই যে রোগগুলো হয়, তাছাড়া শুধুমাত্র এই রোগগুলোও নয়, মুখ দিদি যেটা বললেন আমাদের স্টেট কনসালটেন্ট, মুখ গহ্বরের ক্যান্সার, দাঁত মাড়ি।

0: তামাক সেবন করলে কিন্তু এতগুলো রোগ হয়। এই রোগ ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই তামাক ব্যবহারকারীদের তারা যাতে তামাক সেবনটা বন্ধ করে, তার ফলে তারা তাদের স্বাস্থ্যের পক্ষে কী সুবিধা পাবেন বা তামাক ত্যাগ করলে কী তাদের স্বাস্থ্যের উন্নতি হবে সেই কারণে কিন্তু উদ্বুদ্ধ করেন। এবং এই দিদিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কে কীভাবে তামাক সেবন করেন সেটা জিজ্ঞাসা করে লিপিবদ্ধ করেন যে কজন আছেন তামাক সেবনকারী, সেই হিসেবে তারা তাদের পরামর্শ দেন এবং সেই হিসেবে টবাকো সিজেশন সেন্টার মানে তামাক নিরাময় কেন্দ্র বা NCD ক্লিনিকে যাওয়ার জন্য
1: তাদের উদ্বুদ্ধ করেন। অর্থাৎ একেবারে যে বেসিক কাজটা সেখানে আশা দিদিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আশা কর্মীদের, কারণ তারা ব্লক স্তরে একদম বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দেখছেন যে এক একটি পরিবারে কতজন, সে যে কোনো তামাকই হোক, তিনি বিড়ি সিগারেট গুটখা পান মশলা খৈনি যা কিছু তামাকের মধ্যে পড়ে, তাই সেটা কত পরিমাণে সেবন করেন সেই তথ্যটা তারা সংগ্রহ করেন। এবার সেই তথ্য সংগ্রহ করার পর তাদেরকে সচেতনতার কাজটিও করেন। এক্ষেত্রে কি আপনারা ব্লক স্তরে বা আমাদের জেলা স্তরে কোনো আলাদা আলাদা করে সচেতনতা ক্যাম্প হয় বা প্রচার হয় যেখানে মানুষেরা আসতে পারেন বা সেখানে সরাসরি একেবারে কথা বলতে পারেন?
2: হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আশা দিদিরা কিন্তু কাজ করেন একদম হাউসহোল্ড লেভেলে, মানে গ্রামীণ স্তরে। হ্যাঁ, তারা বাড়ি বাড়ি যান এবং গ্রামে তার ধরুন প্রতি 1000 জনসংখ্যায় আমাদের একজন করে আশা দিদি রয়েছে, তো ওই 1000 জনসংখ্যায় যে কটা বাড়ি রয়েছে সেখানে কতজন মানুষ মানে সেই বাড়িতে তামাক ব্যবহার করেন বা কি ধরনের তামাক ব্যবহার করেন তার
1: পরিসংখ্যান
2: তার কাছে রয়েছে। এবার সেই তথ্য কিন্তু আমাদের কাছে মানে তারপর ভিলেজ লেভেলে যে অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি নয় HWC সেন্টার রয়েছে, সেখান থেকে ব্লকে আসে, BPHC-তে আসে এবং তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে যে টোব্যাকো কন্ট্রোল সেল রয়েছে সেখান থেকে স্টেটে আসে। এটা গেল পরিসংখ্যান কিভাবে আমাদের হাতে আসছে। এরপর বলি যারা সেই পরিষেবা নিতে আসছেন ঠিক ওই একই চ্যানেল মারফত কিন্তু আমরা তাদেরকে নিকটবর্তী টোব্যাকো সেসেশন সেন্টার, আমাদের প্রত্যেকটি জেলায় একটি করে টোব্যাকো সেসেশন সেন্টার রয়েছে জেলা স্তরে, যেখানে একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট বসেন এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং এবং ফার্মাকোলজিক্যাল অর্থাৎ প্রয়োজন হলে ওষুধ দিয়েও পরিষেবা দেওয়া হয়ে থাকে। এবার এই ট্রিটমেন্টটা তারা গ্রহণ করতে পারেন। এবং এছাড়াও আমাদের NCD ক্লিনিকগুলো কিন্তু একদম ভিলেজ লেভেল থেকে মানে HWC সেন্টার থেকেই চলে, সেখানেও কিন্তু নিয়মিত তামাকের ক্ষতিকর দিক নিয়ে সেখানে যে CHO দিদিরা থাকেন তারা সবসময় পরামর্শ দেন এবং বিভিন্ন রকম আউটরিচ ক্যাম্পেইন বা ব্লক লেভেলে যখন কোনো হেলথ মিটিং হয় সেখানে টোব্যাকো সম্পর্কে আমরা সমস্ত মানুষকে সচেতন করার চেষ্টা করি।
1: এই যে প্রত্যেক জেলায় জেলায় যে সেন্টারের কথা বলছেন সেটা, সেই ইনফরমেশনটা আশা দিদিদের কাছ থেকেই পাওয়া যাবে যে আপনার জেলায় নিকটবর্তী কোথায় প্রত্যেকটি জেলায় একটি করে আছে, এবং সেখানে কি এই ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই থাকেন?
2: না, সেখানে ডাক্তারবাবুরা সপ্তাহে 2 দিন থাকেন, সাইকোলজিস্ট সপ্তাহে 3 দিন থাকেন। এবার কোন জেলায় কবে ডাক্তারবাবু বসছেন এবং সাইকোলজিস্ট বসছেন সেই ইনফরমেশনও কিন্তু একদম আমাদের গ্রাম স্তর অবধি দেওয়া থাকে। এবং যিনি বা যারা তামাক ছাড়তে ইচ্ছুক বা যাদেরকে তামাক ছাড়ার জন্য CHO দিদি পরামর্শ দেন তাদেরকে কিন্তু তার সঙ্গে সেই ইনফরমেশনটুকুও দিয়ে দেওয়া হয়। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, জেলা স্তরে কিন্তু যখনই কোনো মানুষ ধরুন NCD-তে অন্য রোগে ভুগছেন কিন্তু অথচ তার তামাক ব্যবহারের একটা হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একথাও বলা থাকে যে আপনি নিকটবর্তী জেলায় যেখানে আপনার টোব্যাকো সেসেশন বা নেশা মুক্তিকরণ সেন্টারটা রয়েছে সেখানে একবার যান, সেই ইনফরমেশনটুকুও যেন তখনও তাকে পার্কুলেট করে দেওয়া হয়।
1: আচ্ছা, সবার ক্ষেত্রে কি এই সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে নাকি আশা দিদিরা প্রাথমিকভাবে কাউকে কাউকে সারিয়ে তুলতে পারেন, মানে কোনো মাপকাঠি আছে কি নির্দিষ্ট?
2: না, নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, তবে তামাক ব্যবহারে যে নেশা তৈরি হয় সেটা, হ্যাঁ, মানুষের মনে একটা সচেতনতা তৈরি করাটা যেমন একটা বিষয়, যাতে ভবিষ্যতে কেউ মানে বিশেষ করে আমরা চেষ্টা করি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ভবিষ্যতে তামাকের কবলে পড়তে পারে তাদেরকে সেখান থেকে সরিয়ে রাখা, সেই জন্য সচেতনতা বৃদ্ধি করাটা জরুরি। তার সঙ্গে যারা অলরেডি অ্যাডিক্টেড, যারা নেশাগ্রস্ত, তারা কিন্তু খুব সহজে মানে যতক্ষণ না নিজের মনে একটা ভয় ঢোকে বা নিজে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে ততক্ষণ অবধি কিন্তু তারা সেই ছাড়ার জায়গায় যেতে পারে না। সেই কারণে তাদেরকে প্রফেশনাল হেল্প নেওয়ার খুব দরকার এবং সেই কারণেই এই সেন্টারগুলোতে আমরা তাদেরকে গাইড করে থাকি।
1: একটা পরিসংখ্যান

0: আমাদের ক্ষেত্রে বেশ চিন্তার ভাঁজ ফেলছে কপালে, সেটা হলো যে মহিলাদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বাড়ছে, বিশেষত ধূমপানের যে মাত্রা সেটা বেশ বাড়ছে। এবারে একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধূমপান তার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতি করে?
1: তামাক সেবন কিন্তু গর্ভবতী মায়ের ক্ষেত্রে, মা এবং তার গর্ভস্থ শিশু দুজনের ক্ষেত্রেই ভীষণ

0: অমজনের ওজনের শিশু অপরিণত প্রসব এবং যে শিশু জন্মাবে তার স্বাস্থ্যের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য গর্ভবতী মহিলা নিজে বা তার আশেপাশের পরিবারের লোকদের আমরা অনুরোধ করব তারা যেন তামাক সেবন বর্জিত করেন।
1: হ্যালো,
2: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
2: পানের অভ্যাস আছে, পানের সঙ্গে সুপারি এবং জর্দা চুন, চুনটা তো আমরা জানি হজমের কাজ করে, কিন্তু ওই যে জর্দা কিংবা ওই ধরুন ওই যে কোনো জর্দা, হ্যাঁ, সেটা যখন মানে ধরুন বাইরে ফেলে দেয় কিংবা গুটকার ক্ষেত্রে যখন আমরা মানে সেটাকে বাইরে ফেলে দিই, হ্যাঁ, তাহলে যে করি ইয়েটা নষ্ট মানে ইয়েটা হচ্ছে আর কি, হ্যাঁ, গুটকার যে ক্ষতিকর দিকটা আমরা ফেলে দিচ্ছি, কিন্তু সেটা তো পরোক্ষভাবে রাস্তায় পড়ছে, হ্যাঁ, এবং আমরা হ্যাঁ রাস্তায় যারা পথচারী তাদের কি কোনো ক্ষেত্রে পরোক্ষ প্রভাব পড়ছে?
1: আচ্ছা,
2: এটাই আমার
1: প্রশ্ন। শুনতে থাকুন, আর একটা কথা উনি বলেছেন যে আমরা অনেক সময় রসটুকু নিয়ে বাকিটা ফেলে দিই, তাই রসটুকু নেওয়ার মধ্যে কি অনেকটা রসই চলে গেল? না, সেই রসটা তো নিরস একেবারেই নয়, সেটা তো বেশ ক্ষতিকর।
3: না, এইভাবে হিসেব করা যায় না, এবং তার এটা মনে করার কোনো কারণ নেই যে গুটখা বা জর্দা চিবিয়ে খেয়ে আমি মুখ থেকে খানিকটা রস বাইরে ফেলে দিলাম মানে আমার ক্ষতিকর দিকটা বেরিয়ে গেল, সেটা একদমই নয়। বরং ক্ষতিকর দিকটাই আপনি চিবোচ্ছেন এবং তার ফলে যে লালা নিঃসৃত হচ্ছে সেটুকুকে আপনি বাইরে হয়তো বার করছেন,
1: যেটুকু আর চিবোতে স্বাদ লাগছে না
3: সেটুকু হয়তো বাইরে বেরোচ্ছে, সুতরাং আপনার ক্ষতি কোনো অংশেই কম হচ্ছে না। এবার দ্বিতীয় কথায় আসি যে আপনি তো নিজের যখন ক্ষতি করছেনই, একই রকম ভাবে যেটা আপনি বাইরে ফেলছেন সেটা থেকে আমরা জানি কোভিড আমরা পার করে এসেছি এবং কিভাবে মুখের থেকে বেরোনো কফ থুতু কিভাবে ট্রান্সমিটেড হতে পারে আমরা জানি, বায়ুবাহিত রোগের কথাও আমরা জানি, তো সুতরাং সেইটা থেকে যে সমস্ত রকম যা যা ক্ষতি হতে পারে সেটা কিন্তু আশেপাশের লোকের কাছেও পৌঁছে যায়।
1: একেবারে অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি আমরা, এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, যে জায়গায় চলছি, তাতে আমাদের কারুর কাছে কিছু থাক না থাক একটা করে স্মার্টফোন আছে। এবার এই ফোনের প্রযুক্তিটা কি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি? সরকারি পরিষেবার সাথে কি কোনোভাবে যুক্ত?
3: হ্যাঁ, একদমই। আমরা এটা মানে এটা আমাদের প্রচার করাও এক রকমের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমরা এটাকে আইসি, এই প্ল্যাটফর্মটা আমরা আইসি হিসেবেই ব্যবহার করছি। ন্যাশনাল টোব্যাকো কুইট লাইন নাম্বার 1811-23-56, এই নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন, 1811-23-56। যারা টোবাক তামাক জাতীয় দ্রব্য ছাড়তে চাইছেন, মনস্থ করেছেন যে আমার ছাড়ার প্রয়োজন কিন্তু পাচ্ছেন না, কিছু সাহায্যের দরকার, তারা কিন্তু চোখ বন্ধ করে এই নাম্বারে ফোন করতে পারেন। 24 ঘন্টা এই নাম্বার খোলা থাকে এবং অপরদিকে আপনার জন্য সহায়তা করার জন্য একজন ব্যক্তি সবসময় থাকবে, এবং শুধুমাত্র একবার নয়, আপনি কিন্তু ফলো আপ অর্থাৎ এরপর আপনার প্রয়োজন হলে তারপরেও কিন্তু আপনার ফলো আপ সার্ভিসেসের জন্য এই নাম্বারে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।
1: আচ্ছা, অনেকে তার পরিচয় গোপন রাখতে চান, এক্ষেত্রে কি সেটা রাখা হয়?
3: একদম
1: গোপন রাখলেও কি একই পরিষেবা তিনি পাবেন?
3: একদম একদম, কেউ যদি পরিচয় প্রকাশ করতে না চায় তবে তার পরিচয় একদম গোপনই রাখা হয়।
1: অর্থাৎ একেবারে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি হাতের মোবাইল ফোনটি কাজে লাগিয়েই একেবারে টোল ফ্রি নাম্বার ডায়াল করতে পারেন 1-800-11-2356। এই টোল ফ্রি নাম্বারে আপনি আপনার, এটা 24 ঘন্টার হেল্পলাইন, অর্থাৎ আপনি আপনার সুবিধে মতো সময় ফোন করুন। আপনি সকালবেলা কাজে ব্যস্ত, আপনি সন্ধ্যেবেলা করুন, রাত্রির বেলা করুন, এবং আপনি পরিচয় গোপন রাখতে পারবেন যদি আপনার কোনো হেজিটেশন থাকে। সব মিলিয়ে লক্ষ্য একটাই, যে আগামী পৃথিবী হোক তামাক মুক্ত পৃথিবী। তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ সরকার বদ্ধপরিকর, এবং আগামী দিন আমরা এরকমই একটা সমাজ চাইছি, সমাজ দেখতে চাই। আজকের আশার কথা অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনছিলেন, আপনারা প্রত্যেক বুধবার শোনেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এতক্ষণ উপস্থিত ছিলেন, নয় উপস্থিত আছেন এতক্ষণ, আপনাদের সঙ্গে মূল্যবান পরামর্শ,

0: মতামত যারা শেয়ার করলেন তারা হলেন স্টেট কনসালট্যান্ট এনসিডি তোয়া বাগচি এবং এনসিডির প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য।
1: ধন্যবাদ।
0: আগামী দিন তামাক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখব আমরা। আশার কথা আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো আকাশবাণী গীতাঞ্জলি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতা, আকাশবাণী মৈত্রী FM গোল্ড এবং নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও আগামী বুধবার।

শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। FM রেইনবো presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল, আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনদিন যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই? আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপি করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনো একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলে।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।

0: নমস্কার। আমরা জীবনে অনেক কিছু নিয়ে পরিকল্পনা করি, কি খাবো, কোথায় যাব, কি কিনবো, কোথায় বাড়ি করব। কিন্তু একটা প্রশ্ন কি আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবি, আজ যে টাকা আমরা উপার্জন করছি তার কতটা আগামী দিনের জন্য রেখে দিচ্ছি আমরা?
1: একেবারেই ঠিক। আসলে টাকা রোজগার করলেই তো যে আর্থিক নিরাপত্তা তৈরি হয় এমনটা নয়। সেই টাকা কিভাবে সঞ্চয় করব, কোথায় বিনিয়োগ করব, কতটা ঝুঁকি নেব, এই সিদ্ধান্তগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ।
0: আর বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, এই শব্দটা শুনলে অনেকে এটা মনে করেন যে বাবা অনেক বেশি টাকা না থাকলে তো বিনিয়োগ করা যায় না, কি করে বিনিয়োগ করব।
1: কিন্তু সত্যিই কি তাই? বিনিয়োগ শুরু করার জন্য কি বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, নাকি অল্প অল্প করেও ভবিষ্যতের জন্য একটা ভালো আর্থিক ভিত্তি তৈরি করা সম্ভব?
0: আজকের সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে আমরা ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব। আর এই যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, বিনিয়োগে ঝুঁকি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিভিন্ন রকমের বিনিয়োগ এবং নতুন বিনিয়োগকারীদের সাধারণ ভুল, এইসব নিয়ে কথা হবে।
1: একেবারেই। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন বিশেষ অতিথি যিনি বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনা সম্পর্কে আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে বুঝিয়ে দেবেন।
0: আমরা তাকে প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলো শুধু আমাদের নয়, সম্ভবত আপনাদেরও। এছাড়া আপনারা তো সরাসরি যোগাযোগ করতেই পারেন, আমাদের ল্যান্ডলাইনে ফোন নাম্বার রয়েছে আপনাদের কাছে 2248-8085-এ, রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-05-992 এই নাম্বারে, এবং সেই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, সেখানে আপনারা মেসেজ করেও আপনার প্রশ্ন অবশ্যই করতে পারেন।
1: একেবারেই। আর একটা প্রশ্ন তো থেকেই যায় যে আমার আয় কম, আমি কি বিনিয়োগ করতে পারি? এই প্রশ্নটা সবসময় আমাদের মনের কোণে কিন্তু উঁকি দেয়। কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি

0: কম, শেয়ার বাজার কি শুধুমাত্র ঝুঁকিরই জায়গা, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, দ্রুত বেশি টাকা পাওয়ার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য?
1: আর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে আমি যে টাকা বিনিয়োগ করব সেই বিনিয়োগ করার আগে কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটা।
0: একেবারেই। আর আজকের অনুষ্ঠানে শুধুমাত্র কোথায় টাকা রাখবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমন অনুষ্ঠান নয়, বরং আমরা বুঝতে চাইব কিভাবে নিজেদের আর্থিক পরিস্থিতি বুঝে সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হয়।
1: তবে শুরুতেই একটা কথা বলে রাখা ভালো যে বিনিয়োগের লাভ যেমন থাকে তেমন ঝুঁকিও থাকে, কিন্তু তাই কারো ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি না জেনে কোনো নির্দিষ্ট বিনিয়োগকে সবার জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া কিন্তু একেবারেই বোধহয় ঠিক নয়।
0: একদমই তাই। আর আজকের আলোচনা হবে হয়তো সচেতনতা কিংবা আর্থিক শিক্ষার উদ্দেশ্যে। আপনারা শুনবেন, প্রশ্ন করবেন, নিজের সংশয়গুলো জানাবেন, আর আমাদের অতিথির সঙ্গে আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব।
1: তাহলে আর দেরি না করে আজকের সঙ্গে স্পেশালিস্ট শুরু করছি আমরা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওয় উপস্থিত রয়েছেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ কুমার ঘোষ।
0: একেবারেই। ইনভেস্টমেন্ট, আজকের সঠিক সিদ্ধান্ত, আগামীর আর্থিক পরিকল্পনা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আরও একবার জানিয়ে দিই, বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ কুমার ঘোষ। বিনিয়োগের বিভিন্ন খুঁটিনাটিগুলো, যে প্রশ্নগুলো আছে খুঁটিনাটি নিয়ে, সেগুলো তো জানবই, কিন্তু একদম শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে একজন সাধারণ মানুষকে বিনিয়োগ করতে গেলে কোন বিষয়টি আমাদের আগে থেকে বুঝে নিতে হবে।
2: নমস্কার, আমি বরুণ কুমার ঘোষ। আপনাদের প্রশ্নের যথেষ্ট গুরুত্ব আছে, এটার জন্যই আমাদের সচেতন হওয়া দরকার। প্রথম কথা, প্রত্যেকটা মানুষের জীবনের একটা গোল থাকে, লাইফ গোল বলি, সেই ছোটোবেলা থেকে কিন্তু আমরা সেই গোলের পিছনেই দৌড়াই। গোল যদি না থাকে জীবনের, তাহলে সেটা দিশাহীন নৌকার মতো, যে কোথায় যাব, কিভাবে যাব কেউ বুঝতে পারে না। আজকে ছোটোবেলায় ধরুন তো আমরা পড়াশোনা করেছি একটা লক্ষ্য মাথায় রেখে, লক্ষ্যটা কি, আমাকে পড়াশোনা করে ভালো চাকরি বা ভালো ব্যবসা, যে যেটা উদ্দেশ্য নিয়ে করে। সেই জন্য হচ্ছে লাইফের গোলটা হচ্ছে তিনটে পি থাকে, পারপাস, কি পারপাসে আমি এই জিনিসটা করব, এই যে আপনি অর্থ বিনিয়োগ করবেন আপনার পারপাসটা কি। কারণ পারপাস বা লক্ষ্য যদি না জানেন আপনার বিনিয়োগ কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা লক্ষ্য তার জন্য আলাদা আলাদা বিনিয়োগের মাত্রা আছে। ধরুন আপনি যেমন স্কুলে পড়াশোনা করতে গেছেন, বাবা মার প্রথম ইচ্ছা ছেলেকে ভালো এডুকেশন দেব, ঠিক না ভুল? এডুকেশন দিলে দিয়ে কি হবে, সে ভালো পড়াশোনা করে আয়, ভালো মানুষে ভালো চাকরি করবে, এটা তো উদ্দেশ্য, পারপাস। বাট প্রসেসে কিভাবে যাবে, কোন স্কুলে ভর্তি করব, কবে তার মাধ্যমিক হবে, কবে তার উচ্চ মাধ্যমিক হবে, কবে তার গ্র্যাজুয়েশন হবে, মানে টাইম, এই টাইমটা হচ্ছে পারপাসের পর প্রসেসের একটা অঙ্গ। যতদিন বিনিয়োগের লক্ষ্যগুলো কত টাইম বা হরাইজেন না থাকবে, সেই বিনিয়োগের বিভিন্ন বিভিন্ন টুল আছে। যেমন স্কুলে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা বই আছে, টাইম আছে, মাধ্যমিক পর্যন্ত একরকম, উচ্চ মাধ্যমিকে আলাদা স্পেশালাইজেশন, গ্র্যাজুয়েশনে আলাদা স্পেশালাইজেশন, প্রফেশনালি আলাদা টুল। সেই জন্য আমাদের ইনভেস্টমেন্টেরও গোল থাকা উচিত। গোলগুলো কীরকম, প্রথমে হচ্ছে আমি যদি একজন পঁচিশ বছরের ছেলে হই, প্রথমে কি থাকে, আমাদের মোটামুটি গোল থাকে আমাদের বিয়ের গোল। তা সেটা কতটা টাইম লাগতে পারে সেটা ওয়ান টু ওয়ান বসে ডিসকাস করতে হয়, যে কখন আমি বিয়ে করবো, নিজেকে প্ল্যান করতে হয় কোন সময়ে আমি বিয়ে করব। দু নম্বর, বিয়ের পর আমাদের সন্তান সন্ততি হবে, তার এডুকেশন, আমার সন্তানের এডুকেশন আজকে থেকে কিভাবে আমি মেনটেন করব, সেটা একটা উদ্দেশ্য মানে প্রসেস গোল, তাই তো? আমাদের এই গোলগুলোকে, এই যে টাইম, সন্তানের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে কত খরচা লাগবে, হায়ার এডুকেশনে কত খরচা, এই যে টাইম, এই টাইমগুলোর ওপরে ডিপেন্ড করে কোন টুলটা আমি ইউজ করব। কারণ আমাদের কাছে অনেক টুল আছে, FD, MIS, PPF, লাইফ ইন্স্যুরেন্স, আরও মডার্ন ইনস্ট্রুমেন্টে অনেকে আপনারা যে প্রশ্নগুলো করছেন, মিউচুয়াল ফান্ড, কোন টুলটা আমার কোন গোলের জন্য ফিট করবে প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। যেমন কোন ক্লাসে কোন বই লাগবে, ঠিক এই রকম। তারপর কি আমাদের গোল, আমরা বাড়ি করব, কত বছরে বাড়ি করব, তার কত টাকা লাগবে, সন্তানের এডুকেশনও কত টাকা লাগবে। আজকের 10 লাখ টাকা 20 বছর পর সেই 10 লাখ টাকার বর্তমান ইনফ্লেশনকে ধরে কত টাকা লাগতে পারে, কারণ এগুলো কিন্তু একদম লক্ষ্যমাত্রা স্থির করতে হয়। তারপর কি আসছে, কেউ ভেকেশনের প্ল্যানিং করে বছরে, কারণ আমি অনেক মানুষকে দেখেছি এগুলো দীর্ঘ আমার 36 বছরের অভিজ্ঞতায়। তারপর কি হয়, রিটায়ারমেন্ট, যেটা সব থেকে বাঙালি হিসাবে বলছি আমাদের মানুষজন নেগলেক্ট করে, যাদের ও আছে তো সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি, যখন রিটায়ার করবো একটা টাকা পাবো, হয়ে যাবে। মেজরিটি মানুষ গোলের সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলোকে ভাবা উচিত, এই জন্য মনে হয় লক্ষ্য ছাড়া বিনিয়োগ করতে নেই। আপনার 2 বছর পর মেয়ের বিয়ে, তখন কিন্তু বিনিয়োগের টুল আলাদা। আপনি যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আমি বলবো সেটা কোনো ভুল আপনার জন্য হতে পারে, কারণ এই সেই সময় যদি মার্কেটে যে রিস্ক, মার্কেট যদি পড়ে তাহলে আপনি কি করবেন, তখন তো আপনাকে বাঁচার পথ নেই, লসটাকে বিয়ার করতে হবে। সেই জন্য প্রত্যেকটা গোলের জন্য আলাদা আলাদা টুল আছে। FD যেমন প্রয়োজন আছে, MIS-এর জন্য প্রয়োজন আছে, PPF-এর প্রয়োজন আছে, আবার ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, বাট কোন ইন্স্যুরেন্সটা সেটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট আজকের ডেটে। বাট এই গোলগুলো করার জন্যে আমার পরিবারের কাছে এগুলো আমার রেসপন্সিবিলিটি, ঠিক না ভুল আপনারা বলুন?
1: একদম একদম ঠিক,
2: কারণ আজকে আমি আর্থিকভাবে রোজগার করলে আমার পরিবারকে আমি সেই গোলগুলো ফুলফিল করতে পারি, এগুলো তো সব পারিবারিক গোল। বাট আচানক আমার যদি কিছু হয়ে যায়, সেই জন্যে আমার পরিবারের রক্ষা কবচটা রাখা দরকার আগে, সেখানেই আছে ইন্স্যুরেন্সের ভূমিকা। আমি কোন ইন্স্যুরেন্সটা করব সেটাও আমাদের জানার দরকার, কারণ যুগের তালে তালে কিন্তু ইনভেস্টমেন্ট প্যাটার্নও অনেক চেঞ্জ হচ্ছে, ঠিক না ভুল?
1: অবশ্যই,
2: তাহলে সবাই ভালো, কেউ খারাপ নয়। ঝুঁকিটা আপনি বলছেন, একদম ঝুঁকি আছে, বাট আমি যদি জানি ঝুঁকিটা, আমি ঝুঁকিটাকে যদি মিটিগেট করতে জানি, কীভাবে সেটা কন্ট্রোল করতে হয়, তাহলে কোনো ঝুঁকিটাকে কিন্তু আমরা যে কোনো ব্যবসা, আজকে আমরা সেভিংস আর ইনভেস্টমেন্টের পার্থক্যটা কি, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট আর সেভিংস মানে সঞ্চয়, তাই তো? আমরা সঞ্চয় বলতে কাকে বুঝি, ব্যাংকে টাকা রাখাকে আমরা কি বলি, সেভিংস অ্যাকাউন্ট, তাই তো?
1: অবশ্যই।
2: আর ব্যবসায় টাকা খাওয়াটাকে কি বলি, ইনভেস্টমেন্ট। ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছি, কেউ বলে না ব্যবসায় কত টাকা সেভিংস করেছি, দুটোর পার্থক্য আমাকে বুঝতে হবে। ব্যবসায় রিস্ক আছে, বাট সবাই তো ব্যবসা করছে, যারা রিস্ক জানে সব থেকে বড় লোক তো ব্যবসায়ীরা, হ্যাঁ না? না
3: একদমই,
1: অবশ্যই।
2: তার মানে কি, সেই রিস্কটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, কোনখানে রিস্ক আছে, আমি যদি জানি বুঝি এবং তার জন্য প্রিকশন নিই, তাহলে সেটা কিন্তু আমি ওভারকাম করে সবাই সাকসেসফুল হয়, বিনিয়োগের জগতে মিউচুয়াল ফান্ডও তাই। কারণ আজকে 18 বছরের গোল, আজকে বা 20 বছরের গোল, বা 25 বছর বা 30 বছর, একটা 25 বছর ছেলে যখন রিটায়ার করবে তার গোল হচ্ছে 35 বছরের, তাহলে আমি রিস্কটাকে যদি জানতে পারি, সবাই বলে মিউচুয়াল ফান্ডের রিস্ক আছে মার্কেট, হ্যাঁ আছে, বাট আমি যদি জানি বুঝি মার্কেট যখন পড়ে লং টার্ম বেসে, সেখানে যদি আমার মার্কেটে SIP মানে কি, মিউচুয়াল ফান্ডে নিচে আমি কিনছি, মার্কেট মিউচুয়াল ফান্ডে প্রফিট কখন হয় জানেন,

0: মোর গেন ইজ ইকুয়াল টু মোর গেন উইথ দ্য সেম প্রাইস।
1: আচ্ছা,
0: মোর, এটা যে একদম থাম রুল মিউচুয়াল ফান্ডে রিটার্নের, গেনের, তা মোর ইউনিট আমরা কখন পাবো? ধরুন আপনি আজ বাজারে গেছেন 1000 টাকা নিয়ে, ঠিক আছে, 100 টাকা সে মাছের কেজি, তাহলে ক কেজি মাছ পাবেন? 10 কেজি, তাই তো?
1: অবশ্যই।
0: আর যে ব্যবসায়ী যদি হয়, সে কালকে মাছের দাম 200 টাকা হয়েছে, সে তাহলে কি হলো, সেই 10 কেজি মাছটা যখন বিক্রি করবে 100 টাকা এক্সট্রা প্রফিট করবে, মানে 1000 টাকা এক্সট্রা প্রফিট করে নেবে, তাই তো? এটা হচ্ছে বিনিয়োগের শর্ট টার্ম।
1: আচ্ছা,
0: আর লং টার্ম যদি বিনিয়োগ করেন, ধরুন মাছের দাম কালকে 50 টাকা হয়ে গেল, আপনি কত টাকা মাছ, কত কিলো মাছ পাবেন?
1: অবশ্যই বেশি পাবো,
0: 20 কিলো। মিউচুয়াল ফান্ডে এই দামটাকে বলে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু। আর এই যে মাছের কেজি বলছি, ক কেজি মাছ পাবো, সেটাকে বলে ইউনিট।
1: আচ্ছা,
0: খুব আমি সাদা বাংলা ভাষায় মানুষকে বুঝিয়ে দিচ্ছি।
1: আর একটা প্রশ্ন রয়েছে, ধরুন মানে খুব একদম সোজা প্রশ্ন, আমরা প্রত্যেকটা মানুষ যেটা চাই সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তা, মানে যে কিচ্ছু বোঝে না তারাও কিন্তু আর্থিক নিরাপত্তা বিষয়টা বোঝে, কিন্তু কেন শুধুমাত্র সঞ্চয় করলেই আর্থিক নিরাপত্তা আসে না?
0: শুধু সঞ্চয় করলে আর্থিক নিরাপত্তা, তাকে আমার লক্ষ্যগুলো জানতে হবে, লক্ষ্য যদি না জানি মাঝ রাস্তায় আমরা সেই সঞ্চয়টাকে ডিসিপ্লিন থাকি না কোন একটা পারপাসে, কারণ আমি যখন আমার প্ল্যানিং করব, প্রথমেই থাকবে আমার রক্ষা কবচ, ইন্স্যুরেন্সের, সেটা বর্তমান যুগে আমি খুব প্রেফার করি পিওর টার্ম ইন্স্যুরেন্স, কারণ একটা এন্ডোমেন্ট পলিসিতে 1 লাখে যদি 25 বছরের ছেলে 5000 টাকা প্রিমিয়াম, আমি এক্সাম্পল দিচ্ছি, মানে অ্যাজিউম করছি আপনার 1 লাখ টাকায় সেখানে একটা টার্ম ইন্স্যুরেন্সের নিয়ার অ্যাবাউট 100 টাকা প্রিমিয়াম আসবে।
1: আচ্ছা,
0: বা 19-20, মানে আমি একটা এক্সাম্পল দিই, যে বিলো 30 এজের ছেলেদের 1 কোটি টাকা একটা পিওর টার্ম নিতে গেলে হার্ডলি 10,000 টাকা প্রিমিয়াম আসবে, সেটাই যদি কোনো ট্র্যাডিশনাল এন্ডোমেন্ট পলিসি নেই, প্রায় 4 লাখ টাকা প্রিমিয়াম পড়ে। তা আমার জীবনের লক্ষ্যটা কি, আমার পরিবারকে সুরক্ষা দেওয়া, তা একটা 1 লাখ টাকার জন্যে পরিবারের সুরক্ষা কি যথেষ্ট, সেগুলো জানতে হয়। কারণ যেটা আমরা বলতে বলতে বেরিয়ে গেলাম, তা বিনিয়োগের ঝুঁকিটা সেইখানে যদি জানি, যেমন 50 টাকা ইউনিটটা নিয়েছি আবার নেমে গেছে, তখন তো সবাইকার প্যালপিটেশন, আরে বাবা মার্কেট পড়ে গেছে, মার্কেট পড়ে গেছে। আর যারা বিনিয়োগের রাজা ব্যবসা করে, তারা কিন্তু ওই সময় আরও ইনভেস্ট করে ইউনিট কেনে, আপনার কাছে ঝুঁকি। আর যে ব্যবসায়ী যে জানে বোঝে, সে তার টাকা দিয়ে আরও ইউনিট কিনছে, কারণ আগে 1000 টাকায় 10 কেজি পেয়েছে, এখন 1000 টাকায় 20 কেজি পাচ্ছে, আবার দামটা যখন দেখুন 100 টাকা হয়ে যাবে, সে কিন্তু বেশি প্রফিট করে বেরিয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন জানবে, মোর ইউনিট কখন হয়, কীভাবে হয়, লং রানে মার্কেট আপ অ্যান্ড ডাউন থাকবে, এটাই তো রিস্ক। আচ্ছা, আপনি বলুন তো, আমরা ব্যাংকে টাকা রাখি, রাখি তো, ব্যাংকে তো মার্কেটে খাটায়, তাই তো? তখন তো বলো না রিস্ক, কারণ ওখানে একটা গ্যারান্টেড দিয়ে রেখেছে। আপনি বলুন তো, ব্যাংকের ইন্টারেস্ট 1989 সালের আগে কত ছিল, কত ছিল আপনার হিসাব করে দেখবেন, প্রায় 14-15% বা 16%-এর কাছাকাছি ছিল।
1: আচ্ছা,
0: আজকে কত? সাময়িক গ্যারান্টি, কেন আমার হিসাব বলছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর দেখছি আমি 3% করে কমে যাচ্ছে। 1989 আগে যদি 16 থাকে, দেখবেন 1999-এ 13, 2009-এ দেখবেন 10, 2019-এ দেখবেন 7, 20 কোভিডের আগে কিন্তু 7-এর নিচে এসেছিল, কোভিড হওয়াতে আবার 7-এর ওপরে গেছে। তাহলে ইন্টারেস্টও যে আপনি যে পিপিএ বা ব্যাংক ইন্টারেস্ট আগে দেখেছেন, আর সেখানে আমার ইনফ্লেশন হয়ে গেছে মোটামুটি অ্যাভারেজ, হেলথ ইনফ্লেশন, আজকে এডুকেশন ইনফ্লেশন কত বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে সেই সেভিংসে আমার তো টাকা

0: টাকাটার কোনো গ্রোথ হচ্ছে না,
1: ঠিক,
0: আর তারা টাকাটা খাটাচ্ছে, আমি যদি তাদের শেয়ারটা কিনি আমার টাকা মেনে নিয়ে পালাবে? কখন কিনতে হবে, কীভাবে কিনতে হবে সেগুলো জানতে হয়। কারণ আমি যখন রিস্কটা জানবো বা বুঝবো তখন আমি ডিসিশন নেবো আমি এটা নিতে পার সহ্য করতে পারবো না পারবো না। কারণ বিজনেসে তো নিয়ম আছে, নো রিস্ক নো গেন,
1: একদম।
0: বাট আমি যদি রিস্কটা জানি বুঝি তাহলে আমার মনে হয় অনেক কিছু জিনিস সহজ হয়ে যায়।
1: আচ্ছা, একটা জায়গা আমাদের খুব জানতে ইচ্ছে করে, মানে আপনি বলছেন লক্ষ্য ছাড়া বিনিয়োগ, আমরা তো একটা পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করার কথা আপনি বারে বারে বলছেন, এবং আমাদের কাছে একটা প্রশ্ন সেক্ষেত্রে এসে যায় এবং প্রায়শই শোনা যায় যে লক্ষ্য ছাড়া বিনিয়োগ অনেক সময় কম্পাসহীন সমুদ্রযাত্রার মতো, এই বিষয়টাকে একটু যদি ব্যাখ্যা করেন।
0: একজন নাবিক যদি কোথায় যাবে, কোন ডেস্টিনেশনে যাবে, তার যদি লক্ষ্যটা না থাকে সে কী করে পৌঁছাবে? আপনি বলুন কী করে যাবে, কোথায় যাবে? আপনি সন্তানের এডুকেশনের জন্য টাকা রাখছেন, না আপনার রিটায়ারমেন্টের জন্য রাখছেন, না বাড়ি করার জন্য রাখছেন, না মেয়ের বিয়ের জন্য রাখছেন, বা সন্তানকে এস্টাবলিশমেন্ট করার জন্য রাখছেন? আপনাকে তো লক্ষ্যটা ঠিক করতে হবে, তার টাইম হরাইজন। যদি মেয়ের বিয়ের আর দু বছর পর হয় আপনি ইকুইটি মার্কেটে কেন টাকা রাখবেন, মানে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে? খবরদার না, এইখানে মেজরিটি আমরা বাঙালিরা লোকের কথা শুনে, মানুষের কথা শুনে, আমাদের মতো কিছু মানুষ আছে লোককে ভুল বোঝাই। কারণ আমার মানে বাস্তব অভিজ্ঞতা দেখছি, আমি একটা প্রোডাক্ট পরে আসে, আগে আসে লক্ষ্য। আপনার লক্ষ্য অনুযায়ী কোন প্রোডাক্টটা ফিল করবে সেটাকে আগে জানতে হবে, সেইখানে মানুষগুলো আমরা ভুল করি। সেই জন্য আমাদের লক্ষ্য সম্পূর্ণ না, কারণ পারপাস প্রসেস তারপরই আছে আমি কি পাবো, পে অফ, এই তিনটে কিন্তু আমাদের জীবনে হিউম্যান লাইফে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন প্রত্যেকটা মানুষে। আমি যেমন আজকে আপনাদের স্টুডিওতে একটা পারপাস নিয়ে এসেছি, এই যে আমরা যাচ্ছি একটা প্রসেসের মাধ্যমে, দিনের শেষে কি পাবো? আমার শান্তি যে কতগুলো মানুষ গোল বেসড প্ল্যানিং সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে, তারপর ইনভেস্ট করবে, যাতে না জেনে না বুঝে কোনো ইনভেস্ট না করে, তখনই কিন্তু তারা বলে মার্কেট খারাপ, তারা বলে রিস্ক। প্রবলেম আমাদের এখানে, কারণ আমরা পারপাসটা ক্লিয়ার করি না, কোন উদ্দেশ্য নিয়ে এই টাকাটা আমি জমাচ্ছি। যেমন বাচ্চাকে ক্লাসের টেনে পরীক্ষা কতটা টাইম পাচ্ছে সেই অনুযায়ী, এখানেও সেই অনুযায়ী টাইম হরাইজন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট।
1: একদম। আচ্ছা, আপনি গোল বেস প্ল্যানিংয়ের কথা বলছেন, এই গোল বেস প্ল্যানিংটাকে একটু সহজ ভাষায় ব্যাখ্যা করুন, কারণ হয়তো এই টার্মটা অনেকের কাছেই।
0: গোল মানে, একদম ভালো কথা বলেছেন, গোল মানে কি? আমার, আমি যে টাকা রোজগার করি, আসলে টাকাটা কি? আমরা সবাই শুনেছি এক্সচেঞ্জ ভ্যালু, তাই তো?
2: একদম।
0: আমার কাছে টাকার উদ্দেশ্য হচ্ছে, টাকাটা হচ্ছে আসল লক্ষ্য, হচ্ছে আমাদের গোলগুলোকে মিটাবার টুল। টাকা ছাড়া কিছুই হয় না বলি না, কারণ প্রত্যেকটা আমি ভাত খাবো আমার তো একটা টাকা লাগবে, চাল ডাল যায় কিনি। সো টাকা হচ্ছে আমাদের একটা গোলের মাধ্যম, সেই উদ্দেশ্যগুলো কিন্তু ফুলফিল করে টাকা, ঠিক না ভুল?
2: অবশ্যই।
0: কারণ আমার মেয়ের বিয়ে দেবো একটা উদ্দেশ্য, তখন টাকা লাগবে
1: নিশ্চয়ই।
0: আমি বাড়ি করব আমার টাকা লাগবে, এটা হচ্ছে টাকার আসল উদ্দেশ্য। তো আমার যদি উদ্দেশ্যটাই ক্লিয়ার না হয়, কত টাকা লাগবে, কত দিন পরে লাগবে, প্রসেস এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পিওকে আমি যদি সেটাকে ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করি, আমি আমার সেই লক্ষ্যে পৌঁছাবো। আজকে আমি এখানে এলাম আকাশবাণীতে, আমি কিভাবে আসব? আগে তো ডেস্টিনেশন ঠিক হয়েছে, আমি আকাশবাণী যাব, আমাকে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। কোন টুলের মাধ্যমে গেলে আমি এখানে ওই টাইমের মধ্যে আকাশবাণীতে পৌঁছাতে হবে, এটা হচ্ছে প্রসেস।
1: আচ্ছা,
0: কারণ এটা যখন আমরা ক্লিয়ার জানবো তখন দেখবেন জীবনের সব ভয় কেটে যাবে, যে কোনো আপনার জীবনের ক্ষেত্রে, আপনার সন্তানের এডুকেশন ক্ষেত্রে পারপাস প্রসেস পেয়ে, আপনি সন্তানকে লেখাপড়া যারা চাকরি পাবে, তারপর বাবা মা আমরা যারা মেলে মানে বেবি মার আছি, সন্তান আমাকে দেখবে। বাট আজকের যুগে কনসেপ্টগুলো চেঞ্জ হওয়া উচিত। আমরা যারা ফাইন্যান্সিয়াল বা গোল বেস প্ল্যানিং করি, আমরা সেই মানুষটাকে আর্থিক স্বাধীনতার দিকে গোল বেস প্ল্যানিংয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাই, তার প্রত্যেকটা লক্ষ্য অনুযায়ী তার টুলগুলো, কোনটা FD ভালো, কোনটা, কোনখানে ইন্স্যুরেন্স আসবে, কোনখানে হেলথ ইন্স্যুরেন্স আসবে, আমরা এই লক্ষ্য বিনিয়োগ করে এই টুলগুলোকে ফিট করি। তার মানে কি, গোল আগে প্রোডাক্ট পরে। মেজরিটি মানুষ ভুল করে, প্রোডাক্টকে আগে নেয়, তারপর বলে এই এটা আমার হলো না, এটা মিটআপ হলো না। মেজরিটি মানুষ আমার দীর্ঘ মানে এই ফিনান্স লাইনে যে আমি যে কাজ করছি 26 বছর, সেটা কিন্তু আমি দেখেছি,
1: মানে এই ভুলটা করে বসে
0: আমরা প্রত্যেকে করি।
2: আচ্ছা বরুণবাবু, একটা প্রশ্ন করেছেন বারাসাত থেকে বাবাই সিংহ। উনি লিখছেন, বিনিয়োগ শব্দটা শুনলেই আমাদের মতো সাধারণ মানুষের মনে শেয়ার বাজারে টাকা ডোবার একটা প্রবল ভয় কাজ করে। আমার প্রশ্ন হল, যারা শেয়ার বাজার বা ফিনান্স নিয়ে বিন্দুমাত্র কোনো ধারণা নেই, যার মধ্যে একদম শুরুতে তার বিনিয়োগের হাতেখড়ি ঠিক কোথা থেকে হওয়া উচিত, কোনো রকম ঝুঁকি না নিয়ে নিশ্চিন্তে ভবিষ্যতের জন্য একটা ভালো ফান্ড তৈরি করার প্রথম ধাপগুলো কী কী, যদি একটু পথ দেখান।
0: একদম ভালো কোশ্চেন। প্রথমে আমাদের স্লোগানটা হচ্ছে, আগে জানুন, বুঝুন, তারপর ইনভেস্ট করুন। কারণ না জানলে আপনাকে সবাই ঠকাবে। কারণ আমাদের স্কুল কলেজ বা কোথাও শেখানো হয় না, বিনিয়োগে টাকা রোজগার করি, টাকাটা কীভাবে আমাদের গোল বেসড প্ল্যানিং মানে লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ হবে। তাই আমার ব্যক্তিগতভাবে উদ্দেশ্য হচ্ছে, বাঙালি আগে জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। কারণ না জানলে তো আপনি বারবার কার কথা বিশ্বাস করবেন? আমাদের মতো লোককে বিশ্বাস করাবেন, আপনি নিজে ভুল করবেন, ঠিক না? ভুল
2: অবশ্যই,
0: আগে জানুন। আর জানতে আমি কি বলেছি, জানতে হলে বুঝতে হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা গাইড করি। রথের সারথি যেমন দরকার হয়, স্কুল আছে, মাস্টারমশাই আছে, এই বই আছে, মাস্টারমশাই নেই যেমন হয়, এই বিনিয়োগের ক্ষেত্রেও তাই। আপনাকে জানতে হবে, বুঝতে হবে। একজন রথের সারথিকে ধরুন আপনার নিকটবর্তী এলাকায়, সে আপনাকে গাইড করে নিয়ে যাবে। আপনি যে আজকে প্রশ্নগুলো আরও করতে পারেন, আমি প্রত্যেকটা উত্তর দেবো, যে কেউ আপনাদেরকে ঠকাতে পারবে না। কারণ আপনি নিজে না জানলে সবাই আপনাদের আমাদের মতো মানুষগুলোকে ঠকাবে, ঠিক না? ভুল,
1: একদমই ঠিক। আচ্ছা, ইমার্জেন্সি ফান্ডের কথা আমরা সবসময় শুনি, ইমার্জেন্সি ফান্ডটা কেন সবার আগে করা দরকার?
0: সবার আগে ইমার্জেন্সি ফান্ডের আগে আমি বলবো দুটো জিনিস খুব দরকার। এক হচ্ছে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স, প্রথম দরকার। কারণ আমার ইমার্জেন্সি ফান্ড আছে, আমার পরিবারে একটা হঠাৎ কিছু হয়ে গেলে আমার মেডিক্লেম নেই, আমার জমানোর সব সঞ্চয়টা বেরিয়ে যাবে। আজকে আপনারা বলুন, একটা হসপিটালে মিনিমাম মানে নার্সিংহোমে ভর্তি হলে মিনিমাম কত খরচায় আজকের ডেটে মেডিকেল কস্ট যা হারে বেড়েছে, আপনারা বলুন?
2: বিশাল খরচা,
0: 5 লাখ টাকা ধরলাম। তা আমার সঞ্চয়কে এইখানেই মেজরিটি বাঙালি মানুষ ট্যাপে পড়ে মেডিক্লেমটা না করার জন্যে, বলে ও বাবা যখন হবে দেখা যাবে। বাট আমার 5 লাখ টাকা বেরিয়ে যাওয়ার থেকে 5 লাখের মোটামুটি ইন্টারেস্ট কত পাওয়া যায়, ধরে নিচ্ছি এখন 6% আমি লোয়েস্ট ধরলাম বা 7% 35,000। তা সেখান থেকে যদি 10-15,000 আমি মেডিক্লেমে প্রিমিয়াম দিয়ে আমার পরিবারের রক্ষা কবচ প্রথম দিই, তাহলে কি এই 5 লাখ টাকাটা জীবনে বেরিয়ে যাবে? আপনারা বলুন।
2: ঠিক
1: ঠিকই
0: তো, মেজরিটি বাঙালি আমরা ভুল করি, মেডিক্লেম মানে ও পয়সা নষ্ট, যার হয় সে বোঝে। 2 নম্বর হচ্ছে, আমার যে রোজগারটা আমার পরিবারের জন্য করি, রেসপন্সিবিলিটি আমি পরিবারের নিয়েছি, তার রক্ষা কবচ, তখন আসে লাইফ ইন্স্যুরেন্সের ভূমিকা। এবার কোন লাইফ ইন্স্যুরেন্সটা আমার ফিট করবে, আমার দরকার, আমার পরিবারের রক্ষা কবচ অনুযায়ী, আমার ইনকাম অনুযায়ী সেইটাকে প্রোটেকশন দিতে হয়। আমরা মেজরিটি মানুষ ট্যাক্স বেনিফিটের জন্য আগেকার দিনে আমরা লাইফ ইন্স্যুরেন্স করেছি। বাট আমার ওই যে বললাম, মূল্যেও পাবো না মূল্যেও পাবো, এটা একটা স্লোগান ছিল। বাট মূল্যে আমার পরিবারে কত টাকা দরকার, সেই লক্ষ্য, সেই অ্যামাউন্টটা তো ঠিক করা উচিত। ওই যে দেখিন নৌকা আপনি বললেন, সেম, আমার কত টাকা দরকার? কারণ আমি আমার যদি আজকে আমি এখানে এসে কিছু হয়, সব থেকে সাফারের তো আমার বউ বাচ্চা হবে আর বাবা মা হবে, পৃথিবীর আর কেউ হবে না। সবাই 2 দিন আহা বাবা বাচ্চা করবে, তারপর সবাই ভুলে যাবে। তো সেই জায়গাটা খুব দরকার। তারপরে আসবে ইমার্জেন্সি ফান্ড।
1: ইমার্জেন্সি ফান্ডে আমরা অবশ্যই আসবো, কিন্তু আমাদের স্টুডিওর ঘড়ি এই মুহূর্তে বলছে রাত 9:58 হয়ে গেছে। আসলে আপনারা টিউন করেছেন 100.1 FM গোল্ড, আর আজ যেহেতু সঙ্গে স্পেশালিস্ট, তাই স্পেশালিস্ট মানে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আজকের বিশেষজ্ঞ কিন্তু একটু আলাদাভাবেই স্পেশালিস্ট, কারণ বিনিয়োগ নিয়ে আপনাদের যে যাবতীয় প্রশ্ন, যাবতীয় খুঁটিনাটি জায়গাগুলোকে নিয়ে যে মনের মধ্যে সংশয় থাকে, সেই সংশয়গুলো নিরসন করার একটা চেষ্টা আমরা আজকে চালাচ্ছি। এবং আশা করছি যতটুকু অনুষ্ঠান দেখলেন তাতে অনেকটাই আপনাদের হেল্প হচ্ছে, কিন্তু আমরা আগামী সময়
2: অবশ্যই বিনিয়োগের খুঁটিনাটি নিয়ে আবারও আমরা থাকব। যারা আমাদের রেডিও সেটে শুনছেন তাদের জন্য

0: আমরা সেই জায়গাটা রাখছি। আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সঙ্গে রয়েছেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ কুমার ঘোষ। এই মুহূর্তে আমরা তাহলে যারা আমাদের রেডিও সেটে রয়েছেন, আমাদের প্রোগ্রাম শুনছেন, তাদের জন্য রয়েছে একটা সংবাদ বিরতি, 10 মিনিটের সংবাদ বিরতি। আর সেই সঙ্গে
1: আর 10:10 আমরা ঠিক ফিরে আসছি। আপনাদের যারা রেডিও টিউন করেছেন 100.1 FM গোল্ড, তাদের জন্য ফিরে আসছি। আর কিন্তু যারা ফেসবুক লাইভে আছেন, মানে FM গোল্ডের ফেসবুক লাইভ যারা দেখছেন, তাদের জন্য কিন্তু আমরা পুরো সময়টাই থাকছি, মানে 9:30 থেকে 11:00 পর্যন্ত।
2: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদে আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম বিল, কেরালাম নাম পরিবর্তন বিল অনুমোদিত হয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশসহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার ওই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। আজ সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলোর ওপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে।
3: সরকার ডিসকাশন চাহতে হ্যায় পার্লামেন্ট মে অর অপোজিশন ভাগ রে হ্যায়, ইয়ে কল্পনা করনা মুশকিল হ্যায়, কিউকি পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন পার্টি ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার জবাব দেতে হ্যায়। ইয়াহা তো সরকার খুদ হি কহ রহে হ্যায় কি হাম ডিসকাশন করেঙ্গে, জবাব দেঙ্গে, অর অপোজিশন জবাব সুনা নাই চাহতে অর ভাগ রে হ্যায়। এসা পরিস্থিতি আপ কল্পনা কর সকতে হ্যায়? লোকতন্ত্র কে লিয়ে ঠিক নাই হ্যায়।
2: জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও NCDC কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলো এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি NCDC নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। মন্ত্রী জানান, ভারত বিশ্বজুড়ে অন্যতম বৃহৎ সমবায় ব্যবস্থার দেশ। বর্তমানে দেশে 8 লক্ষেরও বেশি সমবায় সমিতি হয়েছে, যার সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষ।
4: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय, पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए, और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
2: রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকাল এই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তপশিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখা। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, কেরালা বিধানসভা 2024 সালে এই প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা আছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপির তরুণ চুগ বলেন, এই বিলের লক্ষ্য হল নাম কেরালা থেকে কেরালাম পরিবর্তন করা এবং দাসত্বের চিহ্ন মুছে ফেলে রাজ্যের গৌরব পুনরুদ্ধার করা। শিবসেনার জ্যোতি ওয়াগমারে বলেন, নাম হল কোনো ব্যক্তি বা স্থানের প্রাথমিক পরিচয়, তাই

কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করা, মালয়ালম ভাষাকেই সম্মান জানানো। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি বলেন, এই বিল পাশ হওয়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 4 কোটিরও বেশি মালয়ালম ভাষী মানুষের জন্য একটি আনন্দের মুহূর্ত। বিজেপি শ্রমিক ভট্টাচার্য সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার আহ্বান জানান। আরএলএম এর উপেন্দ্র কুশওয়া পাটনার নাম পরিবর্তন করে পাটালিপুত্র করারও দাবি জানান। সংসদের উভয় সভায় আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধন করা, বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেওয়া হয়। বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে অর্থ প্রদান আগামী 17 আগস্ট থেকে শুরু হবে। নবান্নে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99%কে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে গ্রামীণ এলাকার মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক যোগ্যতা শর্ত শিথিল করার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে প্রকল্প নিয়ে অভিযোগ ও আপিল জানানোর জন্য পৃথক অভিযোগ পোর্টালও চালু করা হবে। তিনি বলেন যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, সরকারি সংস্থার কর্মচারী, বছরে 12 লক্ষ টাকারও বেশি পারিবারিক আয় এবং মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। তবে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, ফলে আগের দফায় এই কারণে যারা বাদ পড়েছিলেন তারা এবার সুযোগ পাবেন। এছাড়াও গ্রামীণ অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি বেইজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। জু রংজি 1998 থেকে 2003 পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর তিনি মূলত জনসমক্ষ থেকে দূরেই ছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুজাফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি 3-চাকার যান খালের জলে পড়ে যায়। 3 জন যাত্রী সাঁতার কেটে খাল থেকে ওপরে উঠে এসে বিষয়টি জানাবার পর উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ জানিয়েছে, গতকাল খাল থেকে 12টি ও আজ আরও 3টি মরদেহ উদ্ধার হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষদের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর

মাসে আটলান্টিক মহাসাগর স্পেন এবং পর্তুগালের কিছু অংশ সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আইসল্যান্ড এবং উত্তর স্পেনের মতন অঞ্চলগুলিতে সূর্যাস্তের ঠিক আগে প্রায় দু মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে। ব্রিটেন এবং পশ্চিম ইউরোপে সূর্যের 90-96% অংশই ঢাকা পড়ে যাবে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন লীগ টু ফুটবল প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহানসাঙ্গা এবং রোহিত দানু। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
2: ফিরে এলাম সংবাদ বিরতির এপারে। সকল শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই আজ আমাদের মধ্যে উপস্থিত, সঙ্গে স্পেশালিস্টে বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ কুমার ঘোষ। বিনিয়োগের খুঁটিনাটি নিয়ে আপনাদের যে রকম কোয়ারিজ আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং আপনারা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ 9903 05 9992 এই নাম্বারে, এছাড়া আমাদের টেলিফোন নাম্বারও কিন্তু খোলা আছে 2248 8085 এই নাম্বারে, 2248 8085 এই নাম্বারেও কিন্তু আপনারা সরাসরি আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্ন নিয়ে আসতে পারেন। আরও একটা মাধ্যম কিন্তু আমাদের রয়েছে,
3: আমাদের ফেসবুক পেজ যে রয়েছে, সেই পেজে আপনার প্রশ্ন আপনি মেসেজ করে লিখতে পারেন। সেই প্রশ্ন আপনি যেটা করবেন সেটার উত্তর অবশ্যই আমাদের গেস্ট আপনাকে দিয়ে দেবেন। এই মুহূর্তে একটি প্রশ্ন রয়েছে, কে পাঠিয়েছেন প্রশ্ন করেছেন? নন্দদুলাল দাশগুপ্ত। নন্দদুলাল দাশগুপ্ত বড়বাজার থেকে জানতে চাইছেন, পরিবারের টাকা নিয়ে কথা না বলার মূল্য
2: কত বড়? মানে এই প্রশ্নটা খুব একটা ক্লিয়ার হলো না।
3: পরিবারের টাকা নিয়ে কথা না বলার মূল্য কত বড়, মানে কি জানতে চাইছেন উনি?
2: প্রশ্নটা খুব একটা ক্লিয়ার,
4: মানে পরিবারের মধ্যে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় না, এটাও কিন্তু একটা বড় বাঙালিদের ডিজিজ। পরিবার জানাবো না আমার কি আছে, পরিবার সব জেনে যাবে।
3: পরিবারের
4: অর্থনৈতিক শিক্ষাটা খুব দরকার,
2: ঠিক,
4: কারণ আমাদের কমিউনিটির মধ্যে দেখেছি এটা খুব বাজে। আরে বাবা, ও টাকার গল্প এখন পেয়ে গেলে আর মানুষ হবে না। বাট তাকে যদি ছোট থেকে অর্থের মূল্য কি, তাহলে আমার মনে হয় সেটা অনেক ভালো।
3: মানে সেক্ষেত্রে যিনি রোজগার করেন, মানে বাড়ির কর্তা, তিনি
4: আমার পরিবার যদি আজকে আমার হঠাৎ কিছু হয়ে যায়, তা আমার স্ত্রী যদি না জানে আমার কোথায় কি আছে, সব থেকে তো ডেঞ্জারাস।
3: এরকম প্রচুর কেস পাই আমি।
4: তারপর আমাদের বাঙালি সমাজে কিন্তু এইটার খুব কম অর্থনৈতিক আলোচনা নিয়ে, তা সেই জন্য আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করি। আমরা আমাদের যারা বিভিন্ন রকম ইনভেস্টররা আমাদের অফিসে আসেন, আমরা স্মার্ট প্যারেন্টিংয়ের ওপর আলোচনা করি, কারণ কি করা উচিত। কারণ আমাদের এজটা হচ্ছে কি না, আমাদের দোষ নেই, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এই জিনিসটা করে গেছে। আজকে সমাজ এই যে আপনাদের সোশ্যাল মিডিয়ার যুগে

0: এগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, কারণ যত দিন যাবে মানুষ যত জানবে যত বুঝবে তখন আস্তে আস্তে চেঞ্জ হবে।
1: আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, 2248 8085 কে রয়েছেন আমরা একবার দেখে নেব সরাসরি। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন?
2: বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ অনিমেষ বলুন।
2: আচ্ছা, 60 বা 70 যে প্রবীণ নাগরিক যারা আসেন, বিশেষত যারা পেনশন ভোগী, তারা টাকা কিভাবে ইনভেস্ট করতে পারলে তাদের পক্ষে সুবিধা হবে, আর কোথায় রাখলে তারা একটু বেশি লাভবান হবে? তাদের তো প্রবীণ নাগরিক হয়ে গেছেন, আর প্রবীণ নাগরিকের ক্ষেত্রে একটা মেডিকেল এক্সপেন্স ক্রমশ বাড়তে থাকে, সেই জন্য আমি একটু জানতে চাইছি।
1: আপনি শুনতে থাকুন।
0: ধন্যবাদ অনিমেষ বাবু। এটা হচ্ছে সেই জন্য এটা আপনাকে 1-to-1 আলোচনা করতে হবে, কারণ কারো ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে কার কত টাকা বা কী আছে বা কোনো ফান্ডের নাম আমরা পাবলিকলি বলতে পারি না, কারণ আপনার রিকোয়ারমেন্ট আর 5টা মানুষের রিকোয়ারমেন্ট এক নয়। তা এ বিষয়ে আপনাকে জানতে হলে, বুঝতে হলে তাহলে আপনাকে একজন রথের সারথির সঙ্গে বসতে হবে আপনার লক্ষ্যগুলো অনুযায়ী, কারণ আপনার কখন কোন টাকাটা লাগবে, আপনি কী জন্যে চাইছেন, আপনার বর্তমান পজিশন কী, সেগুলো না জানলে একটা মানুষকে, আপনি বলুন না আপনার কষ্টের টাকা হঠাৎ করে একটা বলে দিলাম সেটা তো ঠিক না। হ্যাঁ না না অনিমেষ বাবু, কখনো ঠিক না। তা এইগুলো হচ্ছে 1-to-1 আলোচনার বিষয়বস্তু, কারণ আপনার আপনি কি আছে না আছে, আপনার পুরো প্ল্যানিং বা কি চাইছেন সেটা না জানলে আপনাকে কোনো মানে জিনিস বলাটা খুব ভুল হয়ে যাবে, যেটা আপনার ক্ষতি হয়ে যাবে, সেটা আমরা গোল বেসড প্ল্যানার হিসাবে কোনো দিন বলি না।
3: বেশ বেশ। আচ্ছা, ইনভেস্টমেন্টের সঙ্গে একটা শব্দ জড়িয়ে থাকে, সেটা হচ্ছে নমিনি। এই নমিনি এবং লিগ্যাল হায়ার, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য তো আছে, সেই পার্থক্যটা কি?
0: নমিনি আর লিগ্যাল হওয়ার, নমিনি মানে ধরুন আমি ব্যাংকে কাউকে নমিনি করে রেখেছি, তার মানেই নয় সে টাকাটা পাবে।
3: আচ্ছা,
0: ধরুন আপনারা দু ভাই, আপনাকে নমিনি করেছে, বাবার অবর্তমানে এই ভাই কিন্তু কেস করতে পারে, সেখানে অনেকগুলো অপশন আছে, প্রোবেট অফ উইল, লিগ্যাল হেয়ার, অনেক কিছু করা যায়, সেইগুলো ক্লিয়ার দেখে নিতে হয়, কারণ মেজরিটি মানুষ ভাবে আমাকে নমিনি মানে আমিই টাকাটা পাবো, না, মেজর ভুল এখানে। সেখানে উইল করা বা প্রোবেট অফ উইলের অনেক কনসেপ্ট আছে, সেগুলো আমরা গোল্ড বেস প্ল্যানিংয়ের মধ্যে এগুলো আলোচনা করি।
1: আচ্ছা,
0: বা প্রথম কথা হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের নমিনি ম্যান্ডেটারি।
3: আচ্ছা,
0: যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, লাইফ ইন্স্যুরেন্স থাকুক, কোনো জায়গায়, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট রিলেটেড আপনার টাকা আছে, সেখানে আগে চেক করবেন নমিনি কেউ আছে না নেই।
1: আচ্ছা,
0: অ্যাটলিস্ট কেউ তো আছে, নাহলে মেজরিটি অনেক জিনিস আছে তামাদি হয়ে গেছে। সেদিন RBI নতুন একটা জিনিস তৈরি করেছে, যাদের টাকা বা এরকম আছে পড়ে, তাদের যদি কোনো ডকুমেন্ট থাকে তাদের টাকা কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করছে, নতুন রুল করেছে।
3: আর লিগ্যাল হেয়ারের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে?
0: লিগ্যাল মানে কাকে লিখে লিগ্যাল হেয়ার?
3: একাধিক থাকতে পারে,
0: একাধিক থাকতে পারে, সেটা তো মেনশন থাকতে হবে কে এই টাকাটা পাবে। আপনাকে দিল আর এক ভাইকে দিল না, তাহলে সে কি উত্তরাধিকারী নেই? তাহলে তাকে লিগ্যাল হেয়ার বানাতে হবে, এই একমাত্র সব পাবে।
1: আচ্ছা,
0: তারা উইল করা থাকে, আমার স্থাবর অস্থাবর আমরা ছোটবেলা একটা কথা বলতাম না, যে মালিকে ব্যবসায় যেমন আমরা ডিরেক্টর থাকি, কিছু ডিরেক্টর টাকা ওখানে ঠিক সেইভাবেই করা থাকে, কারণ না হলে কিন্তু খুব প্রবলেম হবে আমাদের অবর্তমানে। যদি এগুলো করা না থাকে তাহলে আমার ব্যাংকে বা যে কোনো জায়গায় ছেলে মেয়ে আমার পরিবারকে অনেক ভুগত হতে পারে।
1: আচ্ছা,
0: তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ক্লিয়ার
1: লিগ্যাল হায়ারের ক্ষেত্রে। আচ্ছা, আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, 2248 8085 কে রয়েছেন না ছিলেন, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে যে সন্তানের ভবিষ্যৎ আর নিজের অবসর, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা জরুরি, এই ভারসাম্যটা কীভাবে আমরা করতে পারি?
0: সে একটু আগে আমি বলেছিলাম না যে সন্তানের এডুকেশন লক্ষ্য, সন্তানের উচ্চশিক্ষা বা সন্তানের বিয়ে বা তাকে এস্টাবলিশমেন্ট করা, আমি আজ থেকে প্ল্যানিং করি, আর তার সঙ্গে আমার রিটায়ারমেন্টটাও থাকবে, প্রত্যেকটা প্ল্যান লেখা থাকবে, আমি বাড়ি করলে আমার প্ল্যান কত টাকা লাগবে, আমার সন্তানের এডুকেশন কত টাকা তখন লাগতে পারে 18-20 বছর বয়সে, আমার রিটায়ারমেন্টের সময় আজকে যে টাকাটা 50 বছর 50,000 টাকা খরচা,

0: আপনারা তো জানেন জিনিসের দাম, আজকে 100 টাকা নিয়ে বাজারে গেলে এক বছর পর সেই 100 টাকায় কতটা বাজার ভরে আপনারা তো জানেন। এটাকে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তা 30 বছর পর সেই 50,000 টাকার ভ্যালু কত হবে, তোমাকে সেই অনুযায়ী আমার টুলগুলোকে ফিট করতে হবে, আমার প্ল্যানিংগুলো করতে হবে, কত টাকা লাগবে সেই অনুযায়ী ওখানে আমার ইনভেস্টমেন্টগুলো যাবে।
1: নিশ্চয়ই
0: ঠিক, তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ এই যে প্ল্যানিংটা, সেটা হচ্ছে কত টাকা লাগবে আর ইনফ্লেশন 20 বছর পরে আমার সন্তানের এডুকেশন বা বিয়ে কত টাকা লাগবে, আজকের 10 লাখ টাকা 20 বছর পরে এই 10 লাখের ভ্যালু কত হবে ইনফ্লেশনের জন্যে বা ছেলের এডুকেশনের জন্যে, তা আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে।
1: আচ্ছা, ইনফ্লেশন তো টাকার ভ্যালু কমিয়ে দেয় কখনো কখনো, এরকম হয় তো?
0: একদম, ইনফ্লেশন কমে যায়। একটা সিম্পল রুল আছে, টাকা ডবল হয় কত বছরে, যেমন আমাদের একটা গাণিতিক রুল আছে 72 বাই রেট অফ ইন্টারেস্ট, টাকা তত বছরে ডবল হয়।
1: 72 বাই রেট অফ ইন্টারেস্ট,
0: 72টা একটা ইন্ডেক্স ধরে আমরা এগিয়ে চলি গাণিতিক। তেমনি ইনফ্লেশনও 70 বাই রেট অফ ইনফ্লেশন, টাকা তত বছরে ভ্যালু হাফ হয়ে যায়। মানে আজকের 100 টাকা আইদার তখন 10 বছর পর সে যদি 7% ইনফ্লেশন ধরি, তাহলে 70 বাই 7 মানে 10 বছর, 10 বছর পরে সে 100 টাকার ভ্যালুটা 200 টাকা দিয়ে কিনতে হবে, বা তার ভ্যালুটা 50 টাকা হয়ে যাবে যেদিকে ধরবেন। এটা হচ্ছে ইনফ্লেশন। তার মানে আমার ইনকাম বাড়াতে গিয়ে তার সঙ্গে বিট করে আমার ইনভেস্টমেন্ট হরাইজনগুলোও করতে হয়।
1: আচ্ছা,
0: যে কোনো ইনস্ট্রুমেন্ট টুল ওইভাবে গোল বেসড প্ল্যানিংয়ের উপর ফিট করতে হয়, তাহলে দেখবেন আপনার অনেক প্রবলেম। তাই জন্য বলেন, জানুন বুঝুন দিয়ে আর ভালো রথের সারথি রাখুন, যে আপনাকে আপনার পথ গাইড করে নিয়ে যাবে। কারণ অর্জুন যুদ্ধ করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ ছিল তার রথের সারথি। সে অর্জুনকে সেই যুদ্ধে কোথায় কী হচ্ছে সে গাইড করে নিয়ে গেছে, কোথায় বিপদ আছে, কোথায় ভালো আছে সে কিন্তু গাইড করে নিয়ে যায়। সেই জন্য সেখানে একজন রথের সারথির ভূমিকা কিন্তু দারুণ। এই যে আপনি বললেন না একটু আগে, আমাকে বলেছে আমি এটা করে নিয়েছি, তা কী পারপাসে করেছেন, কবে টাকাটা লাগবে, সেটা একটা, সেই লক্ষ্যগুলো কিন্তু গোল বেস প্ল্যানার মানে রথের সারথিরা করে দেয় আপনাকে, এবং আপনার সঙ্গে জিজ্ঞাসা করে, এবং আপনি কতটা রিস্ক নিতে পারেন, কোনটা কখন লাগবে, সেগুলো কিন্তু সব ওর মাধ্যমে হয়।
1: আচ্ছা আচ্ছা, আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে 2248 8085, কে রয়েছে? নমস্কার, হ্যালো, সরাসরি কথা হচ্ছে, কে?
2: নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ নমস্কার, সাহেব মিত্র বলছি ডালিমতলা হাতিবাগান থেকে।
1: হ্যাঁ,
3: তিনটে জিনিস আপনাদের আলোচনা থেকে সত্যি খুব সুন্দর প্রাঞ্জল ভাষাতে বেশ দুর্বোধ্য কিছু জিনিস অনেক সোজা করে বোঝানো হচ্ছে, যে কারণে খুব কৃতজ্ঞ। তিনটে জিনিস, এটা বাঙালির জাতিগতভাবে খানিকটা ড্রব্যাক আছে, সেটা ডিনাই করছি না, যেরকম আপনারা বললেন একটু কভার করলে ভালো হয়। একটা হচ্ছে আমি চোখের সামনে লক্ষ্য করলাম, সেটা সোনার কেল্লার তোপসে খ্যাত সিদ্ধার্থ চ্যাটার্জির মতন মানুষদের থেকে শুরু করে নতুন যে অ্যাপগুলো হয়েছে সেইগুলোর মাধ্যমে বাঙালি আগের তুলনায় এখন শেয়ার বিমুখ আর নেই, এখন শেয়ার মার্কেটে আরও বেশি ইনভেস্ট করে। এই ক্ষেত্রে যখন যেটা আপনি বললেন যে অনেক সময় ফ্যামিলিকে না জানানোর ফলে কোনো কারণে যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রে সাকসেশন ইত্যাদি নিয়ে যে সমস্যা হয়, এইগুলো যখন এবং সেখানে যদি ক্লেমেন্ট একাধিক থাকে, মানে ছেলে মেয়ের একমাত্র সন্তান না হয়ে যদি একাধিক হয়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো লিগালি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেইগুলোর ওপর যদি একটু স্পর্শ করেন। আরেকটা জিনিস, প্রধানমন্ত্রী সোনা কেনার ক্ষেত্রে অনুরোধ করে যখন বারণ করলেন, তারপর থেকে আমি লক্ষ্য করেছি অনেকেরই মানে গয়নার তুলনায় সভরেন গোল্ডের ইনভেস্টমেন্টের প্রতি একটা কৌতূহল এবং ইচ্ছে আরো বেশি করে হয়েছে। তো এই সভরেন গোল্ডের ব্যাপারটা যদি একবার ব্রিফলি ডিসকাস করেন খুব ভালো হয়। আর ফাইনালি, টার্ম লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে সবাই সচেতন, কিন্তু বাঙালির ক্ষেত্রে দেখেছি টার্ম লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে অতটাও সচেতনতা নেই। এই জিনিসগুলো যদি একটু কভার করে দেন অবশিষ্ট সময়ের মধ্যে, অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করব।
2: বরুণ বাবু বলুন।
0: কোনখানে আমরা আটকে গেলাম, এটার উত্তর দিতে হবে।
2: হ্যাঁ অবশ্যই,
0: যেটা সভারেন গোল্ড বন্ড, যেটা গোল্ডের দামটা হঠাৎ বেড়ে যায়, কারণ হচ্ছে হঠাৎ করে তার

কারণ হচ্ছে গভর্নমেন্ট একটা সময় গোল্ড কিনতে শুরু করেছিল যখন আমেরিকা আর এই রাশিয়ার আর ইসরায়েলের যুদ্ধটা হচ্ছিল। এই যুদ্ধ থামানোর জন্য আমেরিকা অনেক চেষ্টা করেছে, এবং আমেরিকা রাশিয়ার যে ডলারটা সেটাকে ডিডলারাইজেশন করে দিয়েছিল। সঞ্চয় থাকে তো, তখন

0: দেশ ব্রিক্স, যেটা আমরা বলি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা মিলে ব্রিক্স তৈরি করেছে, যাতে নিজেদের বৈদেশিক মুদ্রায় আমরা কাজ করছি। সেই জন্য কিন্তু আমাদের এই যে জিপে ইউপিআই সিস্টেম কিন্তু খুব আস্তে আস্তে ফেমাস হচ্ছে। সেই সোনাটা কেনার সময় প্রচুর সোনা যেহেতু কিনছিল, সবাইকে কিনতে বলছিল এবং গভর্নমেন্ট সাবসিডি যে সোনা কিনুন সোনা কিনুন। গভর্নমেন্টের এখন কি যে সোনার দামটা আমরা মানুষ যখন না সবাই ভালো বলে না তখন কিনতে শুরু করে। এই যে আপনি একটু আগে বললেন আমাকে এ বললো ভালো, কিন্তু যখন গোল্ড বেস প্ল্যানাররা আমাদের যারা প্ল্যানার 2022 আগে তারা কিন্তু তখন থেকেই সোনা কিনেছে এবং মানে 50,000 নিচে তারা তখন তার ইনভেস্টরদের গাইড করেছে। এই সময় হচ্ছে বিনিয়োগের, কারণ বিনিয়োগের এগুলো একটা টুল। কারণ এই প্রত্যেকটা জিনিস ওর সঙ্গে লিঙ্ক থাকে। সোভারেন গোল্ড বন্ড এখন আছে, মানে মানে সোনাটা ফিজিক্যাল সোনা আর সোভারেন গোল্ড বন্ড মানে কাগজে সোনা। কাগজে সোনা আপনি কিনছেন, ফিজিক্যালি আপনার হাতে নেই, মানে কোনো টেনশন নেই, আপনি যা তখন ভ্যালু হবে মার্কেট প্রাইস অনুযায়ী আপনি পেয়ে যাবেন। আর ফিজিক্যাল গোল্ড কি আপনাকে কিনে সঞ্চয় করে রেখে দিতে হবে। বাট এখন সোনাটা আপনার লক্ষ্য থাকে, এখন যে সোনার দামটা রয়েছে, কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না কোন দিকে যাবে, কমবে না বাড়বে মার্কেটে, সেই জন্য মানে মানে প্রত্যেকটা অ্যাসেট ক্লাসকে আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করে রাখতে হয়। এটা না পেলে ওটাই পাবো, ওটা না পেলে এটাই পাবো, সেটা হচ্ছে লং টার্ম গোল বেস প্ল্যানিংয়ের মানে পরিকল্পনা অনুযায়ী। এই জন্যই বলি রথের সারথির মাধ্যমে এগুলো জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে আপনাকে কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে আমার কিছু হয়ে গেলে পাবো, নাহলে টাকাটা পাবো না। মেজরিটি বাঙালি ভুল করে, ও টাকাটা পাবো না, তাহলে আমি করব না। আপনি বলুন তো, আপনার মাসে 50,000 ইনকাম, তার মানে বছরে 6,00,000, আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার পরিবারে 6,00,000 টাকা লাগবেই লাগবে, যেটা আমি প্ল্যানিং করেছি যেভাবে তাদেরকে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমি দিয়েছি, হ্যাঁ না না, তা আজকে যদি আমার ইনকামটা বন্ধ হয়ে যায়, একটা 10,00,000 বা 20,00,000 টাকার এন্ডোমেন্ট পলিসি নিয়েছেন, 6,00,000 টাকাটা বছরে আসবে, এই 20,00,000 টাকা 6% ইন্টারেস্ট কত, 1,20,000, তাহলে 6,00,000 কি করে আসবে? আর টার্ম ইন্স্যুরেন্সে যে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য, আপনার একটা বিলো 30 এজের মোটামুটি একটা পিওর টার্ম পলিসি, 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, মানে যদি আমার ওয়ার্কিং লাইফটাকে কভার করি, 10,000-এর কাছাকাছি আমার কাছে প্রিমিয়াম আসবে 1 কোটির জন্য। আর সেখানে একটা এন্ডোমেন্ট পলিসি হবে হার্ডলি 2 থেকে 2.5 লাখ, 10,00,000 টাকায়, 10,000 টাকায়। তাহলে আপনি কোনটা নেবেন? বিনিয়োগের তো কি বলছি, লং টার্ম আলাদা আলাদা টুল আছে, আপনি মানে প্রোটেকশনের জন্য আগে আমরা পরিবারকে বাঁচাই। সেই জন্য দেখবেন ইয়াং জেনারেশনটা এখন বর্তমান যুগে মেজরিটি টার্ম ইন্স্যুরেন্সের দিকে ঝুঁকছে। আর আমাদের মতো যারা বেবি বুমার বা 60 বা রিটায়ার হয়ে গেছি 50, তারা তো ইন্স্যুরেন্স গলা পর্যন্ত নিয়ে বসে আছি, এখন তো বেরোনোর পথ নেই।
1: ঠিক ঠিক।
0: সেই জন্য আমরা একটা মানে কোর্স তৈরি করি যে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিনান্স, যেটা আমাদের বাঙালিদের মধ্যে আলোচনা হয় না, ফ্যামিলির মধ্যে আলোচনা, যাতে বাঙালি আগে জানুক বুঝুক, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কারণ একসময় মোবাইল টেলিফোন, আজকে দেখুন কম্পিউটার, গেল গেল গেল গেল, আজকে কম্পিউটার মোবাইল ছাড়া লোকের কাজই চলে না, মোবাইল এখন মানুষের নিত্য প্রয়োজনে, সেই জন্য BSNL অবসলেট হয়ে গেছে। প্রোডাক্টকে নিডের সঙ্গে আপনি কখনো কম্প্রোমাইজ করতে পারেন, কোনটা নিড সেই জন্য প্রোডাক্ট অটোমেটিকলি ফিট করে যাবে। সব রকমের প্রোডাক্ট আছে, আপনার নিড কোনটা, হরাইজেন কোনটা, কত টাইম, এগুলো খুব ইম্পর্টেন্ট।
1: ঠিক,
0: আমি বোঝাতে পারি সেবার?
1: একদম। আর একটা প্রশ্ন এসছে রানীহাটি থেকে নিবারণ দাশগুপ্ত, উনি 4টে টার্ম ইউজ করেছেন, ফিক্সড ডিপোজিট, সেভিংস, PPF এবং মিউচুয়াল ফান্ড, এগুলো যদি ছোট করে 4টে বিষয়ে আলাদা আলাদা করে কাজ কি আমাদের বুঝিয়ে দেন, তাহলে আমার মতো অনেকেরই অনেকেই উপকৃত হবে।
0: প্রথমে বলেছেন ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট আলাদা একটা রোল আছে, সবাই ভালো, সবাই ভালো, শর্ট টার্ম ডিউরেশনের জন্য ফিক্সড ডিপোজিট, আজ বললাম 2 বছর পর মেয়ের বিয়ে, মার্কেট তখন তো ফিক্সড ডিপোজিটের রোল হচ্ছে অতুলনীয়। আর ওর সাবস্টিটিউট মিউচুয়াল ফান্ডে আছে লিকুইড ফান্ড বা আরবিট্রেজ ফান্ড, যে যেমন যার যেমন রিস্ক নেওয়ার ক্ষমতা, এগুলো প্রত্যেকটা মানুষকে আলাদা ভ্যারি করে, কার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা কে কতটা জানে, কে তার জন্য আলাদা প্ল্যানিং, যদি ওই সময় মার্কেট পড়ে সে প্ল্যান বি কী আছে, তার কোথা থেকে লিকুইড ফান্ড বা এফডি আছে সেগুলো জানতে হয়।

0: সো এফডি শর্ট টার্ম ডিউরেশনের জন্য এফডির মতো আমাদের মতো যারা প্ল্যানিং করি, মানে গোল বেস প্ল্যানিং করি, তাদের কাছে এফডির গুরুত্ব আছে শর্ট টার্মের জন্য।
1: আচ্ছা,
0: মানে বিলো ফাইভ ইয়ার্সের পর্যন্ত আমি এফডিকে গুরুত্ব হিসাবে আমি দেখি।
1: বিলো ফাইভ ইয়ার্স
0: মানে ফাইভ ইয়ার্স গোলের মধ্যে, ফাইভ ইয়ার্স অ্যাবাভ হলে গোল চেঞ্জ হতে থাকে। এই অনেক রকম প্রোডাক্ট আছে, মানে ডেট ফান্ড বা ইকুইটি হাইব্রিড ফান্ড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, যেখানে ডেটের সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড, এগুলো পোর্শন আছে। কারণ এফডিও আজকের ডেটে সাময়িক গ্যারান্টি, লং টার্ম গ্যারান্টি কিন্তু নয়। যে ডিউরেশনটা দিচ্ছে অনলি ওই ডিউরেশনটা গ্যারান্টি।
1: আচ্ছা,
0: সেই জন্যে কিন্তু আমরা ইনফ্লেশনের চক্করে পড়ে আমাদের টাকা জমাচ্ছি কিন্তু ভবিষ্যৎ দুর্বিষহ হয়ে যাচ্ছে। কারণ ইনকামের যে কষ্টটা বেড়ে যাচ্ছে আমাদের জিনিসপত্র কেনার, সেখানে কিন্তু প্রচুর প্রবলেম। সেই জন্য প্রত্যেকটা টুল পিপিএফ 7.1% বর্তমানে, এর আগে কিন্তু 12% ছিল, আজকে 7.1%। আমার ইনফ্লেশনও তাই। তা আমার লং টার্মে যদি আমি অন্য ইনস্ট্রুমেন্টকেও কাজে লাগাতে পারি আমার রিস্ক অনুযায়ী, তাহলে কিন্তু খারাপ না। আবার যখন আমার মেয়ে ছেলের ধরুন 20 বছর পর টাকাটা বা মেয়ের বিয়ে টাকাটা লাগবে, আমি তার 5 বছর আগের থেকে গোল শিফট করব, ফান্ডগুলোকে শিফট করব।
1: আচ্ছা,
0: প্ল্যান করতে হয় এই জন্যে। সেই জন্য রথের সারথি খুব ইম্পর্টেন্ট। আমি নিজে যদি করি তাহলে করতে পারে, হ্যাঁ আমাদের মতো লোক নিজে করতে পারে, আমরা তো করি নিজেদের, বিকজ আমাদের এটা সাবজেক্ট।
1: কিন্তু যারা লেম্যান তারা পারে,
0: তাদের জন্য ভালো রথে আজকে বলো না, স্কুল আছে, বই আছে, ছাত্র আছে, মাস্টারমশাই নাই, কিরম হবে? সেম তাই হয়। এবং তারাই মার্কেটে বলে এটা রিস্ক, রিস্ক না জানা, রিস্ক না জানার, রিস্ক না জানাটাই বেশি রিস্ক। কারণ আপনি জানলে, আপনি রাস্তা দিয়ে চলছেন, খাল খন্দ আছেন কি না আপনি যদি না দেখে চলেন, রিস্কটা আপনার। যাই যে খাল খন্দ আছে, আমি যদি জানি এটা কিভাবে বাইপাস করব, তার রিস্ক নেই।
2: ঠিক,
0: ইনভেস্টমেন্ট জার্নিও তাই, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর ইনভেস্ট করবেন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না।
2: আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছেন, 2248805 সরাসরি কে রয়েছেন? নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার,
3: আমি শ্যামল বোস চৌধুরী,
2: বলুন।
3: হ্যাঁ, আপনাদের আলোচনা শুনছি, ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। আমার একটা প্রশ্ন হলো যেখানটায়, যে আগেকার দিনে কেউ তার উত্তরাধিকারী বা যেভাবেই হোক এটা উইল করে দিত, ভবিষ্যতে কি করবে না করবে, সেটা মারা যাবার আগে সেটা উঠবে। এখন যে কথাটা আমরা বারবার শুনতে পাই, একটা দানপত্র। আমার প্রশ্নটা হচ্ছে, দানপত্র আর উইলের মধ্যে তফাৎটা কি, বেনিফিটটা কোথায় আছে, এটাই আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে, আর যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যাদের বয়স্ক, যারা সিনিয়র সিটিজেন, অনেক ক্ষেত্রে মেডিক্লেমতে একটা বিরাট ব্যাপার দরকার আছে। আর মেডিক্লেমের এখন যা প্রিমিয়াম হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেওয়া অসুবিধা হয়। আমি অল্টারনেটিভলি এই স্বাস্থ্য বিমা আর কি করতে পারে একটা মানুষ তার ভবিষ্যতের জন্য, এটাই আমার একটা প্রশ্ন। নমস্কার।
1: বেশ বেশ, শুনতে থাকুন।
0: প্রথম কথা, উইলের ব্যাপারটা আইনের বিশেষজ্ঞ হচ্ছে সব থেকে ভালো বলতে পারবে। কারণ আমার মনে হয়, যেহেতু আমি আইনের জিনিসটা নিয়ে করি না, প্রোভেট অফ উইল, উইল দুটো পাতায় দানপত্র আগেকার জন্য সেটা আছে এখনও, সেটা আমার মনে হয় আপনার কোনো লিগেল ব্যক্তি এটার ভালো উত্তর দেবে, আমার মুখ থেকে না শোনা, কারণ আমি আইনের ছাত্র নই। সেটা করলে মনে হয় আমার বেটার হবে, আপনাকে ভুল তথ্য দিয়ে আমার কোনো লাভ নেই।
1: এবার ওনার দ্বিতীয় প্রশ্ন,
0: দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের, আপনাদের আমাদের মানে ভারত সরকারের একটা আয়ুষ্মান ভারত প্রকল্প আছে, যাদের 70 বয়স তাদেরকে কোনো কিছুই দেখবে না, সবাই এর অন্তর্ভুক্ত। কিন্তু সেটা আপনার বয়সটা আমি কত জানি না, আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হয়তো কাজে লাগতে পারে। অনলাইনে হচ্ছে আপনার নিকটবর্তী এলাকায় যোগাযোগ করুন, আপনাকে এ ব্যাপারে গাইডেন্স দিতে, কারণ 70 মানুষদের জন্য কোনো ক্রাইটেরিয়া সম্ভব নেই,
1: মানে 70+ হতে হবে,
0: 70+।
2: সেক্ষেত্রে কোন রকম কোন প্রিমিয়াম টাকা লাগছে না,
0: কিছু লাগবে না, গভর্নমেন্ট এর ভারত সরকারের পিএম স্বাস্থ্য যোজনা, যেটা আয়ুষ্মান ভারত ছিল।
2: আচ্ছা,
0: কারণ এখন আমাদের সেটা যেটা আমাদের স্বাস্থ্যসাথী ছিল সেটা এখন চলছে কিনা সেটা আমি, সেটা আপনারা বলতে পারেন বা নিকটবর্তী যে যারা আছে তারা বলতে পারবে। কারণ আমরা যেহেতু গোল বেস প্ল্যানার, সেই জায়গাটা আপনাকে জানাতে, এগুলো আছে এখনো, তা সেটা মনে হয় আপনাদের। আর কিছু 60 উর্ধেও অনেক কোম্পানি আজকাল হেলথ ইন্স্যুরেন্স করছে, সেটা হচ্ছে আপনার লক্ষ্য অনুযায়ী, কোনো কোম্পানির নাম তো আমরা বলতে পারবো না, আপনারা পরে যোগাযোগ করবেন, আমাদের যেখান থেকে সঞ্চালন হচ্ছে তারা যদি যোগাযোগ করেন আমরা তখন আপনাকে বলে দিতে পারবো। কারণ ওপেন ফোরামে আমরা কোনো

0: কোম্পানির নাম ইউজ করতে পারি না, এটা আইনত দণ্ডনীয়।
1: একদম। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপে, রিনা জানা এয়ারপোর্ট থেকে, উনি লিখেছেন যে একই বিনিয়োগ কি সব ধরনের লক্ষ্যের জন্য ব্যবহার করা যায়? ওনার প্রশ্ন এটাই।
0: না, একই বিনিয়োগ সব ধরনের লক্ষ্যের জন্য, শর্ট টার্ম যদি গোল হয় তাহলে সেটা একরকম ইনস্ট্রুমেন্ট হবে, আপনার মিড টার্ম গোল হলে মানে আর একরকম ইনস্ট্রুমেন্ট হবে, আপনার 10 ইয়ার্স আবার 15 বছর 20 বছর 25 বছর 30 বছর হলে আর একরকম ইনস্ট্রুমেন্ট হবে। সো প্রত্যেকটা গোলের টাইম হরাইজনের উপর ডিপেন্ড করে কোন ইনস্ট্রুমেন্টটা ফিট করবে, সেটাই কিন্তু আসল। সেই জন্য আমরা বলি জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। গোল বেস প্ল্যানিংয়ের উদ্দেশ্যই কিন্তু একদম তাই, পারপাস, প্রসেস এবং পে অফ। এই পারপাসটা হচ্ছে গোল, আমি কখন টাকাটা, আর প্রসেস হচ্ছে কখন টাকাটা লাগবে আর কোন ইনস্ট্রুমেন্টটা এখানে ফিট করবে। সো একই গোলের জন্য সব ইনস্ট্রুমেন্ট ফিট না, কখনোই না।
2: অনেক সময় এটা আমরা করে থাকি সাধারণত, যে রিটার্নটা সব সময় দেখি, রিটার্ন কি আসছে,
0: রিটার্ন দেখে প্রোডাক্ট করি, তো আমরা গোল দেখে তো প্রোডাক্ট করি না, এটাই তো আমাদের চরম ভুল।
2: আচ্ছা, সেখানে রিস্ক ফ্যাক্টর থেকেই যায়,
0: সেইখানেই প্রবলেমগুলো আমাদের হয়।
1: আচ্ছা, আরও একজন শ্রোতা রয়েছেন, 2248-8085 কে রয়েছেন একবার দেখে নিই। নমস্কার। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন?
3: আমি সুস্মিতা ঘোষ, সল্টলেক থেকে বলছি।
1: হ্যাঁ বলুন সুস্মিতা।
3: আমি একটা হচ্ছে যে আমি, হ্যাঁ, বয়স্ক আমাদের যারা আছেন, হ্যাঁ, আমাদের বাড়ির, আমার মা অন্য বাড়িতে, হ্যাঁ, এদের জন্য আমি আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো মানে ওখানে রসিদ একটা দিয়েছে কিন্তু কিছু আর ইনফরমেশন পাইনি। এইটা একটা মানে যদি কিছু জানানো যায় যেগুলো হবে, এটা একটা। আর নেক্সট হচ্ছে শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইন, এবং বয়স্ক মানুষের জন্য কি কিছু আলাদা ট্যাক্সের জন্য হয়?
1: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, আমরা বিশেষজ্ঞের কাছে আপনার প্রশ্ন নিয়ে যাচ্ছি।
0: প্রথম কথা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পটা আছে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনাকে নিকটবর্তী যা মানে সমাজসেবী বা যারা আছেন তাদের সঙ্গে কথা বললে আমার মনে হয় ভালো হয়, এটা সেখান থেকেই উত্তরটা দিতে পারবে। আমরা গোলবেস প্ল্যানাররা এটা, আপনারা ক্ষমা করবেন, উত্তর দেওয়াটা আমাদের পক্ষে অসম্ভব।
2: আজকের আমাদের অনুষ্ঠান বিনিয়োগের খুঁটিনাটি নিয়ে।
1: একদমই,
0: একদম। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা হচ্ছে ইকুইটি বা বিজনেস থেকে যদি এক বছর, মানে ইকুইটি মার্কেট থেকে যদি এক বছরের মধ্যে কোনো প্রফিট বুক করি, যদি প্রফিটটা হবে তার উপরে স্ট্রেট ওয়ে গেনটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর এক বছরের ওপরে হলে লং টার্ম ক্যাপিটাল গেন। আপনি ধরুন আজকে শেয়ারে টাকা রেখেছেন, উইদিন এ ইয়ার আপনি প্রফিট বুক করে, যদি প্রফিট হয় তার উপরে 20% কিন্তু এখনকার ক্যাপে ইয়ে আছে, ট্যাক্স স্ল্যাব। আপনার ইনকাম কত দেখবেন, আপনার 1 কোটি ইনকাম হোক যা 10 কোটি ইনকাম আলাদা হোক, কিন্তু ইকুইটি মার্কেটের ইনকামটা আলাদা সেকশনে হয়, এবং সেটা শর্ট টার্ম ক্যাপিটাল হিসাবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলি, এবং 20% স্ট্রেট হয়। আর এক বছরের ওপরে যদি কখনও প্রফিট বুক করেন সেটা করলে লং টার্ম ক্যাপিটাল গেন, সেখানে যা ইনভেস্ট করেছেন এবং যা প্রফিট হয়েছে, ধরুন আপনি সে 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন আর 6 লাখ টাকা টোটাল ভ্যালু হয়েছে, মানে 1 লাখ টাকা গেন, তার মানে 1 লাখ টাকা গেন হয়েছে, তখন যখন রিডিম করলেন এই 1 লাখ টাকা গেনের ওপর কোনো ট্যাক্স লাগবে না, কারণ সরকারি নিয়ম লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 1,25,000 গেন পর্যন্ত ছাড়। তার মানে কি, আপনার 1,25,000 নিচে গেন, 1 লাখ গেন হয়েছে, 5 লাখ ইনভেস্টমেন্ট, 6 লাখ ভ্যালু হয়েছে, তার মানে 1 লাখ গেন, তাহলে 1 লাখ গেনের ওপর কোনো ইন্টারেস্ট মানে ট্যাক্স পড়বে না। 1,25,000 ওপরে যদি হয় গেন, তাহলে সেই গেনটার ওপর 12.5% ট্যাক্স ল্যাব আছে, অন্য কোনো ক্যালকুলেশন না, স্ট্রেট ওয়ে। বুঝতে পেরেছি?
1: বেশ বেশ, আমরা আমাদের শ্রোতারা যারা শুনছেন তাদের তো অবশ্যই আজকে এই বিষয়টা নিয়ে, যারা আছেন বিশেষজ্ঞ আছেন তাদের কাছে তারা প্রশ্ন নিয়ে আসতে পারেন। আপনি শুনছেন এবং দেখছেন 100.1 FM গোল্ড, আর আপনাদের সঙ্গে আছি স্টুডিওর প্রান্তে আমি কল্পলাল,
2: আর আমি সুদীপ্ত।
1: আর আপনাদের যাবতীয় যা প্রশ্ন নিয়ে আসবেন, আপনাদের বিভিন্ন মাধ্যম দেওয়া হয়েছে, একটা মাধ্যম তো অবশ্যই হোয়াটসঅ্যাপ 9903 05 9992, এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন নাম লোকেশন সহ। এছাড়াও আমাদের আরও একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমাদের টেলিফোন, সরাসরি ফোন করার জন্য আপনারা ডায়াল করুন 2248-8085 এই নাম্বারে। এছাড়াও আরও একটা মাধ্যম তো আমরা আছে, যে মাধ্যমটাতে আমরা সবসময় যেটা পাই আর কি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ, যেখানে লাইভ চলছে ঠিক তার নিচে কমেন্ট সেকশনেও কিন্তু আপনি আপনার নাম লোকেশন সহ প্রশ্ন নিয়ে আসতে পারেন।
2: বরুণবাবু আর

0: একটা প্রশ্ন করি। ধরুন আমরা প্রত্যেকে গোল বেসড প্ল্যানিং তো করলাম, ঠিক আছে, কিন্তু সেটাকে কি আমরা রিভিউ করি? করলাম এবং ছেড়ে রাখলাম, সেক্ষেত্রে আপনি কি বলবেন, বছরে একবার করে রিভিউ কি মাস্ট?
1: সেই জন্যই তো রথের সারথির দরকার। আজকে আপনি একটা পরিকল্পনা করেছেন, সেটা ঠিকভাবে চলছে কি না সেটা তো রিভিউ করতে হবে, কারণ মানুষের কাল যদি গোলটা চেঞ্জ হয় বা যেটা মনে করেছিলাম সেটা আপনার পারপাস অনুযায়ী সেটা ফিট করছে না আপনার মনে হলো, সেই জন্য প্রত্যেক বছর একবার রিভিউ করতে হয়। রিভিউ করাটা করলে আপনার জন্য মঙ্গল, ভুলে গেলে হবে না, যেটা আমরা যারা রথের সারথি আমাদের মতো প্রচুর মানুষ সেটা করেন, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টুল রিভিউ করা।
2: আচ্ছা,
1: তা যে না করে ভুলে গেলে তাকে আমরা মনে করিয়ে দিই, আপনার এক বছর হয়ে গেছে বা দু বছর হয়ে গেছে, আপনি রিভিউ করান, রিভিউ কর, তাতে তারও সে বুঝতে পারে আমি কোন জায়গায় আছি, আমার ভবিষ্যতের পরিকল্পনাগুলো কী আছে, সব ঠিকঠাক আছে কি না সেটা কথা খুব খুব দরকার।
2: আচ্ছা, বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন বোধ হয় রয়েছেন শ্রোতা, 2248-8085-এ কে রয়েছেন একবার সরাসরি দেখে নিই। নমস্কার,
0: হ্যালো, কে রয়েছেন?
3: এই বিবেক রঞ্জন দাস বলছি। এই এই সিভিল স্কোরের ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এই ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে এই সিভিল স্কোরের ব্যাপারটা।
0: বেশ, ওকে, সঙ্গে থাকুন।
1: সিভিল কোর্স হচ্ছে আপনার ব্যাংকে ওরা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে আপনাকে লোন দেবে না দেবে না। ধরুন কেউ আগে কোনো ডিফল্টার আছে, ক্রেডিট কার্ড বা হাউজিং লোন বা কোনো কিছুতে ডিফল্টার আছে লোনে, তার স্কোর কিন্তু বাজে হয়ে যায়। তা ব্যাংক সেগুলো দেখে, আপনাকে যে লোনটা দিচ্ছি আপনার প্রিভিয়াস হিস্ট্রি কী আছে, আপনার প্রিভিয়াস হিস্ট্রি যদি ভালো থাকে আপনাকে লোন দেবে, আর যদি প্রিভিয়াস হিস্ট্রি খারাপ থাকে বা কোনো জায়গায় লোন নিয়ে লোন রিপেমেন্ট করতে আপনার কোনো ঝামেলা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, সে ব্যাংকের দোষে হোক বা আপনার দোষে হোক বা এজেন্টের দোষে হোক, আপনার স্কোর কিন্তু খারাপ করে দেবে। আর সেখানে কিন্তু ব্যাংক লোন দেওয়ার আগে এগুলো চেক করবে। এগুলো হচ্ছে একটা কী বলবো, স্ট্যান্ডার্ড মেকানিজম। সেটার বেস করে ব্যাংক আপনাকে টেনিওর ঠিক করে, আপনার লোনের কত অ্যামাউন্ট দেবে সেটাও ঠিক করে, কিন্তু সেটার জন্যে এই স্কোরটা হচ্ছে একটা মেজারমেন্ট।
2: আচ্ছা,
0: বেশ। একটা ব্যাপার দেখা যায় যে প্রত্যেকটা মানুষ, আমরা যদি ধরি রিটায়ারমেন্ট 60 বছর বয়সে, মোটামুটি 50 যেই তার ছুঁলো বয়স, তারপর থেকে এই একটা ভীতি কাজ করতে শুরু করে যে এবার আমি তো রিটায়ার করব, এরপর আমার সংসার চলবে কী করে, এবং তখন থেকেই মোটামুটি একটা প্ল্যানিং, ভুল প্ল্যানিং হলেও, হয়তো আপনার কথা মতো কোনো সারথি তার সামনে নেই, তবুও সে কিন্তু প্ল্যান করতে শুরু করে। এক্ষেত্রে এই ভীতিটাকে সে কাটাবে কী করে?
1: সেই জন্য যেটা হয়ে গেছে সেটা তো ফিরবে না।
0: এক্স্যাক্ট,
1: যে ইনভেস্টমেন্টটা হয়ে গেছে সেটা তো জীবনে ফিরবে না। সো তাকে এনকারেজ করে, যেটা করেছে সে তার অনুযায়ী সে ঠিকই করেছিল, কারণ তার ইনভেস্টমেন্ট হ্যাবিটটা আছে। কারণ আজকের ইনফ্লেশনের যুগে, এটাই বলছি না, আগেকার আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা ছিল যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, আজই কিন্তু নতুন নতুন অনেক ইনস্ট্রুমেন্ট এসছে। কারণ আমি যেহেতু ফিনান্স জগতের ছেলে, আমি 2007 থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমার কোনো ভয় লাগে না, কারণ আমি জানি যেটা লং রানে কী হতে পারে। শর্ট টার্মের জন্য আমার মেয়ে যখন বিদেশ যায়, তার আগে তো আমি টাকা ডেট ফান্ডে সরিয়ে দিয়েছি। তা আপনাকে সেগুলো জানতে হবে। তা সেটা যেটা ভুল হয়েছে সেটা ভুল নয়, মানে সেটা কোনো ভুল নয়, আপনাকে আমরা যখন দেখি এই সময় কীভাবে করলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে রথের সারথি, এখন কি করা উচিত, কীভাবে করলে, সেই পরামর্শটা কিন্তু আপনি যদি চান খুব ইম্পর্টেন্ট।
0: মানে ম্যাক্সিমাম বেনিফিট আপনি কীভাবে
1: পেতে পারেন এবং আরও কীভাবে সেই জায়গাটা যাতে আর দ্বিতীয়বার ভুল না হয়, সেটা কী করলে হবে, সেই গাইডগুলো একজন রথের সারথি করে দেয়।
2: আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা ছিলেন কিন্তু যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, সুস্মিতা সামন্ত হাবড়া থেকে লিখেছেন যে ইএমআই কি স্বাধীনতা নাকি ভবিষ্যতের আয় আগে থেকেই খরচ করে ফেলা?
1: ইএমআই কি ইএমআই নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, ইএমআইটা কিসের জন্যে। কারণ হাউজিং, থাকার বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকাটা আমিও পক্ষপাতী নয়,

0: কারণ পাড়ার লোকেরা ভাড়াটে বলে। তাই আমার যদি ক্ষমতা থাকে, বাড়ি হচ্ছে আমার ছাদ, আমার নিজের বাড়ি, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। এবং ওই ইএমআইটা আর ব্যবসার ইএমআই আমি কোনোদিন খারাপ বলবো না, কারণ একটা হাউজিং লোনের ইন্টারেস্ট, ইএমআইয়ের ইন্টারেস্ট কত হয় আপনাকে দেখতে হবে। এবং আমি আজকের ডেটেও আমার হাউজিং লোন আমি ইএমআইতে দিই, কারণ আজকে আমার এটা বলা উচিত কিনা আমি জানি না, আমি বিলো 8% আমার হাউজিং লোন। তা একটা মানুষের টাকা যদি 12%-এর ঊর্ধ্বে 15%-এর ঊর্ধ্বে মার্কেট থেকে সে রিটার্ন আনে, তাহলে সে কেন ইএমআইটা দেবে না? আমি যদি একবারে আমার 50 লাখ টাকাটা শোধ করে দিই আর সেই টাকাটা আর একজন 12%, 13%, 14%, 15%-এ খাটাচ্ছে, তাহলে কোনটা লাভ? ইএমআই দেওয়াটা লাভ না ক্ষতি? আপনারা বলুন। বাট এগুলো সেই জন্য মানে ভালো পরামর্শ জানতে হবে, বুঝতে হবে, দিয়ে ইনভেস্টমেন্ট হারাই যেন। এগুলো হচ্ছে না জানার রিস্ক, কারণ আপনি জানলে কোনো দিন ভয় লাগবে না। অনেকে থাকে না, ওরে বাবা মাথার হেডেক, কিন্তু আমি জানি যে টাকায় টাকা আনে, তাহলে আমার ভয় লাগবে না?
1: কিন্তু অনেকে শুনতেই ভয় পায়।
0: আরে আমি তো দেখছি আমার টাকায় টাকা এনে দিচ্ছে, আমি 6% এক্সট্রা গেন করছি, আমি ইএমআইটা শোধ করে দেবো, কারণ আমি যে জেনে যাই এখান থেকে আমি কি আর্ন করছি, তাহলে ভয় লাগবে না। যেটা আমাদের ইনভেস্টররা সেগুলো জেনে গেছে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এটা খুব ইম্পর্টেন্ট। আমার একটা এই ধরনের ভিডিও আছে, আমার লোন নিয়ে ধনী হওয়া যায়। আপনি একটা হিসাব করে দেখুন, ধরুন আমি একটা সে 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছি, লোন নিইনি, মানে আপনি কিনেছেন, আমি 1 কোটি টাকা বাড়ি 20% দিতে হয়, 80 লাখ টাকা লোন নিয়েছি। ধরুন আমি 80,000 টাকা ইএমআই দিচ্ছি 20 বছর, কত টাকা দিয়েছি? 80 × 12 × 20 করুন,
1: বিশাল অঙ্ক।
0: কত দিয়েছেন যাই দিন, আর ওই 80, আপনি 1 কোটি দিয়েছেন, এই 80 লাখ টাকাটা 20 বছরে কত হবে জানেন দিদি? আমরা বলি অ্যাভারেজ, মোটামুটি গ্যারান্টিড নয়, 12% ফ্ল্যাট, মানে সাধারণত মিউচুয়াল ফান্ড আপনি গুগল সার্চ করলেও দেখতে পাবেন লং রানে 10 ইয়ার্স আর অ্যাবাভ মিউচুয়াল ফান্ডের রিটার্ন কত। আমি ভালো পরামর্শ দিতেগুলো ভালো এনে দেয়, এগুলো গাইডেন্স দরকার, যে প্রত্যেক বছর রিটার্ন হয় না, অ্যাভারেজ রিটার্ন পারফরমেন্স, এগুলো পাস পারফরমেন্স, বাট 12% মোটামুটি আমরা দেখেছি কোনোদিন, মানে মোটামুটি ভালো পারফর্মাররা ফান্ড ম্যানেজাররা লং টার্মে এনে দেয়। যেমন 10 বছরের অ্যাবাভ, এখানে 20 বছর, 10 বছর অ্যাবাভ হলেই মিউচুয়াল ফান্ডে মানে প্ল্যানিংয়ে ঢোকা ভালো, তার নিচে হলে না ঢোকাটাই বেটার, ঠিক আছে? তাহলে যদি আমি 12% ধরি, 72/12, 6 বছরের টাকা ডবল হয়, তাহলে 80টা 6 বছরে কত হলো? 1 কোটি 60, 12 বছরে কত হলো? 3 কোটি 20, 18তে কত হলো? 6 কোটি 40, মোটামুটি 7 কোটি ধরলাম। আর আপনি কত দিয়েছেন দেখুন, 80 × 12 × 20। আর আপনাকে বুঝতে হবে পুরো, ওই জন্য আমার একটা ভিডিও আছে দেখবেন, যে যেখানেই রেলগাড়ি সেখানেই মারোয়াড়ি পিছু পিছু বাঙালি, কারণ তারা তৈরি করে, তারা জানে যেখানে রেলগাড়ি স্টপেজ হয়েছে এখানে কিন্তু 2 দিন পর জনবসতি হবে, ব্যবসা হবে, সব হবে, তারা ইনভেস্ট করে, আমরা বাঙালিরা বেচে দিই জমিটা। এটা শেখার, আমি আই রেসপেক্ট দেন, কারণ আমায় আমি যে অ্যাসোসিয়েশনে কাজ করি বা আমরা থাকি, আমি তাদের কাছে প্রচুর জিনিস শিখি, তাদের জিনিসগুলো, হ্যাঁ আই রেসপেক্ট দেম, কারণ এগুলো শেখার জিনিস আছে। আর আমরা বাঙালিরা জমিটা বেচে দিয়ে পরে তাকে সেখানে চাকরি করতে যাই, এর মানসিকতা আমাদের। তাহলে দেখুন টাকায় টাকা না, তো টাকায় টাকা নেই যদি আপনি জানেন বোঝেন। সেই জন্য আমাদের স্লোগানই হচ্ছে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, সেই জন্য একজন ভালো রথের সারথি দরকার।
1: এমনিতে আমরা তো ফিনান্সিয়াল মিস্টেক বহু করে থাকি, এবং সেটা মূলত ধরা পড়ে আমরা যখন 60 বছর বয়সে রিটায়ার করি, তখন বুঝতে পারি, মানে সেটাকে আমরা রিকভার করব কি করে, বা সেটা আমাদের যাতে ভুল,
0: সেই সময়টাও প্ল্যানিংটা যাতে ভবিষ্যতে আমি ভালো থাকি সেইভাবে প্ল্যানিং করতে হয়। কারোর পেনশন থাকলে একরকম প্ল্যানিং হয়, গোল বেস প্ল্যানিং, আর যাদের পেনশন না থাকে তাদের আর একরকম প্ল্যানিং হয়। এখানে 5 ব্যাকেট প্ল্যানিং বলে অনেক কনসেপ্ট আছে, কারণ কোনটা আপনার জন্য ফিট করবে সেই অনুযায়ী, ওই জন্য বলে গোল বেস প্ল্যানার। আপনার রিকোয়ারমেন্ট আর আমার রিকোয়ারমেন্ট তো এক নয়, তা একটা ওষুধ দিয়ে তো সব ওষুধ সারবে না। সেই জন্য আমি কোনোদিন কোনো ফান্ডের নাম, কোনো কোম্পানির নাম, কোনো, কারণ উইদাউট ডিসকাশন গোল বেস প্ল্যানিং না করে আপনি না জানলে, কারণ আমি ডাক্তারের মতো আপনার কাছে খুঁচিয়ে খুঁচিয়ে বার করবো, তাহলে আপনি বুঝতে পারবেন কোনখানে গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে ফুলফিল করলেই হবে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রিটায়ারমেন্ট প্ল্যানিং যেটা বলে, সেটা বলে নাকি বেতনের, মানে শুরুর বেতন থেকেই নাকি করাটা উচিত বা করলে ভালো, এটা কিভাবে করা সম্ভব?
1: কেউ কি আদৌ করে সেটা?
2: সেটা কি সম্ভব?
0: আমাদের লাইফের না কয়েকটা স্টেজ আছে,

0: মানে আজ 23 থেকে 30 পর্যন্ত একটা স্টেজ আছে, তখন আছে না সার্ভাইভাল স্টেজ। তখন সঞ্চয় করবে কি, আগে বাঁচি, আপনাকে সেগুলো ভ্যালু দিতে হবে। কারণ ওই সময়ই আসে আমি হেলথ ইন্স্যুরেন্সটা করে রাখি আর আমার পিওর টার্ম পলিসিটা করে রাখি, আর আস্তে আস্তে আমার এমার্জেন্সি ফান্ডটা এই ক্যাটাগরিতে তৈরি হয়
1: 23 থেকে 30 মধ্যে।
0: কারণ তখন প্রিমিয়াম ওই টার্ম ইন্স্যুরেন্সের খুব কম থাকে, আর একবার ফ্রিজ হয়ে গেলে প্রিমিয়াম জীবনে বাড়ে না, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মানে লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, নট হেলথ ইন্স্যুরেন্স। তো 23 থেকে 30 এক এজটা হচ্ছে সার্ভাইভাল, তারপরে হচ্ছে সিকিউর। ধরুন আমি বিয়ে করেছি আমার সন্তান, তখন দেখবে না সবাই সিকিউরিটি করে, আমার যদি কিছু হয়,
1: ঠিক,
0: তা আমি অল্প এজে যদি সিকিউরিটি নিয়ে থাকি, আর যদি নেয়ার থাকে আরও নেব। তো ওই টাইমটাই শুরু হয়, কারণ আমার এমার্জেন্সি ফান্ড হয়েছে, তখন হয় সন্তানের এডুকেশন শুরু হয়, তখন শুরু হয় SIP। আর সেই সময় যদি আমরা গোল বেস প্ল্যানিং করি, সন্তানের এডুকেশন, সন্তানের বিয়ে এবং আমার রিটায়ারমেন্ট, আমার বাড়ি, তাহলে সেইভাবে টাকাটা আমি ইনভেস্ট করতে থাকবো। প্রথমে কম হবে, আমার ইনকাম বাড়লে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে ভ্যালুগুলো প্রত্যেকটা। সেইভাবেই কিন্তু গোল বেস প্ল্যানিং যারা করে, বিশেষ করে আমাদের মতো ছেলেরা, আমাদের কোনো প্রবলেম নেই। এরকম প্রচুর মানুষ আছে যারা জানে বোঝে, এবং আমাদের কাছে যারা এসছে তাদের কোনো টেনশন নেই, কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে এইভাবে প্ল্যানিং করলে তারাও এগিয়ে যাচ্ছে। আজকে মার্কেটে রিস্ক বলে, এগুলো তো ভোলাটিলিটি রিস্ক, মার্কেট রিস্ক মানে এই সময় যে কী কারণে রিস্ক হচ্ছে, আমি জিওপলিটিক্যাল রিস্ক এগুলো থাকতে পারে, বাট আমি যদি জানি বুঝি সেই সময় আমার কী করা উচিত, তাহলে দেখবেন আপনার প্রবলেম হবে না। কারণ আমার গোল তো লং রান, শর্ট টার্মের ইনস্ট্রুমেন্ট আলাদা, এই জন্য বলা মিড টার্মের ইনস্ট্রুমেন্ট আলাদা, লং টার্মের ইনস্ট্রুমেন্ট আলাদা। সেগুলো জানতে হবে, বুঝতে হবে আপনার রিস্ক অ্যাপেটাইট কী, আপনি কী চান, আপনি সেইগুলো জেনে বুঝে প্ল্যানিং করতে হয়।
1: আচ্ছা, সব কিছুর যেমন একটা লাইফ সাইকেল আছে, সেমনি আমাদের আয়েরও তো একটা লাইফ সাইকেল আছে, আমাদের অর্থের। সেই সেই লাইফ সাইকেলটা আমরা কীভাবে ঠিকভাবে মেনটেন করতে পারি আমাদের ভবিষ্যতের জন্য, আমার পরিবারের জন্য?
0: এই যে লাইফ সাইকেল বলো না, 35 থেকে 45 হচ্ছে অ্যাসেট ক্রিয়েশনের ফেজ,
1: 35 থেকে 45 10 বছর
0: অ্যাসেট ক্রিয়েশন। এই যে তখন সন্তানের এডুকেশন, আপনাকে টাকা জমাতে বাই ফোর্স, কিন্তু মেজরিটি মানুষ এই সময় রিটায়ারমেন্টের কথাটা ভুলে যায়। আর 45 থেকে 60 হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম স্টেজ।
1: আচ্ছা,
0: সো আমরা গোল বেস প্ল্যানিং কিন্তু এইগুলোকে লক্ষ্য রেখে করি। আমি যখন 60 হবে বললাম না, আপনি আজাদি, ঘুম থেকে উঠে রিটায়ার করার পরে আপনাকে ভাবতে হবে না, আপনার যে তারিখে স্যালারি ঢোকে পে চেক ঢুকে যাবে,
1: ঠিক
0: সেইভাবে প্ল্যানিং করতে হয়।
2: আচ্ছা, একজন শ্রোতা রয়েছেন 2248085 কে রয়েছেন, সরাসরি কথা বলেনি। নমস্কার। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার,
1: কে বলছেন?
2: কে বলছেন?
3: আমি বিশেষজ্ঞের কাছে একটা প্রশ্ন রাখতে চাই।
2: বলুন।
3: এই মাস 4-5 পরে একজন রিটায়ার করবেন, পেনশনার হবেন, তা ওই কমিউটেশন অফ পেনশন যেটা বলি, সেটা করা উচিত কি উচিত নয়, এই সিদ্ধান্তটা কি কি জিনিস বিচার করে নেওয়া দরকার,
0: ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এই জন্যই বলি গোল বেসড প্ল্যানিং, কারণ প্রত্যেকের লক্ষ্য অনুযায়ী তারপর আপনার কত টাকা লাগবে, কিভাবে লাগবে, আপনার কি কি করা আছে, এখন বর্তমানে কি আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ একই বলো না, একটা মেডিসিন কিন্তু সবার কাজ করে না, আপনার লক্ষ্য অনুযায়ী আপনি কি চান, তারপরে আপনার কত টাকা লাগবে, কমিউটেশন করলে আপনার লাভ আছে না ক্ষতি আছে সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে। কারণ এগুলো হচ্ছে আপনার কষ্টের টাকা, আপনি না জেনে না বুঝে আমি কোনো উত্তর দিলে আপনার ক্ষতি হয়ে যাবে, সেটা আমরা আমি আন্তপক্ষে গোল বেস প্ল্যানার হিসেবে কোনো দিনই বলবো না। সো আপনি যদি যোগাযোগ করার ইচ্ছে থাকে আমাদের নাম্বারে এখান থেকে নিয়ে নেবেন, আপনি সাক্ষাতে বসুন, জানুন, তারপর ডিসিশন নিন, সেটা আপনার জন্য অনেক অনেক মঙ্গল হবে।
2: আচ্ছা, বেশ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে উচ্চ আয় মানে অনেক ইনকাম করছেন, কিন্তু সেই মানুষটি কোনোভাবেই আর্থিকভাবে নিরাপদ নয়, কেন সেটা, মানে ইনকামের একটা বিশাল জায়গা থাকা সত্ত্বেও সে আর্থিকভাবে নিরাপদ নয় কেন?
0: আমরা বলি লাইফস্টাইল ডিজিজ,
1: লাইফস্টাইল ডিজিজ
0: আমরা বলি। তার লাইফস্টাইল, তা আমি বললাম তার আসল কারণগুলো জানতে হবে, তার কোথায় সে ফেসেছে, হতে পারিবারিক কারণে, পারিবারিক চাপে ফেসে থাকতে পারে, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি, সে না জেনে কমেন্ট করা উচিত না। আর একটা মেজরিটি থেকে যে লাইফস্টাইল, আমাদের বাঙালিদের মধ্যে খুব আছে শো আপ করা, ওর আছে তো আমার কেন হবে না, ওর ছেলে ইংলিশ মিডিয়ামে ভালো ছেলে, ও ফার্স্ট হচ্ছে তুই কেন।

0: এখানে আমাদের বাঙালির মধ্যে প্রচুর আছে। আর সেখান থেকেই আসে কি না, ফ্যামিলিকে সন্তুষ্ট করতে গিয়ে বা লাইফস্টাইল নিজের ডিক্রিয়েশন, কাল হো না হো কালকে দেখেছে, আজ তো এনজয় করিনি, মানুষ ম্যাক্সিমাম লোনের ট্র্যাপে পড়ে। এটা আমি প্রচুর দেখেছি, মানে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, সেখানে আমি প্রচুর দেখেছি কত ছেলে নিঃস্ব হয়ে গেছে। ইভেন লোনের ট্র্যাপে, একটু আগে সিভিলের কোয়েশ্চেন হলো না, সে লোনের ট্র্যাপে জেলে গেছে, এগুলো আমি দেখেছি। সেই না লাইফস্টাইল একটা প্রচণ্ড ডিজিজ আজকের ডেটে। সেখান থেকে কারণ সব টাইম বলবো না কোন কোন বিপদে, কারো বাড়িতে বিপদ হয়েছে, বাবা মা কারো একটা বিশাল রোগ হয়েছে, তাকে লোন করতে হয়েছে, তাকে সেই ধারটা শোধ করতে হয়েছে, সেগুলো আলাদা জিনিস। আর একটা হচ্ছে লাইফস্টাইলে মারাত্মক বড় গাড়ি কিনবো, দামি ফোন কিনবো, এই বেড়াতে যাবো, আজকের ডেটে হচ্ছে না ভেকেশন মানে ডেস্টিনেশন ম্যারেজ, এগুলো কিন্তু লাইফস্টাইলের পার্ট। সে যুগ চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, কতটা আপনি গোল বেস প্ল্যানিং করুন তার জন্য কি প্ল্যানিং আছে? আপনি ডেস্টিনেশন বা ট্রাভেল বা করবেন তার প্ল্যানিং কি আছে? তাহলে সেই রকমই করবেন, কোনো অসুবিধে নেই। প্ল্যানিং থাকলে কিন্তু হাই উচ্চ করে কোনো প্রবলেম হবে না, প্ল্যানিং না থাকার জন্য এগুলো কিন্তু প্রবলেম।
1: ছোট্ট করে আমাদের একজন শেষ আজকের অনুষ্ঠানের শেষ শ্রোতাকে আছেন, একবার দেখেন। নমস্কার,
2: হ্যালো, আমি কালীঘাট থেকে বলছি, অভিজিৎ চ্যাটার্জি।
1: বলুন অভিজিৎ বাবু।
2: হ্যাঁ, তা কথা হচ্ছে যেটা সারথি, তো আমরা তাহলে পাবো কোথেকে? তাহলে ওনাকে বলুন এক ফোন নাম্বারটা দিতে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করব বা অন্য কারোর। কেন সারথি তো আমরা পাবো কোথেকে? আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না, মানে অজ্ঞই আছে বলে।
1: বেশ, শুনতে থাকুন।
2: হ্যাঁ, ফোন নাম্বারটা দিই।
1: এভাবে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে ফোন নাম্বার তো এভাবে আমরা দিতে পারবো না, তবে আপনি যদি সত্যি যোগাযোগ করতে চান তাহলে একটু সেকশনে আমাদের একটা চিঠি লিখুন, আমরা সেকশনে মারফত আমরা যোগাযোগ করে নেব, বা আপনাকে কোনোভাবে হোক ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
3: একটা ছোট্ট খুব চমৎকার প্রশ্ন এসছে কাকিনাড়া থেকে, রীতা চক্রবর্তী লিখছেন, ভারী চমৎকার লিখছেন, যে আমরা কি টাকা জমাই নাকি সময় কিনি?
0: একদম, সময়কে কিনি। যত সময়কে কিনতে পারবেন টাকা দিয়ে তত আপনার লাভ। সেটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, অশ্রম আশ্চর্য। আপনারা এসআইপি ক্যালকুলেটার খুলুন তো, যে কেউ একটা এসআইপি ক্যালকুলেটার খুলুন, দর্শকদের বলছি। আপনি এই যে বলেন অষ্টম আশ্চর্য জিনিস পাওয়ার অফ কম্পাউন্ডিং, যত টাইম দেবেন। আপনি এই যে দাবার বোর্ড দেখেছেন, দাবার বোর্ডে প্রথমটা একটা চাল দিন, একটা চাল রেখে রাখুন, দ্বিতীয়টায় তার ডবল ডাকুন, তারপরেরটা তার ডবল ডাকুন, তারপরেরটা তার ডবল ডাকুন, দেখুন তো শেষ পর্যন্ত যেতে গেলে আপনার কি হাল হয়। সেই জন্য যে পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে, যত টাইম দেবেন তত আপনার এসআইপি ক্যালকুলেটার বার করুন। সে ধরুন আপনি 10,000 টাকা এসআইপি করছেন, একটা 10 বছর দিন, এবং 12-15% আপনি অ্যাভারেজ রিটার্ন একটা অ্যাজুম করুন, 15 বছর দিন, 20 বছর দিন, 25 বছর দিন, 30 বছর দিন। কারণ টাকার এই যে প্রথম বছরের ইন্টারেস্টটা, তার উপর ইন্টারেস্ট, তার উপর ইন্টারেস্ট, বাড়তে বাড়তে কিন্তু সেটাই সময় কিনছেন।
1: আচ্ছা, আমাদের সময় কিন্তু একেবারেই শেষ, মানে রাত 10:58 হয়ে গেছে, একদম শেষে খুব সংক্ষেপে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার একটা বার্তা খুব ছোট্ট করে শুনব।
0: প্রথম হচ্ছে, আগে ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। তিনটে আপনার পারপাস জানতে হবে, না লক্ষ্য কি, উদ্দেশ্যে টাকাটা কত টাকা লাগবে সেটাকে ঠিক করতে হয়, আর কি প্রসেসের মধ্যে যাবেন, মানে টাইম হরাইজন, সেই প্রসেস অনুযায়ী আপনার টুলগুলো, যেগুলো ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট টুল আছে সেইগুলো ফিট হবে। আর হচ্ছে দিনের শেষে কত পাবেন পে অফ, পারপাস, প্রসেস, পে অফ, প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। এটা করলে কিন্তু আপনারা অনেক অনেক এরর থেকে বেঁচে যাবেন।
1: বেশ বেশ, অনেক ধন্যবাদ বরুণ বাবু, আমাদের সঙ্গে ছিলেন আজকে বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ কুমার ঘোষ, অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে। আপনাকে
0: ধন্যবাদ, আপনাদের সকলকে
3: ভালো থাকবেন। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি সুদীপ্ত,
1: আমি কল্পলাল, আপনারা থাকুন 100.1 FM গোল্ডের সঙ্গে।
3: আবারও ফিরে আসছি ঠিক 11:10।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুনাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য। আসলে উনি

0: কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুন গো, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
1: তাই আচ্ছা কুণালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
0: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে,
1: আচ্ছা,
0: বোমা বানানো শিখতে।
1: ওকে,
0: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনা দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
1: ওকে,
0: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
1: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার,
0: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
1: আচ্ছা কুণাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
0: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
1: আচ্ছা,
0: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গু ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
1: তো কুণাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
0: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গু এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানে সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
0: আলিপুর বোমা মামলা,
1: সত্যি কতটা বুকের পাটা থাকলে এইরকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলুন।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। লড়াইয়ের কথা, জীবনের কথা, শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM গোল্ডে, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM গোল্ডে।

0: সামনেই 15ই আগস্ট, আর 15ই আগস্ট এলেই আমাদের ঘরে ঘরে ওরে তেরঙ্গা গাওয়া হয়, জাতীয় সঙ্গীত স্মরণ করা হয় স্বাধীনতার মহানায়কদের।
1: কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই স্বাধীনতার পিছনে কত অজস্র নাম হারিয়ে গেছে ইতিহাসের পাতার ভাঁজে?
0: কত তরুণ তাদের জীবনের বসন্ত দেখার আগেই মৃত্যুকে বেছে নিয়েছিলেন?
1: কত মা তাদের সন্তানকে হারিয়েও দেশের স্বাধীনতার স্বপ্ন থেকে সরে দাঁড়াননি?
0: আর আজকের অনুষ্ঠানে আমরা সেই সব মানুষদের কথা বলবো যাদের নাম হয়তো আমাদের পাঠ্যবইয়ের পাতায় খুব বড় করে লেখা নেই,
1: কিন্তু তাদের আত্মত্যাগ ছাড়া এই যে স্বাধীনতার ইতিহাস সেটা বোধ হয় সম্পূর্ণ হয় না।
0: আজকের অনুষ্ঠান যাদের রক্তে লেখা স্বাধীনতা, আজ আমরা ফিরে যাব অনেক বছরেরও বেশি আগে।
1: বেঁচে থাকার গানে আজ তাদের কথা, যারা আমাদের দেশের স্বাধীনতা এনেছেন, কিন্তু সেইভাবে আলোকবর্তিকার মাঝে আমরা তাদের খুঁজে পাইনি।
0: রাত 12টা পর্যন্ত আছি বেঁচে থাকার গান নিয়ে সুদীপ্ত কল্পরাল, অবশ্যই সঙ্গে কথা গান দুয়েরই সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান। আপনারাও শুনতে থাকুন 100.1 FM গোল্ডে বেঁচে থাকার গান।

0: চলুন শুরু করি বাংলার মাটি থেকেই। চন্দননগর শান্ত পরিচিত একটা শহর, কিন্তু একসময় এই চন্দননগর ছিল বিপ্লবীদের অন্যতম আশ্রয়স্থল, আর সেখানেই জন্মেছিলেন কানাইলাল দত্ত।
1: খুব অল্প বয়সেই বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন কানাইলাল দত্ত। যুগান্তর গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। 1908 সাল আলিপুর বোমা মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জেলের ভেতরেই ঘটে যায় এমন একটি ঘটনা যা তাকে ইতিহাসে অমর করে দেয়।
0: বিপ্লবী নরেন গোস্বামী ব্রিটিশ সরকারের কাছে রাজসাক্ষী হয়ে উঠেছিলেন, অর্থাৎ বিপ্লবীদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন। তখন কানাইলাল আর সত্যেন্দ্রনাথ বসু তাকে হত্যার পরিকল্পনা করেন।
1: আলিপুর জেলের ভেতরেই তারা সেই কাজ করেন। কানাইলালের বয়স তখন মাত্র 20। ভাবুন একবার, 20 বছর, মাত্র 20 বছর, যে বয়সে আজকের একজন তরুণ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে, সেই বয়সে, ঠিক সেই বয়স মানে 20 বছর বয়সে কানাইলাল নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
0: বিচারে তার মৃত্যুদণ্ড হয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি আপিল করবেন, না, তিনি রাজি হননি। 1908 সালের 10ই নভেম্বর আলিপুর জেলে তার ফাঁসি হয়।
1: সরকারি নথিতে কানাইলাল দত্তের এই আত্মত্যাগের কথা অবশ্যই উল্লেখ রয়েছে। একজন তরুণের জীবন শেষ হয়ে গেল, না,

তার গল্প কিন্তু শেষ হলো না, কারণ কিছু মৃত্যু আসলে মৃত্যুর পরেও আরো বড় হয়ে ওঠে।

0: নদিয়ার পোড়াগাছা গ্রামের ছেলে বসন্ত কুমার বিশ্বাস। ছাত্রাবস্থাতেই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে তিনি রাসবিহারী বসুর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন।
1: 1912 সাল দিল্লিতে ব্রিটিশ ভারতের রাজধানী, এই রাজধানী স্থানান্তরের একটি অনুষ্ঠান। লর্ড হার্ডিঞ্জ তখন শোভাযাত্রায় এগিয়ে চলেছেন, আর সেই শোভাযাত্রার মধ্যেই ঘটে গেল বিস্ফোরণ।
0: পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বসন্ত কুমার বিশ্বাস। তিনি ছদ্মবেশে বিপ্লবী কর্মকাণ্ড চালাতেন। রাসবিহারী বসুর সঙ্গে তার যোগাযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। দিল্লি ষড়যন্ত্র মামলায় তার বিচার হয় মৃত্যুদণ্ড। 1915 সালের 11ই মে আম্বালা জেলে তার ফাঁসি হয়। জানতে ইচ্ছে করে তো সেই মুহূর্তে বা সেই তখন তার বয়স ঠিক কত?
0: তখন তার বয়স

0: মাত্র 19-20 মতো, একেবারে সদ্য তরুণ। সরকারি স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত নথিতে বসন্ত কুমার বিশ্বাসের এই ভূমিকা বিস্তারিতভাবে নথিভুক্ত হয়েছে।
1: আসলে আমরা যখন বাক স্বাধীনতার বা স্বাধীনতার ইতিহাসের কথা বলি, তখন আরও এক বিপ্লবীর নাম কিন্তু প্রাসঙ্গিকভাবে উঠে আসে, রাসবিহারী বসু। আমরা তার কথাও বলবো, কিন্তু অবশ্যই তার পাশে দাঁড়িয়ে থাকা এই যে তরুণটি যার কথা আমরা এক্ষুনি বললাম, ইতিহাস কিন্তু কখনোই এভাবে তাদের মনে
0: রাসবিহারী রাসবিহারী বসুর কথা আমরা অনেকেই জানি, কিন্তু এই মানুষটির কথা আমরা কজনই বা জানি।
1: একদমই তাই। তো এরকম কিছু মানুষের কথা যারা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা না থাকলেও স্বাধীনতা সংগ্রামে যাদের অবদানের কথা কিন্তু ভোলার নয়, সেরকম কিছু বিপ্লবীদের প্রসঙ্গ উঠে আসবে আজকে বেঁচে থাকার গানে। সুদীপ্ত কল্পলাল আছে 100.1 FM গোল্ডে, আপনারা আছেন আমাদের সঙ্গে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: একেবারেই নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন বহু নারী ছিলেন যারা অস্ত্র হাতে, মিছিলের সামনে, কারাগারে, নির্যাতনের মুখে দাঁড়িয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদেরই মধ্যে একজন প্রীতিলতা, প্রীতিলতা ওয়াদ্দেদার।
1: চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের অন্তর্গত একটি গ্রাম, সেই সময় অবিভক্ত ভারত। একটি মেয়ে পড়াশোনায় অত্যন্ত মেধাবী, শিক্ষা জীবনে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্ন তার জীবনের গতিপথ বদলে দিল। প্রীতিলতা যুক্ত হলেন বিপ্লবী আন্দোলনের সঙ্গে।
0: সূর্য সেন মানে মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবী কর্মকাণ্ডে তার ভূমিকা তৈরি হল। 1932 সাল, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সেই সময় ওই ক্লাবটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক বর্ণ বৈষম্যের প্রতীক। সেখানেই আক্রমণের পরিকল্পনা হল, আর সেই অভিযানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ল প্রীতিলতার উপর।
1: একজন তরুণী, বয়স মাত্র 21, অভিযান শুরু হল, গুলি চলল, সংঘর্ষ হল, প্রীতিলতা আহত হলেন। কিন্তু তিনি জানতেন ধরা পড়লে ব্রিটিশ পুলিশের হাতে তাকে নির্যাতনের শিকার হতে হবে। তার কাছে ছিল পটাশিয়াম সায়ানাইড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি সেটি গ্রহণ করলেন।
0: মাত্র 21 বছর বয়সে শেষ হয়ে গেল একটা জীবন, কিন্তু শুরু হয়ে গেল একটি কিংবদন্তি। সরকারি আনসাং হিরোজ আর্কাইভে তার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানে নেতৃত্ব এবং 21 বছর বয়সে আত্মবলিদানের কথার উল্লেখ রয়েছে।
1: 21 বছর, আমরা কি কখনো ভেবেছি 21 বছর বয়সে একজন মানুষ নিজের মৃত্যুকে এতটা কাছ থেকে দেখতে পাবে? প্রীতিলতা পেরেছিলেন, কারণ তার কাছে স্বাধীনতা ছিল নিজের জীবনের থেকেও অনেক বড়।

0: এবারে চলুন একটু বাংলার বাইরে যাই। অসমে, সালটা 1942, ভারত ছাড়ো আন্দোলনের সময়। অসমের এক কিশোরী কনকলতা বড়ুয়া, বয়স তখন মাত্র 17 বছর,
1: হাতে জাতীয় পতাকা। লক্ষ্য গোহপুর থানায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা, কিন্তু সামনে যে ব্রিটিশ পুলিশ, পেছনে মিছিল, আর সামনে দাঁড়িয়ে একটি কিশোরী, তাকে সতর্ক করা হয়। সে কিন্তু পিছিয়ে যায়নি, পতাকা হাতে সে এগিয়ে চলেছে। আর তারপর
0: গুলি ছুটল, কনকলতা লুটিয়ে পড়ল মাটিতে, কিন্তু পতাকা পড়তে দিলেন না তার সঙ্গীরা। একজন পড়লেন, আর একজন পতাকা তুলে নিলেন। এ যেন এক প্রতীক, মানুষ চলে যায় কিন্তু আদর্শ চলে যায় না।
1: একেবারেই কনকলতা বড়ুয়ার আত্মবলিদান অসমের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর 1942 সালের পতাকা মিছিলের নেতৃত্ব এবং পুলিশের গুলিতে শহীদ হওয়ার ঘটনা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকে সত্যি জানেন না।

0: দাঁড়িয়েছি আমরা। আজকে আমরা কথা বলছিলাম এমন কিছু মানুষের সম্পর্কে, ইতিহাসের পাতায় যাদের নাম হয়তোবা সেই রকম বিশাল অক্ষরে লেখা নেই।
1: একেবারেই তাই। আমরা যাদের আলোচনা করলাম, যাদের সম্পর্কে, তাদের কারো বয়স ছিল 20, কারো 21, আবার কারোর আরও কম, কেউ কিশোরী, কেউ সেভাবে হয়তো পরিপূর্ণভাবে জীবনে এসে পৌঁছয়নি, কিন্তু তবুও স্বাধীনতা সংগ্রামে যারা একেবারে এগিয়ে এসেছিলেন সামনের সারিতে, তাদের হাতে ছিল না ক্ষমতা প্রাচুর্য, কিন্তু ছিল একটা স্বপ্ন, একটা স্বাধীন দেশ।
0: আজকে আমরা স্বাধীন, কিন্তু তাদের আত্মত্যাগকে সত্যিকারের সম্মান জানানো তখনই হবে যখন আমরা স্বাধীনতার মূল্য বুঝব, দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করব এবং অন্যের স্বাধীনতা আর অধিকারকেও সম্মান করব।
1: কারণ স্বাধীনতা শুধু 15ই আগস্টের একটি দিন নয়, স্বাধীনতা আমাদের প্রতিদিনের দায়িত্ব। তাই আগামী সময়ে যখন পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হবে, আকাশের দিকে উড়বে, একবার চোখ বন্ধ করে মনে মনে প্রণাম করব সেই সমস্ত পরিচিত অপরিচিত মানুষদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এরকম এক স্বাধীন দেশকে পেয়েছি।
0: হয়তো তাদের অনেকের নামই আমরা জানি না, কিন্তু আমাদের দেশ তাদের চেনে, ইতিহাস তাদের মনে রেখেছে, আর আমরা তাদের গল্প বলে যাব যাতে আগামী প্রজন্ম তাদের কখনো ভুলে না যায়।
1: এই স্বাধীনতা আমাদের অধিকার, কিন্তু তার পেছনে রয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ। এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এই অঙ্গীকার নিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি কল্পলাল,
0: আর আমি সুদীপ্ত।
1: ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

অজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরুণী শান অজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে রে লোপাট রক্ত জমাট শীতল পূজার বসান বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে ওরে ও পাগলা ভোলা তেরে দেহ প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দেহ প্রলয় দোলা কারক দোলা জোরতে ধরে এক কাটানে মার হক হয় দাড়ি হাত কাঁধে নে দুন্দু বিঘাত ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি মার হক হয় দাড়ি হাত কাঁধে নে দুন্দু বিঘাত ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন

বাড়ি লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা ভেলু বাড়ি লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা ভেলু।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক গান, আর পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

স্টুডিও ঘড়ির সময় বলছে রাত 12:43 হয়ে 40 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী মান্না দে।

ঘড়ির কাঁটা বলছে সময় 1:05 হয়ে 7 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে। এই ছায়াছবি থেকে প্রথম তিনটি গান শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

0: পান। আর আছে পোলা পান
1: একখান,
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই।
0: আর আছে পোলা পান একখান, একখান কচি তারা।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 2:31 হয়ে 42 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

এরপর শুনবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পরিচালিত বাংলা ছায়াছবি হেমলক সোসাইটি। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিল্পী শিলাজিৎ মজুমদারের কণ্ঠে।

সত্যজিৎ রায় পরিচালিত 1969 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি গুপি গাইন বা গাবাইন। এই ছায়াছবি থেকে প্রথম তিনটি গান শুনবেন শিল্পী অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর, এক দুই তিন জবর জবর দিন।

0: কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও। আরে থাম থাম থাম, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর,

ঘড়ির সময় কিন্তু বলছে রাত 2:51 হয়ে 48 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা ছায়াছবির গান। শুনছেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন ছায়াছবির গান। পরবর্তী দুটি গান শুনবেন শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠায় কাড়ি কাড়ি যায়। মিহিদানা পুলি পিঠে দিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ছায়াছবি 22শে শ্রাবণ থেকে, শিল্পী রূপম ইসলাম।

এই গানের সাথে সাথে অনুষ্ঠান থেকে আজকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান। আর আজকের নানা রঙের গানের অনুষ্ঠানের প্রথমে থাকছে বাউল গীতি, পরিবেশনায় হারাধন দাস বাউল।

ঘড়িতে সময় যখন 3:23। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে এখন শুনছেন লোকগীতি। পরবর্তী লোকশিল্পী স্বপন বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি। পরবর্তী শিল্পী স্বপ্না চক্রবর্তী।

0: এই গানের সাথে সাথেই আজকে আপনাদের থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।
1: মিয়া কি তৈরির আগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী অর্ণব চ্যাটার্জি এবং সেতারে রাগ আহির ভৈরব বাজিয়ে শোনাবেন শিল্পী কল্যাণজিৎ দাস।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসরের পর শুরু করব আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গানের আসর। শুরু করব যে গানটি দিয়ে, সে গানটি গিয়েছেন সুদেষ্ণা মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং রমা মণ্ডল।

এরপরের যে গান দুটি শোনাব, প্রথম গানটি গেয়েছেন শিল্পী ঋতু গুহ এবং তারপরের গানটি আমরা শুনব শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর যে দুটি গান শোনাবো, চাঁদের কণ্ঠে শোনাবো বরং বলা ভালো। প্রথম গানটি শিল্পী অদিতি মহসিন এবং তারপরের গানটি শিল্পী অগ্নিভব বন্দ্যোপাধ্যায়।